হে সংসার, আমাকে বারেক ফিরে চাও পশ্চিমে যাবার মুখে, বর্জন করুণামরে উপেক্ষিত ভিক্ষুকের মতো, জীবনের শেষ পাত্র উচ্ছলিয়া দাও পূর্ণ করি, দিনান্তের সর্বদান যজ্ঞে যথা মেঘের অঞ্জলি, পূর্ণ করি দেয় সন্ধ্যা, দান করি চরম আলো রজস্র ঐশ্বর্যরাশি, সমুজ্জ্বল সহস্র রশ্মির সর্বহর আধারের দস্যুবৃত্তি ঘোষণার আগে। শুনছিলেন প্রান্তিক কাব্যগ্রন্থের ষষ্ঠ রচনা, এবারে শিল্পী দেবব্রত বিশ্বাস।

প্রান্তিক কাব্যগ্রন্থের সপ্তম রচনা শুনছেন। সপ্তম রচনাটির বাকি অংশ। প্রভাত আকাশ যথা চেনা অচেনার বহু সুরে কুজনে গুঞ্জনে ভরা, অনভিজ্ঞ নবকৈশরের কম্পমান হাত হতে স্খলিত প্রথম বরমালা কণ্ঠে ওঠে নাই, তাই আজিও অক্লিষ্ট অমলিন আছে তার অস্ফুট কলিকা। সমস্ত জীবন মোর তাই দিয়ে পুষ্প মুকুটিত, পেয়েছি যা অযাচিত প্রেমের অমৃত রস, পাইনি যা বহু সাধনায় দুই মিশেছিল মোর পীড়িত যৌবনে, কল্পনায় বাস্তবে মিশ্রিত সত্যে ছলনায় জয় পরাজয়ে বিচিত্রিত নাট্যধারাবে আলোকিত রঙ্গমঞ্চে প্রচ্ছন্ন নেপথ্যভূমে সুগভীর সৃষ্টি রহস্যের যে প্রকাশ পর্বে পর্বে পর্যায়ে পর্যায়ে উদ্বারিত আমার জীবন রচনায়, তাহারে বাহন করি স্পর্শ করেছিল মোরে কতদিন জাগরণ ক্ষণে অপরূপ অনির্বচনীয়। আজি বিদায়ের বেলা স্বীকার করিব তারে সে আমার বিপুল বিস্ময়, গাব আমি হে জীবন অস্তিত্বের সারথি আমার, বহু রণক্ষেত্র তুমি করিয়াছ পার, আজি লয়ে যাও মৃত্যুর সংগ্রাম শেষে নবতর বিজয় যাত্রার। আনন্দধ্বনি অনুষ্ঠান শেষ করব শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে বিশ্ব যখন নিদ্রামগ্নে। গানটি শুনতে শুনতে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। সৌম্যকান্তি এতক্ষণ সঙ্গে ছিলাম, যারা সঙ্গে রয়েছেন, টিউন করে রয়েছেন।

0: সকলকে অনেক ধন্যবাদ, অভিনন্দন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি সঙ্গে নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন।
1: বিশ্ব যখন

কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। 107 FM রেইনবোতে আজ আপনার সঙ্গী হলাম আমি অরুণিমা। সময় এখন 6:08। আজকে একটা বিশেষ দিন জানেন তো, আজ ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে। যে কোনো খেলা আমাদের কাছে এত ইন্টারেস্টিং হতো কি যদি স্পোর্টস জার্নালিস্টরা না থাকতেন? গৌতম ভট্টাচার্য, মতি নন্দী, কৌশিক মৌলিক, অরুণাভ চৌধুরী, সুমন চক্রবর্তী, এরকম অনেকে আমাদের, এরা প্রত্যেকে আমাদেরকে খেলাকে ভালোবাসতে শিখিয়েছেন। আজ তাই খেলায় ফেরা গোটা এক ঘন্টা। আর এখন আপনার জন্য আসতে চলেছে যে গানটি, সেটা রূপঙ্করের গাওয়া। শুনুন গানটি, ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় এখন 6:17। আর আজকে তো একটা বিশেষ দিন, আজ ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে, মানে যারা ক্রীড়া সাংবাদিক তাদের আজ দিন। তাই আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। 1994 সালে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা AIPS এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই দিনটা পালন করা শুরু হয়। তো এই দিনটা ক্রীড়া সাংবাদিকদের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং খেলাধুলোর জগৎকে মানুষের কাছে তুলে ধরার গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে উদযাপন করা হয়। তো ক্রীড়া সাংবাদিকরা শুধু যে ম্যাচের ফলাফল জানান তা তো নন, তারা খেলোয়াড়দের সংগ্রাম, তাদের সাফল্য, ব্যর্থতা, পরিশ্রম এবং মানবিক গল্পও কিন্তু মানুষের সামনে তুলে ধরেন। যে সেই খেলোয়াড় কোথা থেকে উঠে এসেছে, তার পরিশ্রম কতটা, সে কিভাবে তার খেলাটাকে চালিয়ে যাচ্ছে, কত কষ্ট করে, সমস্তটাই কিন্তু আমরা ক্রীড়া সাংবাদিকদের কাছ থেকেই জানতে পারি। সাধারণ মানুষের কাছে খেলোয়াড়রা ক্রীড়া সাংবাদিকদের মাধ্যমেই পৌঁছে যান, ফলে খেলাধুলোর প্রতি মানুষের আগ্রহ, সচেতনতা আরও বাড়ে। ভাবুন তো, সেই ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ আর রেডিওতে রিলে শোনা, একদম ছোটোবেলায় বা টেলিভিশনে খেলা দেখা, সেই সঙ্গে সঙ্গে একটা উত্তেজনাময় কণ্ঠস্বর, সে

করেছেন, তারা কি সুন্দরভাবে করে এসেছেন এবং আজও করে যাচ্ছেন। খেলাটাকে এত, যে কোনো খেলাকে এতটা জনপ্রিয়তা জায়গায় পৌঁছে দেবার পেছনে কিন্তু ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা বিরাট। তো আজকে খেলায় ফেরা, তাই আরও অনেক কথা রয়েছে আজকের দিনটাকে নিয়ে। তবে এখন মান্নাদের গাওয়া একটি গান, ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, কাজেই এই গানটা আমি জানি সবার একটু বেশিই ভাল লাগবে এখন।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। মুখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান।

এই ঠিকানায়। ভোরাই, FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে, আর আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আজকে তো বিশেষ একটা দিন, ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে, মানে বিশ্ব ক্রীড়া সাংবাদিকদের দিন। তো ক্রীড়া সাংবাদিকদের দিনে আজ খেলায় ফেরা, খেলায় তো ফিরে রয়েছি আমরা অলরেডি, তার কারণ হচ্ছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে। কিন্তু খেলায় ফেরা মানে এই যে খেলার দিনগুলো, খেলা নিয়ে যেসব লেখালেখি, খেলা নিয়ে বলা, সেই সমস্ত কিছুই কিন্তু আজকে জানানোর একটা দিন। আমাদের দেশে ক্রীড়া সাংবাদিকতা শুধু যে সংবাদ হিসেবে পরিবেশন করা, এরকমভাবে তো হয় না। এটা খেলাধুলোর ইতিহাস, সংস্কৃতি, সাফল্য, সংগ্রাম, সব কিছু দলিল। একজন দক্ষ ক্রীড়া সাংবাদিক মাঠের খেলা, খেলোয়াড়ের পারফরমেন্স, কীভাবে খেলছে, পরিসংখ্যান আর নেপথ্যের নানা দিক সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। তো তাদের বিশ্লেষণ, নিরপেক্ষতা, তাদের অনুসন্ধানী প্রতিবেদন আমাদের দেশের ক্রীড়া জগৎকে কিন্তু আরও সমৃদ্ধ করেছে। তো আমাদের ভারতের ক্রীড়া সাংবাদিক তো অনেকেই রয়েছেন যারা খুবই উজ্জ্বল নাম, তবে এক্ষেত্রে আমার একজনের নাম ভীষণ ভীষণ বলতে ইচ্ছে করছে, আমার প্রিয় লেখকও তিনি। তিনি হচ্ছেন মতি নন্দী। তিনি একজন যে ক্রীড়া সাংবাদিক ছিলেন তা না, একজন প্রখ্যাত সাহিত্যিকও ছিলেন। ফুটবল, সাঁতার, অন্যান্য খেলাধুলো নিয়ে তার লেখা আজও কিন্তু মানুষকে ভীষণভাবে নাড়া দেয়। আমার বিশেষ করে মনে পড়ছে কোনি উপন্যাসের কথা, সেটা নিয়ে সিনেমাও হয়েছে। তো খেলাধুলো আর সংগ্রামের একটা অনন্য দলিল কোনি। এছাড়াও তার বেশ অনেকগুলো লেখা, যে লেখাগুলো প্রত্যেকটা মানুষকেই নাড়া দিয়ে গেছে, তো সেই সমস্ত লেখা, তার ক্রীড়া সাংবাদিকতা সমস্ত কিছু মিলিয়ে না মতি নন্দী ভীষণ উজ্জ্বল একটা নাম, ভীষণ প্রিয় একজন মানুষ, ভীষণ প্রিয় একজন লেখক। তো তার লেখা আমার এখন মনে পড়ছে আর কি, কয়েকটা লেখার কথা, সাদা খাম, তারপরে পুবের জানলা, শিবি, তারপর বনানীদের বাড়ি, বিজলিবালার মুক্তি, মালবিকা, দ্বিতীয় ইনিংসের পর, ভীষণ ভালো একটা লেখা, দূরদৃষ্টি, এরম অনেক লেখার কথাই মনে পড়ছে, বারান্দা, তারপর নক্ষত্রের রাত। এইভাবেই আমাদের ক্রীড়া সাংবাদিকরা কিন্তু আমাদের সব সময় খেলার মধ্যে ঢুকিয়ে রেখেছেন, খেলার বাইরে আমরা বেরোতে পারিনি। তো ক্রীড়া সাংবাদিকদের নিয়ে আরও কথা রয়েছে, এখন যেটা রয়েছে সেটা হচ্ছে একটা গান, মোহন কান্নানের কণ্ঠে। শুনুন গানটা, ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 6:34। আর আজকে তো একটা বিশেষ দিন, শুরু থেকেই বলছি, সেটা হচ্ছে আজ ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে। তো সারা পৃথিবী জুড়ে খেলাকে ভালোবাসিয়েছেন যারা, সাধারণ মানুষের কাছে খেলাকে পৌঁছে দিয়েছেন যারা, সেই ক্রীড়া সাংবাদিকদের কথাই বলছি আজ। আর আমাদের দেশে, বিশেষ করে আমাদের এই বাংলায়, আধুনিক ক্রীড়া সাংবাদিকতার ক্ষেত্রে গৌতম ভট্টাচার্য অত্যন্ত পরিচিত একটা নাম। দীর্ঘদিন ধরে তিনি ক্রিকেট, ফুটবল, অলিম্পিক আর আন্তর্জাতিক খেলাধুলো নিয়ে বিশ্লেষণধর্মী যেসব প্রতিবেদন লিখে আসছেন, তার লেখার গভীরতা, তার লেখার যেসব তথ্য এবং নিরপেক্ষ বিশ্লেষণ, পাঠকদের কাছে কিন্তু ভীষণভাবে সেটা প্রশংসিত। ভারতের অন্যতম বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক আরেকজন, তার নাম হচ্ছে আয়াজ মেমন। ক্রিকেট সাংবাদিকতায় বিশেষ অবদান রয়েছে তার। আন্তর্জাতিক ক্রিকেটের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, খেলোয়াড়দের জীবন, খেলার কৌশল নিয়ে তার লেখা দেশে বিদেশে সমাদৃত। তো এখন তো ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, তো ফিফা ওয়ার্ল্ড কাপেও সারা পৃথিবী জুড়ে এমন কিছু কয়েকজন জার্নালিস্ট আছেন যারা খেলাটাকে ভীষণভাবে, এই সকার, ফুটবল, যাই বলুন না কেন, এক এক দেশে এক এক নামে ডাকে। আমরা যাকে ফুটবল বলি সেটা সকার বলা হয় পাশ্চাত্যের অনেক দেশেই। তো এই খেলাকে জনপ্রিয় করার পেছনে কয়েকজন সাংবাদিকের অসম্ভব ভূমিকা আছে, তাদের কথা বলবো। কিন্তু তার আগে অবশ্যই খেলা, মানে ফুটবলকে মনে করিয়ে দেওয়ার মতোই একটা গান, ধন্নী মেয়ে ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে 107 FM রেইনবোয়। আমি অরুণিমা, ফিরছি গানের পর।
2: জোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই, যদিও শরৎকাল তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ এ সময়। লেগেছে বিষম চোট, কি জানি কি হয়,

কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com এ। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 6:42 হয়ে গিয়েছে আর আজ ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে, তাই খেলায় ফেরা নিয়ে কথা হচ্ছে। আর যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, তাই সকার বা ফুটবল এর বিশিষ্ট জার্নালিস্টদের কথা এবার জানাবো। তো অনেকেই আছেন যারা ভীষণভাবে জনপ্রিয়। তো আমার বিশ্ব ফুটবল সাংবাদিকতার ইতিহাসে ফ্যাব্রিজিও রোমানো নাম মনে পড়ছে এই মুহূর্তে, ভীষণ জনপ্রিয় নাম। ইটালির এই সাংবাদিক ফুটবল দলবদলের খবর একদম নির্ভুলভাবে প্রকাশ করার জন্য বিশ্বজুড়ে তার নাম আছে। তার বিখ্যাত একটা উক্তি আছে, হিয়ার উই গো। এখন ফুটবল প্রেমীদের কাছে একটা পরিচিত প্রতীক এটা। ইনফ্যাক্ট রিকি মার্টিনের গানেও কিন্তু ওই লাইনটা ছিল, ওয়ার্ল্ড কাপের একটা গানে। দলবদলের নির্ভরযোগ্য তথ্যের কারণে তিনি কোটি কোটি মানুষের আস্থা অর্জন করে ফেলেছেন। তো এই যে ফুটবল সাংবাদিক ধারাভাষ্যকার, তারা তাদের কণ্ঠ ভাষা আবেগ দিয়ে একটা ম্যাচকে দর্শকদের কাছে এমনভাবে নিয়ে আসেন যে ফুটবলের এই যে সারা পৃথিবীতে ফুটবলের জনপ্রিয়তা ছড়িয়ে পড়া এত বেশি করে, তার পেছনে কিন্তু এদের সাংঘাতিক ভূমিকা। ফুটবলের বিশ্লেষণ অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে আরও একজনের নাম ভীষণ জনপ্রিয়, সেটা হচ্ছে গিয়েম বালাগে। ভীষণ সুপরিচিত নাম স্পেনের ফুটবল, বিশেষ করে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ আর লা লিগা নিয়ে তার যে বিশ্লেষণ, সেটা কিন্তু ইন্টারন্যাশনালি ভীষণভাবে সেটা সমাদৃত। একইভাবে আরেকজনের কথা মনে পড়ছে, হেনরি উইন্টার, ইংল্যান্ডের অন্যতম

সম্মানিত ফুটবল সাংবাদিক, বিশ্বকাপ, ইউরো, ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে তার যে লেখা সেগুলো কিন্তু ভীষণভাবে তথ্য সমৃদ্ধ, আর খুব সুন্দরভাবে উনি বিশ্লেষণ করতে পারেন, সেটাও সারা পৃথিবী জুড়ে সমাদৃত। আরও অনেকের কথা বলবো, আর রথী মহারথীরা রয়েছেন যারা ফুটবল, ক্রিকেট এই সমস্ত কিছুকে মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছেন তাদের লেখার কারণে, তাদের বলার কারণে, সেই সমস্ত ক্রীড়া সাংবাদিক কথা বলবো। কিন্তু তার আগে এখন আপনার জন্য আসতে চলেছে সিদ্ধার্থ রায়ের গাওয়া, তারপর ফুটবল। 107 FM রেনবো, ফিরছি গানের পর।

0: পরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা, রয়েছে আপনার সঙ্গে। 6:49, খেলা তো চলছে, ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে। তো এই মুহূর্তে ইউএসএ আর বসনিয়ার খেলা চলছে সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম সান্টা ক্লারাতে, আর ইউএসএ এক গোল করে ফেলেছে। আর আজকে তো একটা বিশেষ দিন, আজ ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে। বিশ্বে যত ক্রীড়া সাংবাদিক আছেন তাদের সবাইকে সম্মান জানানোর দিন আজ। আর ওয়ার্ল্ড কাপ যেহেতু চলছে, একটু আগেই কথা বলছিলাম মানে যাদেরকে নিয়ে বিশ্ব ফুটবল ইতিহাসে, সাংবাদিকতার ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র যারা, তাদেরকে নিয়ে। যেমন ফ্যাব্রিজিও রোমানোর কথা বললাম, তারপরে আপনাকে জানালাম আরেকজন বিশিষ্ট সাংবাদিক গিএম বালাগের কথা। আরেকজনের কথাও বলতে হয়, ধারাভাষ্যকার

পিটার ড্রুরি আধুনিক ফুটবলের অন্যতম সেরা কণ্ঠ হিসেবে কিন্তু তাকে মানা হয়। তার একটা কাব্যিক ভাষা, মানে ভীষণ পোয়েটিকভাবে উনি ফুটবলকে বোঝান আর ফুটবলের ম্যাচকে একটা অন্য উচ্চতায় নিয়ে যান। বড় ম্যাচে তার ধারাভাষ্য দর্শকদের কাছে বিশেষ একটা আকর্ষণের জায়গা। আর ইংল্যান্ডের কিংবদন্তি ধারাভাষ্যকার হচ্ছেন মার্টিন টাইলার, কয়েক দশক ধরে বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত কণ্ঠ। তার শান্ত নিখুঁত ধারাভাষ্য, তার মধ্যে কিন্তু প্রচুর তথ্যও থাকে, মানে অসংখ্য স্মরণীয় ম্যাচকে আরও ঐতিহাসিক করে তুলেছে। একইভাবে ক্লাইভ টিন্ডালসলি বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপীয় ফুটবলের অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচে তার প্রাণবন্ত যে ধারাভাষ্য সেটা কিন্তু ভীষণ জনপ্রিয়। আর আমাদের দেশে অন্যতম সেরা ধারাভাষ্যকার হলেন হর্ষ ভোগলে। হর্ষ ভোগলের কণ্ঠস্বর তো আপনারা বহুবার শুনেছেন। তিনিও নিজে আন্তর্জাতিক ক্রিকেটার কিন্তু না, কিন্তু ক্রিকেট সম্পর্কে তার অসাধারণ জ্ঞান, পরিসংখ্যানের ব্যবহার আর তার যে একটা মানে সাবলীল উপস্থাপনা, সেটার জন্য কিন্তু বিশ্বজুড়ে তিনি সম্মানিত। আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল আর বিভিন্ন টুর্নামেন্টে তার ধারাভাষ্য দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়। সময় তো এগিয়ে যাচ্ছে, কতজনের কথা বলবো, ক্রিকেটের কথা যখন বলছি তখন রবি শাস্ত্রীর কথাও বলতে হয়। এক সময়ের অলরাউন্ডার হিসেবে মাঠে যেরকম সফল ছিলেন, তেমনি উনি কিন্তু কমেন্টেটর হিসেবে ভীষণ জনপ্রিয়। আর ভারতের মহিলা ধারাভাষ্যকারদের মধ্যে অঞ্জুম চোপড়া অন্যতম অগ্রগণ্য। সাবেক অধিনায়ক হিসেবে তার অভিজ্ঞতা ধারাভাষ্যে বিশেষ মাত্রা যোগ করেছে। উনি কিন্তু সমস্ত নারী পুরুষ উভয় ম্যাচেই উনি বিশ্লেষণ করে থাকেন। অনেকের কথাই বলছি, আবার অনেকের কথা বোধহয় বাদও চলে যাচ্ছে। আসলে ক্রীড়া সাংবাদিকরা আমাদের এমনভাবে খেলাকে ভালোবাসতে শিখিয়েছেন না, কারোর একজনের নাম বাদ গেলেও আমার মনে হবে যে ইস, এর নামটা বলা হলো না। তবে এখন একটা গান, ফিরছি গানের পর আপনার কাছে। মান্না দের কণ্ঠে একটি গান এবার আপনাদের জন্য, 107 FM রেইনবো।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আর ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডেতে আজ কথা বলছি খেলায় ফেরা নিয়ে। আর খেলায় ফিরতে ফিরতে এমন অসংখ্য সাংবাদিকের কথা মনে পড়ছে, তাদের কথা একটু একটু করে উল্লেখ করছি। তারা নিজেরা না খেললেও, মানে নিজেরা হয়তো কোনো দিনই খেলোয়াড় ছিলেন না, কোচও ছিলেন না, কিন্তু তারা এত সুন্দরভাবে কোনো একজন খেলোয়াড়ের জীবন বদলে দিয়েছেন, তাদের এত অনুপ্রেরণা দিয়েছেন তাদেরকে নিয়ে লিখে, তাদেরকে নিয়ে কথা বলে। তো এক্ষেত্রে বেশ কয়েকজনের নাম মনে পড়ছে। জন মটসন বহু তরুণ ফুটবলারের কেরিয়ার নিয়ে ভীষণ পজিটিভ লেখালেখি করতেন। হার্জ ভোগলে অনেক ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ পেশাগত সম্পর্ক গড়ে তুলেছেন। তার বিশ্লেষণ, তার উৎসাহমূলক যে লেখা, সেটা কিন্তু খেলোয়াড়দের বারবার অনুপ্রাণিত করেছে। গৌতম ভট্টাচার্যের কথাও এক্ষেত্রে উল্লেখ করব। বহু ভারতীয় ক্রীড়াবিদদের জীবনের যে সংগ্রাম, তাদের যে সাফল্যের গল্প, উনি বারবার তুলে ধরেছেন। আর অবশ্যই মতি নন্দী, মানে মতি নন্দীর ক্ষেত্রে তো তার তো একটা ব্যতিক্রমী দিক রয়েছে। তিনি ক্রীড়া সাংবাদিক হওয়ার পাশাপাশি তার লেখার মাধ্যমে বহু তরুণকে খেলাধুলোয় অনুপ্রাণিত করেছেন। কোনির কথাই ভাবুন, বহু সাঁতারু ক্রীড়াবিদদের কাছে মানে অনুপ্রেরণার উৎস তো কোনি। তো খেলোয়াড়ের জীবনে কোচ, পরিবার, মেন্টর সবার ভূমিকাই গুরুত্বপূর্ণ, কিন্তু সাংবাদিকরা সাধারণত সেই যাত্রা পথটাকে তুলে ধরেন, বিশ্লেষণ করেন এবং কখনো কখনো তাদের কাজের মাধ্যমে খেলোয়াড়কে উৎসাহিত করেন। এই উৎসাহ দেওয়ার মধ্যে দিয়েই কিন্তু একজন খেলোয়াড় এগিয়ে যায় এবং আমরা সাধারণ মানুষরা খেলাকে ভালোবাসতে শিখি। আজ সমস্ত স্পোর্টস জার্নালিস্টদের জানাই কুর্নিশ। আমি অরুণিমা এগিয়ে যাচ্ছি পরের ঘন্টার দিকে, পরের ঘন্টা নিয়ে আসব নমস্কার কলকাতা। আর এখন রেখে গেলাম সিদ্ধার্থ রায়, মানে সিধুর গাওয়া সব খেলার রাজা ফুটবল। শুনতে থাকুন 107 FM রেইনবোয়।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এখন এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। ভারত জাপান ষোড়শ বার্ষিক শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তিন দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে এই প্রথমবার সরকারি সফরে এলেন। পূর্ব সিংভূম জেলায় অন্তত চারজন ম্যালেরিয়া রোগীর মৃত্যুর পর ঝাড়খণ্ড সরকার রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। মশার প্রকোপে রোগের বিস্তার রোধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য সরকার সমস্ত ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছে। বালুচিস্তানে পাক বাহিনীর হাতে আরও তিনজন সাধারণ নাগরিককে অপহরণ করার অভিযোগ তুলেছে সেখানকার প্রধান মানবাধিকার সংগঠনগুলো। দলের সত্ত্ব, নির্বাচনী প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যেই নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন বিরোধী দলনেতা বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির। ঋতব্রত, সন্দীপন সাহা, জাবেদ খান, আখরুজ্জামান সহ দশ সদস্যের প্রতিনিধি দল আজ দুপুরে নতুন দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন। পূর্ব রেল যাত্রী সুবিধার্থে শিয়ালদহ বারাসাত রুটে নতুন এসি লোকাল চালু করতে চলেছে। আগামী সোমবার থেকে নতুন এই ট্রেন চলবে বলে শিয়ালদহ DRM রাজীব সাক্সেনা জানিয়েছেন। রাজ্যের নতুন সরকার কলকাতার ঐতিহ্যবাহী ট্র্যাম পরিষেবাকে পূর্ণ মর্যাদায় ফিরিয়ে আনবে। বনিসভার মার্চেন্ট চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে পরিবহনমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন শহরে ট্র্যামের পুরানো 70টি রুটি বহাল থাকবে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অব 32 ম্যাচে বস্টন হার্জেগোভিনিয়ার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সময় অনুযায়ী ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে ভোর 5:30 খেলা শুরু হয়েছে। শেষ খাওয়ার পাওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র 1-0 গোলে এগিয়ে। এই মুহূর্তের খবর এ পর্যন্ত, পরে খবর সকাল 8:00।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: শুনছেন নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
4: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আজ আপনার সঙ্গী আমি অরুণিমা। কলকাতায় এখন লন্ডনের চেয়ে কম গরম, জানেন তো, এই আনন্দে চায়ের কাপে দিন প্রথম চুমুক, তারপর তুমুল আড্ডা জমুক। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি, আর এখন যে গানটা আপনার জন্য রেখেছি সেই গানটা অন্তরা মিত্রের কণ্ঠে, শুনুন গান, ফিরছি গানের পর।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: খুললাম দিনের ডায়েরি। আজকে তো অনেকগুলো দিনের সমাহার আর কি, মানে আজকে এমন একটা দিন যে দিনটা ছোটবেলায় এই ব্যাপারটা ভাবলেই আমাদের প্রচণ্ড উত্তেজনা হতো, কারণ প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়ের লেখা, প্রফেসর শঙ্কু, সেই সঙ্গে সঙ্গে UFO। তো UFO ডে আজকে, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। আকাশে ছোট্ট একটা মানে বিচিত্র আকারের প্লেন দেখলে অনেকটা দূরে যাচ্ছে, হয়তো স্বাভাবিকভাবে মেঘের জন্য তার আকার বিচিত্র হয়ে গেছে। আমরা রীতিমতো বন্ধুদের মধ্যে পরের দিন স্কুলে আলোচনা হতো, বুঝলি তো কালকে রাত্রিরে UFO দেখেছি আকাশে, বা মানে কোথাও একটা আলো জ্বলছে অনেকটা দূরে, অনেকক্ষণ ধরে টিপ টিপ করে জ্বলছে, আকাশ অন্ধকার ঘুটঘুটে তার মধ্যেই আলো জ্বলছে, নিশ্চয়ই UFO। এই ধরনের আমাদের আলোচনা হতো। তো আজকে তো UFO ডে, তাই বাচ্চাকে UFO সম্পর্কে বলুন, সিনেমা দেখান, কিছু না পেলে জাদুকেই দেখান না, আর বাড়িতে আসা টিউটরকে আজ শুধু চা বিস্কিট না দিয়ে অন্তত একটা অমলেট ভেজে দিন, আর মাসের শুরু খামটা যখন দেবেন সেই সঙ্গে সঙ্গে একটা চকলেটও দিতে পারেন, তার কারণ আজ তাদের দিন, আজ ওয়ার্ল্ড টিউটার্স ডে, আজ ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডেও। ভোরাইতে পুরোটাই তাদেরকে নিয়ে কথা বললাম। খেলা দেখুন, খেলা তো অলরেডি দেখছেন, আর খেলাদের মানে খেলা দেখে আপনার প্রিয় কমেন্টেটর সম্পর্কে বা প্রিয় ক্রীড়া সাংবাদিক সম্পর্কে FB-তে অবশ্যই লিখুন। তাহলে এবার বন্ধ করি দিনের ডায়েরি। দিনের ডায়েরি করলাম বন্ধ, আর এইবার যেটা আসতে চলেছে, না বসন্তকাল এখন নয়, বর্ষাকাল কথায় শোনা যাচ্ছে, সারা পৃথিবী জুড়েই নাকি বর্ষাকাল, কিন্তু কি প্রচণ্ড গরমকাল, তাই বসন্তের হাওয়া, বর্ষা যদি একটু নিয়ে আসে, সেই আশায় অন্তরা নন্দী আর সুতীর্থ চক্রবর্তীর গাওয়া বসন্তকাল আপনার জন্য 107 FM রেনবোয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? তাহলে আপনি জানেন আপনি কার কার সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন? 107 FM রেনবো, নমস্কার, কলকাতায় আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে যে সমস্ত সেলিব্রিটির সঙ্গে আপনি আপনার জন্মদিন শেয়ার করছেন, তারা হলেন অভিনেত্রী গৌতমী, অভিনেতা রাজা মুরাদ, সিঙ্গার মোহাম্মদ আজিজ। ভাবুন, এই সমস্ত সাংঘাতিক মানুষদের সঙ্গে আপনি আপনার জন্মদিন শেয়ার করছেন, এই সমস্ত ভীষণ গুণী মানুষদের সঙ্গে আপনি আপনার জন্মদিন শেয়ার করছেন। প্রত্যেককে জানাই হ্যাপি বার্থডে। আর এরপর যে গানটা আসতে চলেছে আপনার জন্য, সেই গানটা তিমির বিশ্বাসের গাওয়া, বলে দাও 107 FM রেনবোয়। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, 7:24 এখন। অরুণিমা রয়েছে আপনার সঙ্গে, আর নিউ টিউনে এখন আম পাতা জাম পাতা, আর একদম নতুন ফিল্ম থেকে এই গানটা গেয়েছেন অন্বেষা এবং জয় সরকার, ফুলপিশি এবং এডওয়ার্ড থেকে। তো এই গানটা এবার শুনুন, ফিরছি গানের পর, মানে ঠিক 3 মিনিট পর।
1: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল, হালচাল,
3: হাওয়া অফিসের হালচাল জানাবো 107 FM রেইনবো। আমি অরুণিমা, আর 7:28 এখন। কি বলছে হাওয়া অফিস? গত 24 ঘন্টারটা তো জানাবই, এবার প্রথমেই জানাই আগামী 24 ঘন্টায় কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে হাওয়া অফিসের কী হালচাল। সেটা হচ্ছে যে আগামী 24 ঘন্টায় আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও আবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আগামী 24 ঘন্টায় 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। এইবার জানাবো গত 24 ঘন্টার কথা। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি কম। আর সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96%, সর্বনিম্ন 77%। গত 24 ঘন্টায় সামান্য বৃষ্টি দেখা গেছে। এইবার একটা সতর্কবার্তা আমাদের যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা রয়েছেন, তাদের আজকের জন্য কিন্তু কোনো সতর্কবার্তা নেই। যেটা রয়েছে সেটা হচ্ছে আগামীকাল একটু ঝোড়ো বাতাস, সেই সঙ্গে সঙ্গে সমুদ্র উত্তাল হতে পারে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, সেই হাওয়ার বেগ ঘন্টায় 55 কিলোমিটার বেগেও হতে পারে। সেটা বঙ্গোপসাগরের উত্তর দিক কে আমাদের যে সমস্ত উপকূল অঞ্চল রয়েছে সেখানে। সেই জন্য আগামীকাল যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা রয়েছেন, তারা আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় যারা সমুদ্রের গভীরে নৌকো নিয়ে যাবেন ভাবছেন, তারা দয়া করে আগামীকাল যাবেন না। এর পরে কতদিন অবধি এই সমস্যাটা থাকবে নাকি কালকেই শুধু, সেটা পরে জানিয়ে দেবো। আপাতত আগামীকাল যাবেন না, আজকের জন্য কিন্তু কোনো সতর্কবার্তা নেই, কাজেই আজকে আপনি নিশ্চিন্তে যেতে পারেন। তাহলে জানিয়ে দিলাম তো হাওয়া অফিসের হালচাল।
2: হাওয়া অফিসের হালচাল, হালচাল।
3: আর হাওয়া অফিসের হালচালের পর আপনাকে যে গানটা শোনাতে চলেছি, সেই গানটা অনুপম রায়ের কণ্ঠে। শুনুন গানটা, ফিরছি গানের পর 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

শহরের ইতিকথা, এই কলকাতা শহরের মধ্যে লুকিয়ে থাকা আরেকটা কলকাতাকে খুঁজে বার করার কথা। 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা আজ শহরের ইতিকথায় এমন একটা যোগাযোগের কথা বলবো, মানে কলকাতা শহরের সঙ্গে সেই দেশটার যোগাযোগ, সেই দেশের সমস্ত রকম স্থাপত্যের যোগাযোগ, স্মৃতি বিজড়িত স্থাপত্য, সেই দেশের স্থাপত্যকলা ছড়িয়ে রয়েছে আমাদের কলকাতা শহরে। আমি বলছি কলকাতা শহরের সঙ্গে আর্মেনীয়দের সম্পর্কের কথা। আর্মেনিয়ানরা একটা সময় কলকাতায় ছিলেন, এখন হয়তো নেই বা থাকলেও খুবই কম সংখ্যক, কিন্তু তাদের স্মৃতি বিজড়িত স্থাপত্য কলকাতার বহু সংস্কৃতি ও বহু জাতিগোষ্ঠীর তো একটা মিলনভূমি কলকাতা শহর। তো এখানে তো সবাই এসেছে, ব্রিটিশ, পর্তুগিজ, ডাচ, চীনের লোক, আর্মেনীয়, তো এই বিভিন্ন সম্প্রদায়ের অবদান এই শহরের ইতিহাসকে কিন্তু সমৃদ্ধ করেছে। আর্মেনীয় বণিকরা ব্রিটিশদের আসার আগে আমাদের এই কলকাতা শহরে, মানে তখন তো কলকাতা ছিল না, তখন বাংলা, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসেন এবং কলকাতার অর্থনীতি, শিক্ষা, স্থাপত্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের রয়েছে। আর্মেনীয় ঐতিহ্যের সবচেয়ে উল্লেখযোগ্য যে নিদর্শন কলকাতা শহরে রয়েছে সেটা হচ্ছে আর্মেনিয়ান চার্চ, আর্মেনিয়ান চার্চ অব দ্য হোলি নাজারাত। আর বড়বাজারের আর্মেনিয়ান স্ট্রিটে অবস্থিত এই গির্জাটা কলকাতার প্রাচীনতম যে চার্চগুলো রয়েছে তার মধ্যে একটা। অষ্টাদশ শতকে এই চার্চ তৈরি হয়েছিল আর গির্জার রং সাদা, ঘণ্টাঘর, মার্বেল মেঝে এবং প্রাচীন সমাধিক্ষেত্র আজও কিন্তু দর্শনার্থীদের মুগ্ধ করে। কাজেই কলকাতার বাইরে থেকে যারা বেড়াতে আসেন তারা হয়তো অনেকেই আর্মেনিয়ান চার্চ দেখতে চান, কিন্তু আপনি গেছেন কি কখনো? ঘুরে আসতে পারেন একবার। আর কলকাতার আরেকটা গুরুত্বপূর্ণ আর্মেনীয় প্রতিষ্ঠান হল আর্মেনিয়ান কলেজ অ্যান্ড ফিলান্থ্রপিক একাডেমি। 1821 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটা বিশ্বের বিভিন্ন প্রান্তে আর্মেনীয় শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা হয়েছিল। এটা শুধু একটা যে স্কুল তা নয়, বরং আর্মেনীয় ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণের একটা অন্যতম কেন্দ্র। আর শহরের বহু ঐতিহ্যবাহী ভবনের সঙ্গেও আর্মেনীয় ব্যবসায়ীদের নাম কিন্তু জড়িয়ে রয়েছে। স্টিফেন কোর্ট, পার্ক ম্যানশনস এবং এখনকার ওবেরয় গ্র্যান্ডের ইতিহাসে আর্মেনীয় উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একইভাবে এখন যেটা নিজাম প্যালেস, একসময় আর্মেনীয় বংশোদ্ভূত শিল্পপতি জে সি গ্যালস্টাউনের মালিকাধীন ছিল। তো এই সব যে সমস্ত বড় বড় মানে স্থাপত্য, বড় বড় প্রাসাদ, বড় বড় বিল্ডিং কলকাতা শহরের মধ্যে রয়েছে, আর্মেনীয় সমাজ কলকাতার বাণিজ্যিক আর নগর উন্নয়নে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল।

দেখলেই কিন্তু সেটা বোঝা যায়। আর কলকাতার বিভিন্ন রাস্তারও নাম রয়েছে কিন্তু আর্মেনিয়ানদের নামে, যেমন আর্মেনিয়ান স্ট্রিট, আর্মানি পাড়া। কলকাতার আর্মেনীয় জনগোষ্ঠীর সংখ্যা হয়তো খুবই কম, কিন্তু তাদের প্রতিষ্ঠিত এই চার্চ, স্কুল এবং ঐতিহাসিক যে বাড়িগুলো আজও কলকাতা শহরে রয়েছে। শহরের ইতিকথা এইসব কথাই তো আমরা জানাই। তাহলে শহরের ইতিকথা আজ এ পর্যন্তই, আর তারপর আসছে আপনার জন্য পরপর তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিক। গানের হ্যাট্রিকে প্রথম যে গানটা সেটা ইমন চক্রবর্তীর কণ্ঠে, তারপরের গানটা তিমির বিশ্বাস এবং সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে, আর শেষ গানটা বলছি শুনতে থাকুন 107 FM রেইনবো। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 7:55, বুঝতে পারছেন তো, পরের ঘন্টার দিকে এগোনোর সময় হয়ে গেছে একদম। আর পরের ঘন্টার দিকে এগোতে এগোতে আপনাকে যেটা বলবো, চুলের যত্ন নিন। বৃষ্টি পড়ছে আর চুল ঝরছে, আকাশ থেকে জল পড়ছে ঝরছে, আর আমাদেরও চুল ঝরে ফাঁকা হয়ে যাচ্ছে মাথা। সেই জন্য চুলের যত্ন নিতে আপনাকে যেটা করতে হবে, অনেকবারই বলেছি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল আর নারকল তেল অর্ধেক অর্ধেক নেবেন। মানে যদি 2 চামচ নারকল তেল নেন, 2 চামচ ক্যাস্টর অয়েল নিয়ে সেটা গরম করুন। গরম করে একটু গরম অবস্থাতেই তুলো দিয়ে মাথার ভেতরে ভালো করে লাগিয়ে মাসাজ করুন, সার্কুলার মুভমেন্টটা করবেন। হ্যাঁ, তারপর মাসাজ করার পর আপনি একটা গরম টাওয়েল, মানে

0: গরম জলে তোয়ালেটা ভিজিয়ে তোয়ালের দুটো সাইড ধরে, মানে সেই জায়গায় দুটো শুকনো রাখবেন, তোয়ালেটা চিপে এই যে ধোঁয়া ধোঁয়া ওঠা তোয়ালেটা মাথায় পেঁচিয়ে ফেলবেন, পেঁচিয়ে 5 মিনিট রাখবেন। রাখার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে টক দই, ডিম আর লেবু একসাথে একটা পেস্ট বানান। ডিমে গন্ধ লাগে আমি জানি, সেক্ষেত্রে খুব বেশি গন্ধ লাগলে ডিমটা বাদও দিতে পারেন, সেক্ষেত্রে শুধু টক দই দেবেন। আর না হলে টক দই, ডিম আর লেবু একসাথে মিক্স করে সেটা মাথায় লাগিয়ে আধ ঘন্টা রাখবেন, তারপর ভালো করে শ্যাম্পু করে ফেলুন। তারপর দেখবেন আপনার কিন্তু চুল ওঠার ব্যাপারটা অনেকটা কমে যাবে, চুলের গোড়া শক্তও হবে, আর যেহেতু ক্যাস্টর অয়েল লাগাচ্ছেন চুল গজানোরও কিন্তু চান্সেস আছে। একেবারে যে চান্স নেই সব চুলই পড়ে যাবে এটা ভেবে লাভ নেই, একটু যত্ন করলে আমরা আমাদের মাথার যে 4টে চুল আছে সেটাকে ধরে রাখতে পারি এই বর্ষাতেও। আর এখন আসছে একটা ফ্ল্যাশব্যাক সং, আজ যেহেতু মোহাম্মদ আজিজের জন্মদিন, তার গাওয়া তেরে মেরে প্যার কে কবিতা কৃষ্ণমূর্তি আর মোহাম্মদ আজিজের ডুয়েট আপনার জন্য রাখলাম। আমি অরুণিমা ফিরে আসি পরের ঘন্টায়, নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায়, মাঝখানে গান আর তারপর খবর, শুনতে থাকুন
1: FM Rainbow-তে Rainbow Flashback Song।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। ভারত জাপান ষোড়শ বার্ষিক শীর্ষ সম্মেলন আজ শুরু হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তিন দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে এই প্রথম সরকারি সফরে এলেন। ভারত ও মালয়েশিয়া তাদের দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে উভয় পক্ষই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচলের প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। অপারেশন সিঁদুর চলাকালীন চিফ অব ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত গতকাল বায়ুসেনার নতুন ভাইস চিফ অব এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থলাভিষিক্ত হলেন। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবছরের জন্য ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। বার্ষিক অমরনাথ যাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের প্রথম দলের যাত্রার আজ সূচনা করেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। এদিন সকালে ভগবতী নগর বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় পুণ্যার্থীর দলটি। এবার 57 দিন ধরে চলবে অমরনাথ যাত্রা, শেষ হবে 28 আগস্ট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। বৈঠকে অভিন্ন দেয়ানি বিধি ইউসিসি সংক্রান্ত বিলে খসড়া প্রস্তাব পেশ করা হবে। ইউসিসি প্রণয়নের জন্য গুজরাট, উত্তরাখণ্ড এবং অসমের অনুকরণে সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। দক্ষিণবঙ্গের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকে। আজও কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে আজ মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 গোলে বস্টন হার্জেগোভিনাকে হারিয়ে দিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিস্কো বে এরিয়া স্টেডিয়ামে 5:30 খেলা শুরু হয়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরে খবর সকাল 9:00।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র।
3: সকাল সকাল কানে মন্তর দেব। আচ্ছা, আপনি কি খুব হেলথ কনশিয়াস? মানে কনশিয়াসনেসটা এমন জায়গায় যে লোকে আপজন আপনাকে দেখে ইন্সপায়ার্ড হয় যে দেখো বাবা, যত কাজই করুক রোজ সকালে কিন্তু হাঁটতে বেরোয়, সেই সঙ্গে সঙ্গে ব্যায়ামও করে। এদিকে আপনার পার্টনার কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না, বেরোতে চায় না, আর আপনার এই যে সুন্দর স্বাস্থ্য রক্ষার চেষ্টা সেটা নিয়ে প্রচুর সন্দেহ টন্দেহ করে, কি দরকার এসব স্বাস্থ্য রক্ষার, আমার সাথে তো বিয়ে হয়ে গেছে, মানে এই রকম একটা ব্যাপার আর কি। তো একটা কাজ করুন, আপনার পার্টনারকে যদি কোনোভাবেই এই আপনার মানে ভালো থাকার জার্নিতে সঙ্গী না করতে পারেন, তার মনে সন্দেহটা বাড়িয়ে দিন। সকাল সকাল আপনি ছেলেই হন বা মেয়েই হন, সুন্দর সুন্দর মানে জিম ওয়্যার কিনুন, সুন্দর সুন্দর, তো একটু রিভিলিং বা একটু মানে আপনি যে সুন্দর স্বাস্থ্যটা বানিয়েছেন সেটা এক্সপোজ করে এই ধরনের জিম ওয়্যার কিনুন। কিনতে পাওয়া যায়, অনলাইনে কিনতে পাওয়া যায়। কিনে সকালবেলা বেরোনোর আগে আপনার পার্টনারকে টুকটুক করে টোকা দিয়ে বলুন, দেখো তো এটা কেমন হয়েছে, এটা পরে আজকে বেরোচ্ছি। এবার বেরোলেন, বাড়ি ফিরে এসে আপনি ছেলে মেয়ে যাই হন না কেন, তো আপনার পার্টনারকে বলুন যে জানো তো আজকে না অমুককে দেখলাম, বাবা কি দেখতে, কি চেহারা, এই বয়সেও কি চেহারা ধরে রেখেছে। সে কোনো ছেলে পুরুষ বা নারী যাই হোক, যাতে আপনার পার্টনারের মনে একটু জ্বলনি শুরু হবে। এরকম দু তিন দিন হওয়ার পরে দেখবেন আপনি ওঠার আগে সে উঠে বসে আছে, উঠে বসে আপনাকে রীতিমতো বলছে কি এত সেজেগুজে যাওয়ার কি হয়েছে। তখন আপনি বলবেন যে আচ্ছা তুমিও চলো, তোমার যদি এতই সন্দেহ তুমিও চলো। এইভাবে আস্তে আস্তে আপনি কিন্তু তাকে রাস্তায় এনে ফেলতে পারবেন। দেখবেন আপনার পার্টনার শুধুমাত্র আপনার ওপর নজরদারি করার জন্যই রোজ সকালে হাঁটতে বেরোচ্ছে, ব্যায়াম করতে বেরোচ্ছে। আরে যেভাবেই হোক না কেন, শরীরটাকে তো সুস্থ রাখতে হবে নাকি, না হলে দেখুন আপনি খুব ভালো স্বাস্থ্যটাস্থ্য বানিয়ে ফেললেন, তারপর আপনার পার্টনার সারা জীবন প্রচুর অস্বাস্থ্যকর খাবার আর অস্বাস্থ্যকর জীবনযাপন করে

চল্লিশেই নিজের চেহারাটা ভেঙে ফেললো, নানান রকম রোগ ধরিয়ে ফেললো, তখন তো আপনাকে এই যে আপনার সুস্বাস্থ্য সেটা কি কাজে লাগবে, না আপনার পার্টনারকে বয়ে নিয়ে যেতে, হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে গেল, হঠাৎ হসপিটালাইজড হলো, এই দৌড়দৌড়িগুলো আপনাকে করতে হবে। তাই আগে থেকে তাকে দৌড় করানো শুরু করুন, আর সেই জন্য আমার এই বুদ্ধিটা কাজে লাগান। হিংসার চেয়ে বড় জিনিস কিছু হয় না বস, ভালোবাসলে অধিকারবোধ থাকবেই আর হিংসেও থাকবে, কাজেই সেই হিংসেটাকে কাজে লাগিয়ে মাঠে নামিয়ে ফেলুন। আর এবার অরিজিৎ সিংয়ের গাওয়া একটা গান আপনার জন্য রয়েছে, গানটা শুনুন। ফিরছি গানের পর 107 FM Rainbow।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: রেইনবো টাইম চেক, সময় এখন ঠিক 8:16।
3: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন,
2: রেইনবো নিউ টিউনে শুনুন রূপম ইসলামের গাওয়া ভায়োলেট বাড়ি ফ্রম দ্য মুভি নেভার মাইন্ড।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 8:23 হয়ে গিয়েছে। এবার একটা ব্যাপার আপনাকে জানাই, সেটা হচ্ছে ট্রামে চেপে নাকি কালীঘাট থেকে দক্ষিণেশ্বর যাওয়া যাবে, যানজট এড়িয়েই পাতা হবে লাইন, এমনটাই জানিয়েছেন আমাদের পরিবহন মন্ত্রী। শহরের দুই মন্দিরের মধ্যে এবার চলবে ট্রাম। কালীঘাট আর দক্ষিণেশ্বর মন্দিরের মধ্যে ট্রাম চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর যানজট রুখতে একটা বিশেষ পদক্ষেপের কথা ভাবা হয়েছে, সেটা হচ্ছে যে রাস্তার মাঝখান দিয়ে নয়, বাঁদিক দিয়ে ট্রাম চলবে। নতুন করে লাইন পাতা হবে, নতুন এসি ট্রাম চলবে কলকাতায়। বা ট্রাম লাইন মানেই অদ্ভুত একটা ভালোবাসা, একটা নস্টালজিয়া। আর যারা একটু নিজেদের মতো করে সময় কাটাতে চায়, তাদের জন্য তো ট্রাম জার্নির মতো আর কিছু হয়ই না। তো এত কিছু ভালো কথার পর চলুন ট্রাম লাইনই হয়ে যায় রাস্তায়। শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটা আসছে আপনার জন্য 107 FM রেইনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আপনাকে একটা কথা জানানোর, আমরা কলকাতা শহরে বসে বলি না উফ কি গরম, উফ পারা যাচ্ছে না, আর ভাবুন যেখানে বছরে 7 মাস টেম্পারেচার থাকে 10-এর নিচে, কখনো কখনো বরফ পড়ে, হয়তো টানা 3 মাস বরফ পড়ে, সেই ইউরোপে দেখা যাচ্ছে যে গলছে রাস্তা, বেঁকে যাচ্ছে ট্রাম লাইন, তীব্র দাবদাহ, মানে কাঠফাটা গরমে নাজেহাল হয়ে গেছে ফ্রান্স, জার্মানি, ইটালি, হাঙ্গেরি, ব্রিটেন, পোল্যান্ড, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, সব জায়গা। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি হয়ে গেছে, মানে 40 ডিগ্রিতে আমরা অভ্যস্ত, কারণ আমাদের বাড়িঘর দর সেই রকমভাবেই বানানো যাতে 40 ডিগ্রি টেম্পারেচার হলেও আমাদের বাড়িতে এসি চলে বা ফ্যান চলে। আর ইউরোপে তো কারোর বাড়িতে ফ্যানই নেই, মানে সিলিং ফ্যানই নেই। আর সিলিং ফ্যানের অর্ডার দিলে নাকি, আমার এক বন্ধু বলল এখন অর্ডার দিলে সেপ্টেম্বর মাসে ফ্যান আসবে, ততদিনে তো বরফ পড়ে যাবে, এরকম অবস্থা। মানে প্রচণ্ড কাঠফাটা এই গরমে অসংখ্য মানুষ প্রাণও হারাচ্ছেন। কাজেই এই যে কলকাতা শহরে আমরা এই মুহূর্তে আছি, আমরা কিন্তু অনেক সুবিধাজনক অবস্থায় আছি, তার কারণ হচ্ছে আমরা চাইলেই গরম লাগলে ফ্যান চালাতে পারি, এসি চালাতে পারি, কিন্তু ইউরোপের মানুষদের সেই কোনো ব্যবস্থাই নেই, যেহেতু শীত প্রধান অঞ্চল, তারা কিন্তু কাঠফাটা গরমে খুব কষ্ট পাচ্ছেন। শিগগিরই ইউরোপে আবার শীত চলে আসুক, এটাই চাই। আর এক্ষুনি যেটা করতে চলেছি সেটা হচ্ছে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, আর ব্রেকের ওপারে সোনু নিগম আর শ্রেয়া ঘোষালের গাওয়া ঘুম ঘুম হয়ে চোখে 107 FM।

0: শুনতে থাকুন।
1: সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন ইন্ডিয়া পোস্ট ডট জিওভি ডট ইন এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 8:36। আর বন্ধুরা অলরেডি রেখা শুরু করে দিয়েছে যে দিদি আজকে টপিক হবে না, অবশ্যই হবে, না হলে কি করে হবে। আজকে না ওয়ার্ল্ড টিউটার্স ডে, তো প্রাইভেট টিউটারের অভিজ্ঞতা, বাড়িতে যারা পড়াতে আসতেন আর কি, এখনও আসেন যারা, তাদের নিয়ে অভিজ্ঞতা আমাদের প্রত্যেকেরই কম বেশি আছে। এমন অনেক টিউটার আছে যারা আমাদের জীবনে রোল মডেল হয়ে উঠেছেন, আবার আমাদের ছোটোবেলায় তো এমন টিউটার আসতেন, বকা ঝকা স্কেলের বাড়ি এই সমস্ত কিছু করে তারা কিন্তু পড়াটা শিখিয়ে দেবার চেষ্টা করতেন। আবার অনেক টিউটার এসে তার বন্ধুবান্ধবের কথা বলতে বলতে, এটা ওটা বলতে বলতে, হ্যাঁ হ্যাঁ হি হি করতে করতে সময় কাটিয়ে দিতেন। এইরকম নানান রকম অভিজ্ঞতা প্রাইভেট টিউটার নিয়ে প্রত্যেকেরই রয়েছে। তো আপনার এই যে প্রাইভেট টিউটার আপনার জীবনে কতটা ছাপ ফেলেছেন, বা এমন একজন প্রাইভেট টিউটারের কথা বলুন যার কথা আপনি ভুলতে পারেননি। তো 9903652992 হচ্ছে নাম্বার, এই নাম্বারে এসে এটা জানান। আর গান মিলান্তিতে এখন যে গানটা শোনাতে চলেছি সেটা সৌভিক ঢাকুরিয়া থেকে রিকোয়েস্ট করেছে, আর সৌভিক আমাদের রেগুলার লিসনার এবং মেসেজও পাঠায় খুব সুন্দর সুন্দর। তো সৌভিকের পছন্দের গানটা এবার বাজাতে চলেছি, আর রেডি হয়ে যান। আপনার টিউটার, মানে প্রাইভেট টিউটার যিনি ছিলেন, যাকে আজও ভুলতে পারেননি, কেন ভুলতে পারেননি, সেই অভিজ্ঞতা ছোট্ট করে আমাকে জানান।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, 8:43। আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর প্রথম যে মেসেজটা পড়ব সেটা উৎপল মাইতি বেহালা থেকে লিখেছে, নমস্কার কলকাতা উইথ অরুণিমাদি, আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে খুব মনে পড়ছে ক্রীড়া সাংবাদিক অজয় বসুর কথা। ওনার শব্দচয়ন, বাচনভঙ্গি, উচ্চারণ আর মাঠের খেলাকে কীভাবে পুঙ্খানুপুঙ্খভাবে শ্রোতার কানে পৌঁছে দিতে হয় নিজের মাতৃভাষায়, তা অজয় বসুর থেকে কেউ জানতেন না বেশি। বাঙালি কতটা অজয় বসুকে ক্রীড়া সাংবাদিক হিসেবে মনে রাখবে জানি না। ওনার গলার ম্যাজিক আর শব্দচয়ন বিন্যাসে উনি চিরকাল থেকে যাবেন ক্রীড়া পাগল বাঙালির হৃদয়ে। অজয় বসুর সিগনেচার ছিল, আমি ইডেন গার্ডেন্স থেকে বলছি অজয় বসু, আজ তোমার ক্রীড়া সাংবাদিক দিবস নিয়ে ভোরাই শুনে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। আজও খুব স্মার্ট হয়েছে তোমার অনুষ্ঠান, থ্যাংক ইউ। আমিও থ্যাংক ইউ বলছি। আজ মন্ত্রটা আমার নিজের জীবনের সঙ্গে ভীষণ মিলে যায়, মনের কথা, আমি শরীরের জন্য সব কিছুই করতে পারি, তোমার কথা মতো ছিল আমার জীবনটা। আমার পার্টনার মানে ল্যাথখোর, পরিষ্কার জিনিস টিপটপ শার্ট প্যান্ট পরে মর্নিং ওয়াকে বেরোলেই বলতো, তুমি কি কোনো মেয়ের চক্করে পড়েছো? আমি বলতাম হ্যাঁ, ওয়াক করতে তো পার্টনার চাই, এনার্জির জন্য কি করব, তুমিও চলো আমার সাথে, তোমাকে নিয়ে একসাথে ওয়াক করি। তারপর থেকে ওয়াকে যেত, এই কথাটা পার্টনারকে জ্বালানোর নিনজা টেকনিক বলতে পারো। বিষয় বলি, আমি ভুলতে পারিনি জয়দেব মেদদার কথা। উনি আমার মতো গাধাকে মাধ্যমিকে 70% পাশ করিয়েছিলেন, উনি ছিলেন আমাদের স্কুলের অঙ্কের জাদুগর। হ্যাটস অফ মেদদা স্যার, উৎপল মাইতি বেহালা থেকে এই মেসেজটা পাঠিয়েছে। আর এর পরের মেসেজ, সৌভিক সরকার ফ্রম কসবা হালতু, সুপ্রভাত, আজ ভোরাইয়ের বিষয় খুব সুন্দর ছিল, ক্রীড়া সাংবাদিক যা আমার খুব পছন্দের বিষয়, আর আমি নিজেই খেলাধুলো পাগল ছেলে। টপিকে বলি, আমার একজন

প্রাইভেট টিউটর ছিলেন, খুব মজার। এসে বলতেন, পড়া না করলে বল আমি চলে যাচ্ছি, শুধু চা বিস্কুট খাওয়া, আর করে থাকলে বল ঘরে ডুববো তাহলে। এরকম মজার বন্ধুর মতো প্রাইভেট টিউটর অনেক থাকেন, মানে এদের সাথে অদ্ভুত বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়। লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখেছেন, তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, তারপর অষ্টম শ্রেণী পর্যন্ত যে মানুষটার কাছে পড়েছি তিনি হলেন আমাদের বৈকুণ্ঠবাবু।

0: রোড অ্যাক্সিডেন্টে মারা যান। ওনাকে কোনোদিন আমরা ভুলব না, ওনার আত্মার শান্তি কামনা করি। উনি যেখানে থাকুন ভালো থাকুন, নিশ্চয়ই আমরাও চাই। আর তারপরে সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, ভেরি নাইস গুড মর্নিং অ্যান্ড মর্নিং মন্ত্র অলসো ভেরি নাইস টপিক। আমার প্রাইভেট টিউটর, আমি যদি পড়া না পারতাম ভীষণ মারতেন, তার সুফল আজ এনজয় করছি। আর গান মিলান্তিতে উনি যে গানটা শুনতে চেয়েছেন সেটা নিশ্চয়ই শোনাবো, তবে এখন গান মিলান্তিতে উৎপলের পছন্দের গান, জুন ব্যানার্জির গাওয়া চিরদিনই তুমি যে আমার থেকে, সেই গানটা আগে শুনিয়ে দিই, তারপর আস্তে আস্তে অন্যদের গানগুলো শোনাবো। শুনুন 107 FM রেনবোয়, আমি ফিরছি গানের পর।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ফুড ফান্ডা,
3: নমস্কার কলকাতা, এবার ফুড ফান্ডা। আজকে শহরের রীতিকথায় কলকাতা শহরে আর্মেনীয়দের কথা বলেছি, সেই রকমই আর্মেনিয়ান ব্রেকফাস্ট বলবো আজ। ব্রেকফাস্ট তো অনেকে করেই ফেলেছেন, 8:53 হয়ে গেছে, কাজেই ব্রেকফাস্ট হয়ে গেছে, তবুও কালকে করতেই পারেন। আর এই ব্রেকফাস্টের যে আর্মেনীয় ব্রেকফাস্টের মূল যে জিনিসটা, মানে খুবই জনপ্রিয় একটা খাবার হচ্ছে মেনেম্যান। আর্মেনীয় প্রাতরাস খুবই পুষ্টিকর, সহজ আর তাজা উপকরণ দিয়ে তৈরি হয়। রুটি, পানির, জলপাই, শশা, টমেটো, দই, ডিম, এগুলো ওদের খাবারে থাকে আর কি। তো মেনেম্যান হলো ডিম, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে তৈরি করা একটা রান্না। এটা কিভাবে বানাবেন? উপকরণ লাগবে ডিম 4, পাকা টমেটো 2 কুচি করা, সবুজ ক্যাপসিকাম 1 ছোট করে কাটা, পেঁয়াজ 1 কুচি করে কাটা, রসুন 2 কুচি করে কাটা, অলিভ অয়েল বা মাখন 2 টেবিল স্পুন, 2 টেবিল চামচ, নুন 7 গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, আর শুকনো লাল লঙ্কার গুঁড়ো বা প্যাপরিকাও দিতে পারেন, সেটা 1 চা চামচ, এটা ঐচ্ছিক, ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না। ধনে পাতা বা পার্সলে কুচিও দিতে পারেন সামান্য। এবার কীভাবে বানাবেন? একটা প্যানে অলিভ অয়েল বা মাখন গরম করুন, পেঁয়াজ ও রসুন দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন, এতে ক্যাপসিকাম যোগ করে 2-3 মিনিট ভাজুন, তারপর টমেটো, নুন, গোলমরিচ ও প্যাপরিকা দিয়ে টমেটো নরম হওয়া পর্যন্ত রান্না করুন। ডিমগুলো ফেটে মিশ্রণের ওপর ঢেলে দিন, এরপর আস্তে আস্তে নাড়ুন। চাইলে ডিম না নেড়েও অল্প আঁচে জমতে দিতে পারেন। ডিম সেদ্ধ হয়ে এলে ওপরে ধনে পাতা ও পার্সলে ছড়িয়ে ওভেন বন্ধ করে দিন। এবার কিভাবে এটা পরিবেশন করবেন? গরম গরম লাভাশ, লাভাশ হচ্ছে ওদের একটা পাতলা রুটি, হ্যাঁ, বা অন্য যে কোনো রকম রুটি ব্রেডের সঙ্গে খেতে পারেন। আবার অনেকে পনির, জলপাই, শশা, টমেটো এই সব দিয়ে সাজিয়ে টাজিয়ে দেয়। 1 কাপ চা বা কফির সঙ্গে পরিবেশন করুন। এটা কিন্তু খুব সহজ, খুব সুস্বাদু, আর আর্মেনিয়া আর পার্শ্ববর্তী অঞ্চল মানে তুরস্কতেও এটা খুব জনপ্রিয় একটা খাবার আর কি। আর্মেনীয় পরিবারগুলো অনেকেই এই ধরনের ডিম টমেটোর প্রাতরাস তৈরি করেন। তো আর্মেনিয়ান ব্রেকফাস্টে লাভাশ থাকে, পাতলা রুটি, বিভিন্ন ধরনের পনির, দই, মধু, ফল, শুকনো ফল, এইসব দিয়ে টিয়ে আর কি ওদের ব্রেকফাস্ট টেবিল সাজানো হয়, যার মধ্যে মেনেম্যান থাকে। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, খুব একটা কঠিন নয়, আর ব্যাপারটা রান্না করার পর দেখবেন বেশ ভালো খেতে, অন্যরকম খেতে। আর এইবার কার পছন্দের গান শোনাই? অনেকেই তো রিকোয়েস্ট করেছেন গানের জন্য, আর এই গানটা গোপাল সিনহা, বসুনগর মধ্যমগ্রাম থেকে। মনে প্রচুর অভিমান জমে আছে গোপালের, তো গোপাল সিনহার পছন্দের গানটা আমি এবার

0: আর শোনাচ্ছি গান মিলান্তিতে, আর এই গানটা জুবিন গার্গের গাওয়া রোমিও ফিল্ম থেকে। এই গানটা শুনুন, তারপর গোপাল সিনহা আপনাকে জানাই, আপনার মেসেজ নিশ্চয়ই পড়বো, আগের দিন পড়তে পারিনি, এত বেশি মেসেজ এসেছিল, আজকে নিশ্চয়ই পড়বো, এখনও তো সময় আছে, সবে তো 8:56, পরের ঘন্টা তো রয়েছে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন 107 FM রেনবো। নমস্কার কলকাতা, আমি অরুণিমা, ফিরছি গান আর খবরের পর।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। অপারেশন সিঁদুর চলাকালীন চিফ অব ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত গতকাল বায়ুসেনার নতুন ভাইস চিফ অব এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ভারত জাপান ষোড়শ বার্ষিক শীর্ষ সম্মেলন আজ শুরু হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি তিন দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবছরের জন্য ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। বার্ষিক অমরনাথ যাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের প্রথম দলের যাত্রার আজ সূচনা করেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। সকালে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় পুণ্যার্থীদের দলটি। এবার 57 দিন ধরে চলবে অমরনাথ যাত্রা, শেষ হবে 28 আগস্ট। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাইফুল্লাহ হ্রদে একটি পর্যটকবাহী নৌকা ডুবে 7 জনের মৃত্যু হয়েছে, 1 জন এখনও নিখোঁজ। সরকারি সূত্রে জানা গেছে একই পরিবারের 8 জন সদস্য সোয়ার জেলায় ভ্রমণের সময় নৌকাবিহার করার সময় এ দুর্ঘটনা ঘটে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে বৈঠক করেছেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে বৈঠকে রাজ্য কেন্দ্রীয় মন্ত্রীকে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, সম্প্রসারণ এবং অর্থ বরাদ্দের বিষয়গুলি নিয়ে কথা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। অভিন্ন দেয়ানিবিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব আজকের বৈঠকে পেশ করা হবে। এই মুহূর্তে খবর এ পর্যন্ত, পরে খবর সকাল 9টায়।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টায় মানে শেষ ঘন্টায় ঢুকে পড়লাম আমি অরুণিমা। সময় এখন 9:06 যা 7 মিনিট হয়ে গেল। তো নমস্কার কলকাতার শেষ ঘন্টায় আপনার মেসেজ তো অবশ্যই পড়ব, আর সেই মেসেজ পড়া দিয়েই শুরু করছি। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, অরুণিমা গুড মর্নিং, আমার টিউটার সঞ্জীববাবু বলতেন ধানে শীষের মতো আচরণ করো, আরেকজন টিউটার রক্ষীকান্তবাবু পড়াতেন, তার সাথে টিফিনও খাওয়াতেন। আমাদেরও এরকম একজন টিচার ছিলেন, তার বাড়িতে আমরা পড়তে যেতাম বেশিটাই খাওয়ার লোভে, জানেন তো, এত ভালো মন্দ রান্না করতেন ওনার ওয়াইফ, মানে কখনো কেক বেক করছেন শীতকালে, কখনো আমরা নাড়ু খাচ্ছি, নানান কিছু খাওয়ার লোভে না, পড়াশুনো যাই করি না কেন ওখানে যেতাম আর কি, ওনার বাড়িতে যেতাম, কখনো মিস হতো না, অন্য টিউশন মিস হয়ে যেত, ওটা মিস হতো না। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা থেকে লিখেছেন, নমস্কার দিদি সুপ্রভাত, আজকের বিষয় এটুকুই বলবো, আমার স্কুল শিক্ষক সুভাষ স্যার, যার কাছে পঞ্চম শ্রেণী থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত টিউশন নিয়েছি, স্যারের আদর্শ ও কথা আমার জীবনের ধারাপাত। বর্তমানে স্যার শিক্ষামন্দির থেকে অবসর নিয়েছেন, তবে স্যার যেন সবসময় সুস্থ থাকেন ও ভালো থাকেন, এই প্রার্থনা রাখলাম ঈশ্বরের কাছে, আর স্যারের প্রতি আমার রয়েছে প্রণাম ও শ্রদ্ধা সবসময়। কৃষ্ণেন্দু বিশ্বাস এই মেসেজ পাঠিয়েছে। আর শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে লিখেছে, শুভ সকাল দিদিভাই, ভোরাই থেকে শুনছি, খুব ভালো লাগছে, আর একটু লিখতে পারতে। তারপরের মেসেজ সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে, খুব সুন্দর একটা কবিতা লিখেছেন, শুভ সকাল অরুণিমা, গিন্নি হাঁটানো বাঘ নাচানো কঠিন দুই কাজ, হঠাৎ করে সাত সকালে বলছি কেন আজ, তোমার মতোই করে আমি করি কাজ, কাল ভেস্তে দিলেন তিনি সহজেই আমার সেই চাল, চোখ খুলে খোঁজো তুমি খোঁজো দশ দিশি, বারমুডা পরে হাঁটছেন যেন দেখতে পাবে না দেখতে ঋষি, সব জল্পনায় দিলেন তিনি ঢেলে ঠান্ডা জল, হায় রে কপাল আমার যে চেষ্টাগুলো হলো বিফল, আমার কলম হাতে নিয়ে করছেন লেখালেখি, কি লিখছেন অবাক চোখে আমি বিস্ময় দেখি, বললেন তিনি করুণ স্বরে, থাকতো যদি এটা আমি আজ হতে পারতাম ডিগ্রিধারী কেউ কেটা। তারপরের মেসেজ যে লিখেছে সে হচ্ছে মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, মাধাই দাস লিখেছেন, শুভ সকাল, আমি যে শিক্ষকের কথা বলবো, তিনি হলেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক শ্যামাপ্রসাদ সরকার, তার বাড়িতে পড়তে যেতাম, পড়ানোর জন্য কোনো অর্থ নিতেন না, মাঝে মাঝে নিজের বাড়িতে টিফিন খেতে দিতেন, সন্তান সহ সমস্নেহে পড়াতেন, আজ তার কথা না বললে আমার অন্যায় হবে, সত্যি তাই, এইসব টিচাররা কোথায় যে হারিয়ে গেছেন। তারপরের মেসেজ সত্যব্রত দত্ত জয়শ্রী পার্ক বেহালা কলকাতা 34 থেকে লিখেছেন, 60-এর দশকের শেষ দিকের কথা বলছি, আমার তখন ক্লাস 7 বা 8-এর, আমি তখন ছাত্র, আমার একজন গৃহশিক্ষক ছিলেন, তার বয়স তখনই 80+, শীত গ্রীষ্ম বর্ষা ঠিক ভোর 6টায় কলিং বেল বাজাতেন, বড়জোর 5 মিনিটের এদিক ওদিক, 6:10 হয়ে গেলে বুঝতাম তিনি আজ অ্যাবসেন্ট, সেটাও বছরে খুব বেশি হলে 3 থেকে 4 দিন, আর সঠিক সময়ে রেডি হতে না পারলে আমার খবর হতো বাবার কাছে, মনে মনে ভাবতাম এত লোক মরে এই বুড়োটা মরে না, বলতে বাধা নেই, আর যতটুকু সমানুবর্তিতা বা ইংরেজি ও বাংলা শিখেছি যেটা নাকি আমার USP, সবটাই তার আশীর্বাদ অবশ্যই। সত্যব্রত দত্ত জয়শ্রী পার্ক বেহালা থেকে, সত্যি মানে এই ধরনের প্রাইভেট টিউটাররা। এরপরে যার মেসেজ পড়ব, যে আমাকে জানিয়েছে যে তার কিন্তু একটু দুঃখ আছে যে আমি তার মেসেজ আগের দিন পড়িনি, কাজেই আজকে আমি চেষ্টা করছি তার মেসেজটা পড়ে দেবার। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে, দেখো গোপাল, পছন্দের গান কিন্তু শুনিয়ে দিয়েছি, যাই হোক মেসেজটা পড়ে ফেলি। প্রথমেই বলি, আর যে ফ্রেন্ড অরুণিমাদি

আমার মন খারাপ করার বিষয় এটাই, আগের দিন নমস্কার কলকাতা আপনার অনুষ্ঠানে আমি SMS করে বিষয়ভিত্তিক মেসেজ করেছিলাম, আপনি পড়েননি। এবার আজকের টপিকে বলি, আমার যিনি হোম টিউটর ছিলেন তিনি যে শুধু খুব ভালো আমাকে পড়াতেন তাই নয়, মানুষ হিসেবেও ভালো ছিলেন। আমাকে বলতেন পড়াতে মুখস্থবিদ্যা ভালো আর ইংলিশ রিডিং স্কিল ভালো। আবার তিনি মনে হয় একটু আধটু জ্যোতিষচর্চা করতেন, আমার হাত ধরে তালুর একটা অংশে চাপ দিয়ে বলতেন তুমি ভালো রোম্যান্স করতে পারবে। তো অনেকেরই মেসেজ পড়ে দিলাম, আরও যারা মেসেজ এখনও পাঠিয়ে উঠতে পারেননি তারা পাঠিয়ে ফেলুন, কারণ 9:30 ডক্টর চলে আসবেন, তখন কিন্তু ডক্টরের মেসেজই পড়ব, তখন আর আপনার টপিকের মেসেজ আমি পড়তে পারবো না। আর এখন যে গানটা আসতে চলেছে এটা আমার পছন্দের, শ্রেয়া ঘোষালের গাওয়া অজানা কোনো গল্প বলে মেঘলা দিন, এই গানটা শুনুন। ফিরছি গানের পর 107 FM রেনবো নমস্কার কলকাতায়, আমি রয়েছি আপনার সঙ্গে অরুণিমা।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 9:18। এবার একটা সাংঘাতিক ব্যাপার জানাতে চলেছি আপনাকে। একের পর এক মোটরসাইকেল চোরকে খুঁটিতে বাঁধছে মেক্সিকান ব্যাটম্যান, কারণ তাকে দেখা যায়নি। লোকে বলছে এইটা একমাত্র ব্যাটম্যানই পারে, অন্য কেউ পারে না। মানে বিশ্বজুড়ে হইচই, এখনও পর্যন্ত অন্তত পাঁচজনকে, মানে পাঁচজন মোটরসাইকেল চোরকে একই কায়দায় খুঁটির সঙ্গে বেঁধে রাখা অবস্থায় পাওয়া গেছে। বেশ কয়েকজনের শরীরে মারধরের চিহ্ন ছিল, তবে এই অবস্থায় হস্তক্ষেপ করেছেন মানবাধিকার কর্মীরা। তো কয়েক মাস আগে বাইক চুরি করে পালিয়েছিল অপরাধী, অনেক খুঁজেও পুলিশ সে চোরের সন্ধান দিতে পারেনি, হদিশ দিতে পারেনি। আচমকাই একটা সন্ধে তাকে খুঁজে পাওয়া গেল, মানে চোরকে খুঁজে পাওয়া গেল। তার অবস্থা দেখে পথ চলতি যত মানুষ তাদের ভিড়মি খাওয়ার অবস্থা। কেন বলুন তো? কারণ রাস্তার পাশে ইলেকট্রিক পোলের সঙ্গে কেউ আষ্টে পিষ্টে বেঁধে রেখে গিয়েছে তাকে, তাও আবার সাধারণ দড়ি দিয়ে নয়, শক্তিশালী ডাক টেপ দিয়ে। গলা থেকে পা পর্যন্ত এমনভাবে পেঁচানো হয়েছে যে দেখে মনে হবে মানুষ নয়, কোনো অতি মানবের কাজ এটা। পালানো তো দূরের কথা, হাত পা নাড়ানোর ক্ষমতাটুকু রাখেনি, মুখও বন্ধ করে দিয়েছে ডাক টেপেই। কি অবস্থা ভাবুন তো। এইভাবে মোটরসাইকেল চোরদের ধরে ধরে ডাক টেপ বন্দি করে দিচ্ছে যে ব্যাটম্যান, তাকে কিন্তু যদি একটু দেখা যেত কি ভালো হতো না? ও ওখানে বোধহয় রাস্তায় ক্যামেরা ট্যামেরা নেই আর কি। বাবা, আমার কল্পনা শক্তি ওভারটাইম কাটছে না, আর কাটাচ্ছি না। যেটা করব সেটা হচ্ছে যে গীতবিতানে দিব্যি শুনিয়ে দেবো পৃথা চ্যাটার্জির গাওয়া এই গানটা 107 FM রেইনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 9:24, কয়েকজনের মেসেজ পড়া বাকি রয়েছে, পড়ে দিই একটু। এই মেসেজটা শাওন বারাসাত থেকে লিখেছে। শাওন লিখেছে, ক্লাস 6-10 অবধি একজনের কাছে অঙ্ক আর সায়েন্স গ্রুপ পড়তাম। উনি একটু পক্ষপাতিত্ব করতেন ক্লাস 9 ওঠার পর থেকে, মানে যারা প্রথম সারির স্টুডেন্ট ছিল তাদের দিকে উনি একটু বেশি নজর দিতেন, আমি সেই দলে ছিলাম না। এরপর আমার জন্য বাড়িতে আরেকজনকে রাখা হয়। উনি আমাকে রাত 10টায় অঙ্ক আর সায়েন্স গ্রুপ প্র্যাকটিস করাতে আসতেন, বাড়ি যেতেন প্রায় 12:30-12:30 নাগাদ। ওনার সুবাদে মাধ্যমিকে সায়েন্স গ্রুপে ভালো মার্কস পেলাম আর অঙ্কে ফুল মার্কস পেলাম। কিন্তু মজার ব্যাপার হলো, ওই আগে যে টিচারের কথা বললাম যিনি পক্ষপাতিত্ব করতেন, উনি যাদের দিকে বেশি নজর দিতেন তারা কেউই অঙ্কে 95-এর বেশি পায়নি। এরপর আমাদের ফেয়ারওয়েলের দিন উনি বলেছিলেন, তাহলে জামার থেকে গেঞ্জি বড় হয়ে গেল। শাওন বারাসাত থেকে, হ্যাঁ এটা খুব ভালো কথা লিখেছে, এরকম কিন্তু অনেক সময় ঘটে, অদ্ভুত পক্ষপাতিত্ব থাকে, আমি জানি না কেন। অথচ যে কোনো বাচ্চার মধ্যেই তো প্রতিভা রয়েছে, সেটা তো খুঁজে বার করতে হবে টিচারদেরই। যে খুব প্র্যাকটিস করছে তারই একটা, সে একটা ভালো নাম্বার পাচ্ছে, অতএব সেই ভালো, অন্যরা ভালো নয়, এটা ঠিক নয়। সুপ্রভাত অরুণিমা, শিক্ষাগুরু রামবাবু আমার প্রথম অ আ শিখিয়েছিলেন আজকের দিনে, তাকে প্রণাম ও শুভেচ্ছা জানাই তোমার অনুষ্ঠানের মাধ্যমে। তিনি গত হয়েছেন প্রায় 30 বছর। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে এই মেসেজটা পাঠিয়েছেন। তারপরের মেসেজ মোনালিসা রায়চৌধুরী কদমতলা হাওড়া থেকে লিখেছে, শুভ সকাল দিদিভাই, আমার প্রাইভেট টিউটরের নাম মমতা চ্যাটার্জি, উনি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠেছেন, দীর্ঘ 15 বছরের সম্পর্ক, মানুষ হিসেবে উনি খুবই ভালো আর ওনার পড়ানোর একটা আলাদা ধরন আছে, সেটা সবসময় বুঝতে পারি। আর আমার জীবনের সব রকম পরিস্থিতিতে সব রকম বড় শিক্ষক আমার মা। এর পরের মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে দেবাশিস নাইয়া। দেবাশিস নাইয়া লিখেছে যে, আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন আমার বাড়িতে একজন ইংলিশ পড়াতে আসতেন। আমাদের সরকারি স্কুলে তো ইংরেজি ছিল না, ওই ইংলিশ যিনি পড়াতে আসতেন বর্ণালী দিদি, উনি ইংলিশ মিডিয়ামে লোরেটো স্কুলে পড়া মেয়ে, উনি আমাকে ইংরেজি শিখিয়েছেন। আমি ইংরেজি বলতে লিখতে পারি এখন, যে চাকরি করছি ভালো আইটি সেক্টরে, সেটাও ওই বর্ণালিদির জন্যেই। বর্ণালিদি তখন কলেজে পড়তো কিন্তু আমাকে খুব ভালো পড়াতো। বর্ণালিদি এখন অনেক দূরে থাকে মুম্বাইতে, মাঝে মাঝে যোগাযোগ হয়। আজকে প্রাইভেট টিউটরের অনুষ্ঠান শুনে আমি এই মেসেজটা না পাঠিয়ে পারলাম না। আর দিদি, তুমি যদি পারো আমাকে একটা গান শুনিয়ে দাও, সেটা হচ্ছে তুই ছুলি যখন, অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের গাওয়া। গান মিলান্তিতে এই গানটাই আসছে এবার।
3: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হ্যালো ডক্টর,
4: ডক্টর 107 FM রেইনবো শুনছেন নমস্কার কলকাতা। আর

0: হ্যালো ডক্টর, এ যেমনভাবে কথা দিয়েছিলাম আপনাকে সেইভাবেই আমাদের মধ্যে হটলাইনে নিয়ে এসেছি ডক্টর মানবেন্দ্র রায়কে। গুড মর্নিং ডক্টর। হ্যাঁ, তো আজকে আপনার কাছে জানতে চাই, এই যে চারিদিকে লোকের প্রচণ্ড মানে পেটের অসুখ হচ্ছে, বর্ষাকালে হয় সাধারণভাবে, কিন্তু যেখানেই যাচ্ছি মানে ডাক্তারখানা, ওষুধের দোকান, সব জায়গায় দেখছি লোকে কিন্তু সেই পেটের অসুখের ওষুধই নিচ্ছে, এটা কি মানে প্রতি বছর বর্ষায় যেরকম হয় সেরকমই, নাকি একটু বেশিই হচ্ছে এটা কোনো ধরনের ব্যাকটেরিয়া থেকে বা এই ধরনের কিছু?
1: বর্ষাকালে পেটের সমস্যাটা খুব কমন, বিকজ বহু জায়গায় কি হয়, জলের পাইপলাইন ফেটে গেল বা অন্য কোনো জমা জল হলো, অন্য জায়গায় তারপরে কি হয়, বাইরের মানে নোংরা জল পানি জলের সাথে মিশে গিয়ে জলগুলো ঠিক করে মানে আমাদের পানি জলের মতো পানীয় যোগ্য থাকে না আরকি, সেটা বর্ষাকালে একটা খুব কমন সমস্যা জলের আর কি। তো যেখানে সেই হাইজিনটা মেনটেন করা সম্ভব, সবার বাড়িতে অত ফিল্টার বা কিছু নেই, সবসময় ফুটিয়ে খাওয়া সম্ভব নয়, এগুলো তো হয়ই, রাস্তাঘাটে অনেক সময় জল খেয়ে নিতে হয়, কতটা ঠিকঠাক খাচ্ছি জানি না, তো সেই রিস্কটা বর্ষাকালে বেড়েই যায়। তাহলে বর্ষাকালে জেনারেল জলবায়ু রোগের প্রকোপটা একটু বাড়ি, কিন্তু চারদিকে জমা জল অনেক থাকে থাকে আর কি, তো সেটা একটা ব্যাপার থাকে। প্লাস অনেক সময় রাস্তাঘাটে অত মানুষ হোক বা পশু হোক, তারা তো মলমূত্র ত্যাগ করে, সেগুলো জলের সাথে ভেসে গিয়ে কিভাবে কোথায় কন্টামিনেট হচ্ছে বোঝা যায় না। তো একটা দিক বর্ষাকালে সবসময় থাকে পেটের সমস্যা, আর ওগুলো জলবায়ু রোগের সমস্যা থাকে, তো সেই জন্য পেটের সমস্যাটা বর্ষাকালে বেশি হয় ইন জেনারেল। এছাড়াও এবার আমরা এটা যেটা দেখছি সেটা হচ্ছে খুব ভাইরাল ফিভার হচ্ছে, আর ভাইরাল ফিভারের ওভারঅল নিয়ম হচ্ছে যখন শরীরে একটা ভাইরাস ঢোকে আমাদের, তখন ও কিন্তু সমস্ত সিস্টেমকে কম বেশি উইক করে দেয়। মেবি মেইনলি লাংস এফেক্টেড হলো, লাংস রিলেটেড, যেমন কোভিড লাংস এ মেইনলি এফেক্ট করে, কিন্তু ওভারঅল বডি সমস্ত সিস্টেমই কম বেশি এফেক্টেড হয়ে ইমিউনিটি কমে যায়, এই জন্য সাময়িক ওই সমস্যাগুলোর সাথে রিলেটেড হতেই পারে। এখন ভাইরাল ফিভার জ্বর কাশি খুবই হচ্ছে, তো সেই সেই রিলেটেড পেট খারাপও একটা আছে ভাইরাল।
0: আচ্ছা,
1: ঠিক আছে, তো বোথ ভাইরাল ব্যাকটেরিয়াল দুটোই একই সাথে বর্ষাকালে চলছে, যার ফলে সমস্যাটা অনেক বেশি।
0: তো আমরা কিভাবে সাবধান থাকবো, বাইরের জল টল খাওয়া যাবে না?
1: একদম বাইরের জল যত আমি কম খাওয়া যায় তত বাড়ি থেকে জল নিয়ে যাওয়া ভালো, বাড়ির জল অনেক সময় আপনার ফিল্টারে ইয়ে করে ফোটানো, বাড়িতে নিয়ম মানে খাওয়া যায় সেই জলটাই নেওয়া, আর নাহলে বাইরে থেকে যদি একটা সিল্ড ওয়াটার কিনতে হয় তাহলে কেনা যায়, আদারওয়াইজ যে কোনো জল খাওয়াটা একটু রিস্কি। আমি ফিল্টারের জল খাচ্ছি বলে বহু জায়গায় ফিল্টার বসানো, তার ফিল্টার কতটা টাইমলি চেঞ্জ হয়েছে সেটা তো আমরা জানি না,
0: ঠিক
1: মেশিনটা তো বসানো আছে, ফিল্টার কতটা এফেক্টিভ আমরা জানি না, সুতরাং সেই রিস্ক থেকে যায়, যতটা সম্ভব বাইরের জল খেলে ভালো, এবং বাইরের ওই ছোট যে আমরা নর্মালি যেগুলো প্যাকড ওয়াটার পাই সেগুলো অনেকটাই কম্পারেটিভলি সেফ, কিন্তু বড় যে জারের গুলো বাজারে এখন পাওয়া যায় লোকজন 25-50 টাকা দিয়ে 25 লিটার কেনে, সেইগুলো যে কতটা কি সেফ, কতটা কি নিয়ম মেনে হচ্ছে, এটা নিয়ে কিন্তু সবারই কম বেশি সন্দেহ আছে। তো সেইটাকে পুরো রিলাই না করাই বেটার, ফুটিয়ে খাওয়া গেলে জল এর থেকে ভালো অপশন হয় না, বাট ব্যাপারটা অত রিয়েলিস্টিক না বাড়ির সবার জন্য, গ্যাসের যা দাম সব মিলিয়ে মিশিয়ে, তো যতটা সম্ভব মেইনটেইন করা যতটা করা যায় আর কি, আর এমনি বাইরের খাবার সবসময় পেটের জন্য ক্ষতিকারক, সেটা বর্ষা বলে কিছু নেই, বর্ষাকালে তার অন্যান্য সমস্যা মিলে সব মিলিয়ে বেশি হয়। বাইরের কাটা ফল, বাইরের রান্না করা খাবার, রাস্তাঘাটের ফাস্টফুড, এসব সবসময় পরিত্যাজ্য, সাথে জলটাও যতটা বাইরের অ্যাভয়েড করা যায় তাহলে অনেকটাই ভালো থাকা সম্ভব।
0: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের সবসময় সময় দেন, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো থাকবেন, নমস্কার।
2: হ্যালো ডক্টর,
0: আর এইবার 107 FM রেনবোয় আসতে চলেছে পরপর তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকে প্রথম গান ইমন চক্রবর্তীর গাওয়া মনের মতো পাগল পেলাম না, আর তারপর অরিজিৎ সিং এর গাওয়া লাল ইশক, আর তারপর মানে তিন নম্বর গানটা হচ্ছে কিশোরী খাদান থেকে। তাহলে শুনুন পরপর তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকের পর আমি অরুণিমা আবার ফিরে আসছি আপনার কাছে 107 FM রেনবো, নমস্কার কলকাতায়, শুনতে থাকুন
3: FM রেনবোতে তিনেকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 9:51 মানে যাওয়ার সময় প্রায় চলে এসেছে, বেশ কয়েকটা মেসেজ রয়ে গেছে পড়বো, বা কারুর কারুরটা হয়তো বেশি বড় হলে শুধু প্রাপ্তি স্বীকার করে দেবো। হ্যাঁ, শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, আমার শিক্ষক দিলীপ স্যার গণিতে মস্ত বীর, সবার আগে প্রণাম জানাই শ্রদ্ধায় নতশির, একই অঙ্ক কত নিয়মে শেখাচ্ছেন যতনে, খেলাচ্ছলে অঙ্ক শেখাতেন থাকতো সবার।

0: মনে স্যারের প্রাণে তাকিয়ে থাকি। দূরের ওই নীল আকাশে সব শিক্ষকেরা তার মতো ছাত্রদের যেন ভালোবাসে। যখন আমি নিজেই শিক্ষক, এখন আমি নিজেই শিক্ষক, চলছি তার আশীর্বাদে, তার আদর্শ সঙ্গে নিয়ে থাকি যেন ছাত্রদের সাথে। শ্যামসুন্দর দাস এই মেসেজটা পাঠিয়েছেন, খুব সুন্দর একটা মেসেজ। তো আজকে তো ওয়ার্ল্ড টিউটার্স ডে, সেই জন্য আপনারা অনেকেই খুব সুন্দর সুন্দর মেসেজ পাঠিয়েছিলেন, আর সেই মেসেজগুলোই আমি একে একে পড়ছি। সবার মেসেজ হয়তো পড়তে পারলাম না, সেই জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, পরে নিশ্চয়ই পড়ে দেব। আর আমি সঞ্চিতা বলছি, তুমি খুব ভালো অনুষ্ঠান করছো, ভালো লাগছে, আর কিছু লেখেনি। মৌলি ঢাকুরিয়া থেকে মেসেজ পাঠিয়েছিল, এছাড়াও শঙ্করচন্দ্র দে মেসেজ পাঠিয়েছেন, খুব সুন্দর। উনি মোহাম্মদ আজিজের শুভ জন্মদিনে শিল্পীর কণ্ঠে যে কোনো গান শুনতে চাই, এটা লিখে পাঠিয়েছেন। কিন্তু উনি যে সুন্দর কবিতার মেসেজ পাঠান সেটা আজকে পাইনি। আর এর পরে যার মেসেজ পড়ব সে হচ্ছে অ্যান্ডি। সুপ্রভাত অরুণিমা, আজকে প্রাইভেট টিউশনের দিন, জানতে পারলাম না টিউটার্স ডে, তোমার কাছে তোমার মাধ্যমে সমস্ত প্রাইভেট টিউটরদের কুর্নিশ জানাই, রেসপেক্ট জানালাম। আর আমরা আমাদের বাড়িতে ছেলেমেয়েরা ক্লাস টেন অবধি নিজেরাই পড়তাম, আজ তারা প্রত্যেকেই জব করছে। যাই হোক, এছাড়াও মেসেজ পাঠিয়েছিল কৃষ্ণেন্দু হালদার কুলপি থেকে, প্রবীর কলকাতা 67 থেকে। যাই হোক, মোটামুটি সবার নামই বলে দিলাম। এইবার পৌঁছে যাব কোথায় বলুন তো? পৌঁছে যাব লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে। কী অবস্থা রাস্তাঘাটের এই মুহূর্তে? কারণ আমায় বাড়ি ফিরতে হবে তো, আর আপনি হয়তো বেরিয়ে পড়েছেন। পৌঁছে গেছি লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে, জেনে নেব এই মুহূর্তে রাস্তাঘাটের অবস্থাটা ঠিক কীরকম। কারণ রাস্তাঘাটটা ঠিক না থাকলে বাড়ি পৌঁছবো কী করে বলুন? আর আপনিও হয়তো বেরিয়ে পড়েছেন এতক্ষণে।
1: এখনো পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বত্রই স্বাভাবিক আছে। আজ সারাদিনে উল্লেখ করার মতো তেমন কোনো বড় মিটিং বা মিছিলের খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। তাই আশা রাখছি দিনের বাদবাকি সময় তো শহর কলকাতার যান চলাচল স্বাভাবিক থাকবে। নমস্কার, হ্যাভ এ গুড ডে।
0: তার মানে রাস্তাঘাট একদম ফাঁকাই আছে, নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবো। আর সবাইকে এবার বাই বাই বলি, বলতে বলতে যে গানটা রেখেছি ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং সেই গানগুলোই হয় যে গানগুলো কখনো পুরনো হয় না। নচিকেতার গাওয়া নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, এবার আপনাদের সবার জন্য 107 FM রেনবো যারা শোনেন, প্রত্যেকের জন্য। আর আমি অরুণিমা অনেক দিন পরে ফিরবো, একটা লম্বা গ্যাপ নিচ্ছি, ফিরবো সেই 21 তারিখ সকালবেলা আপনার ঘুম ভাঙা, আর তারপর পরপর পরপর আসবো আপনার কাছে, চিন্তা করবেন না। এই কটা দিন শুনতে থাকুন 107 FM রেইনবো।

চল মন আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবছরের জন্য ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে গত রাতে রাশিয়া একাধিক ক্ষেপণাস্ত্র দ্রোণ হামলা চালিয়েছে বলে অভিযোগ। ইউক্রেনের দাবি, রাজধানীকে লক্ষ্য করে চালানো এই হামলায় একাধিক আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কিছু জায়গায় আগুন ধরে গিয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুন খোয়া প্রদেশের সাইফুল্লাহ রাদে একটি পর্যটকবাহী নৌকো ডুবে 7 জনের মৃত্যু হয়েছে, 1 জন এখনও নিখোঁজ। পূর্ব মেদিনীপুরের হলদিয়া ন্যাপথাবাই পাইপলাইনে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও 1 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2। রেললাইন সংলগ্ন ঝোপড়ির বাসিন্দা 29-এর মইদুল ইসলাম কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। বৈঠকে অভিন্ন দেয়ানিবেদী ইউসিসি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। ইউসিসি প্রণয়নের জন্য গুজরাট, উত্তরাখণ্ড এবং অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। বিজেপি সরকার পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ আধিকারিকদের সঙ্গে বৈঠকে গতকাল তিনি একথা বলেন। আইসিসি মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সময় অনুযায়ী রাত 11টায় লন্ডনের কেনিংস্টন ওভাল স্টেডিয়ামে খেলা শুরু হবে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 গোলে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে হারিয়ে দিয়েছে। অপর ম্যাচে ইংল্যান্ড গণতান্ত্রিক কঙ্গোকে 2-1 গোলে এবং বেলজিয়াম সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরে খবর সকাল 11টায়।

0: फिल्म हैप्पी न्यू ईयर से दोस्तों कनिका कपूर, रविंद्र उपाध्याय, मीरा वर्मा और फतेह लेकर आए थे। ये ट्रैक डॉक्टर्स यूज का, कंपोजिशन ऑलिस्ट जीवन मन और कुमार। और हमारे साथ एक फ्रेंड आ चुकी है लाइन पे, करते हैं उनसे बात। हेलो।
1: हेलो।
0: हाँ नमस्ते, कौन है हमारे साथ फोन लाइन पे?
1: हाँ
0: पायल, वेलकम टू माय शो। बोलो कि बोलबे आज के?
1: তো দাদা দেখো, আমার মনে হয় যে ফুটবল খেলা এখন চলছে, তো বাইরের খাবার যদি আমাদের একটু কম খাওয়া উচিত, মানে আমাদের হাইজিনটা মেনটেন করা উচিত
0: একদম।
1: তবুও হ্যাঁ, তবুও ঠিক আছে। আমার মনে হয় দেখো দাদা, ফুটবল খাওয়ার সময় তো সবসময় বাইরের খাবার কিনে খেতে হবে, তো এমনটা না কোনো মানে নেই। কেন, বাইরে তো অনেক রকম খাবার আছে যেগুলো আমরা ঘরেও বানিয়ে নিতে পারি,
0: কারেক্ট,
1: তাই না? তো সেই খাবার গুলোই যেগুলো আমরা ধরো পছন্দ করছি, সেটা তোমার ফুচকা হোক, আলু কাবলি হোক, বা কে যেটা পছন্দ করে, তো সেই খাবারটাই যদি আমরা বাড়িতে একটুখানি মুখরোচক করে বানাই, মানে বাইরে টিপস গুলো জেনে যে ওরা এইভাবে বানাচ্ছে, তো সেটা খেতে খেতে যদি আড্ডা মারি, তো আমার মনে হয় শুধু খাবারটাও মেন নয় দাদা। আমরা যদি মানে আমাদের বন্ধুত্বটা যদি প্রত্যেকের মধ্যে ঠিকঠাক থাকে না, আমরা যারা যারা বসে খেলাটা দেখছি, তো সেই বন্ডিংটাও কিন্তু মেন। তো তাহলে মনে হয় ঘরে সেই খাবারটা বানিয়ে সবাই মিলে একসাথে আড্ডা মারতে মারতে খেলা দেখা, সেটা একটা আলাদা মজা হবে।
0: একদম ঠিক বলছো পায়েল, থ্যাংক ইউ পায়েল।
1: আর হ্যালো, হ্যাঁ দাদা, আমি একটা গান শোনাতে পারি সবার জন্য?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো।
1: ওকে,

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। পূর্ব রেল যাত্রী সুবিধার্থে শিয়ালদা বারাসাত রুটে নতুন এসি লোকাল চালু করতে চলেছে। আগামী সোমবার থেকে নতুন এই ট্রেন চলবে বলে শিয়ালদা ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন। ট্রেনটি বিধাননগর রোড, দমদম জাংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে। দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় মাতলা নদীর চর দখল করে তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লার ছেলে ইমরানের তৈরি বেআইনি ক্যাফে ভাঙার কাজ চলছে। ক্যানিং এসডিপিওর উপস্থিতিতে আজ সকাল থেকে চলছে বুলডোজার অভিযান। বিধাননগর পৌরসভার বিরুদ্ধে বাড়ির মিউটেশনের নামে অতিরিক্ত টাকা নেবার অভিযোগে দায়ের হওয়া মামলায় ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরী এই মামলায় রাজ্য সরকার এবং ওই পৌরসভাকে আগামী মঙ্গলবার বাড়তি টাকা আদায় সংক্রান্ত যাবতীয় নথি আদালতে জমা দিতে বলেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লিতে, পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে বৈঠক করেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, বৈঠকে রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, সম্প্রসারণ এবং অর্থ বরাদ্দের বিষয়গুলি নিয়ে কথা হয়েছে। টানা বৃষ্টিতে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে বাড়ছে নদীর জলস্তর, জারি রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। অলকানন্দা ও মন্দাকিনী উভয় নদীরই জলস্তর বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন নজরদারি জোরদার করেছে। আজ সকাল থেকেও একটানা বৃষ্টি চলছে। প্রশাসন নদী তীরবর্তী এলাকার বাসিন্দা ও তীর্থযাত্রীদের সতর্ক থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া নদীর পাড় বা অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে। ইউক্রেনের রাজধানী কিভে গতরাতে রাশিয়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের দাবি, রাজধানীকে লক্ষ্য করে চালানো ওই হামলায় একাধিক আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কিছু জায়গায় আগুন ধরে গিয়েছে, অনেকেই আতঙ্কে কাছের মেট্রো স্টেশনে আশ্রয় নেন। দক্ষিণবঙ্গের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আজও কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের আগামীকাল থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: আপনি টিউন করেছেন 107 FM রেইনবো স্টুডিওর। ঘড়ি বলছে সকাল 11:03 হয়ে 40 সেকেন্ড। গান দরিয়া নিয়ে এই মুহূর্তে স্টুডিও প্রান্তে রয়েছে আমি স্বপ্না এবং
1: আমি জয়শ্রী।
0: আমরা থাকবো বেলা একটা পর্যন্ত। আর আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবারের গান দরিয়া মানেই লোকগানের মুহূর্ত। এই দু ঘন্টা ধরে আমরা অনেক অনেক মাটির গান, লোকগান আপনাদের জন্য নিয়ে এসেছি। তবে একটা সুতোও কিন্তু আছে। সুতোটা কি জয়শ্রী?
1: সুতো তো একটা আছে, যে সুতো নিয়ে আপনাদের সঙ্গে, আপনার সঙ্গে আমরা থাকবো একটা পর্যন্ত। অ্যাকচুয়ালি লোকগান, মাটির গান, মাটির সুর, সহজ চলন, সহজ বলন আর প্রকৃতি যদি মিলেমিশে একাকার হয়ে যায় কেমন হয়?
0: কেমন হয় সেই বিষয়ে আসছি। তবে শুরুতেই ইনাক্ষীর গাওয়া এই গান।

0: ঘাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও, কি সরল আমন্ত্রণ! এবং সেই পান খাবো এবং আমার হৃদয়টা তোমাকে দেব, তুমি তোমার হৃদয়টা আমাকে দিও। জল আছে, ডিঙা আছে, মাঝি আছে, একেবারে প্রকৃতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে এই গান। আসলে মাঠে চাষ করতে করতে চাষি, নদীতে নৌকো বাইতে বাইতে মাঝি গান গেয়ে ওঠে, অরণ্যে হাতি চালাতে চালাতে মাহুত, গরু বা মোষের দল নিয়ে মাঠে চড়াতে যাওয়া রাখাল বা মহিষাল গান গায়। মানুষ যখন একা তখন গান গায়, যেন গান গেয়ে সে প্রকৃতির সঙ্গে যোগাযোগ গড়ে তোলে। সে খরায় গান গায় বৃষ্টির জন্য, বৃষ্টিতে গান গেয়ে ওঠে আনন্দে। উন্মুক্ত প্রকৃতির মধ্যে এই গানের শ্রোতা যেন আকাশ, যেন নদী, উড়ে যেতে থাকা পাখি, পূর্ণিমার চাঁদ সেই শ্রোতা। তার মানে প্রকৃতির সঙ্গে এই লোকগান কোথাও যেন সমার্থক, প্রকৃতি আর লোকগান মিলেমিশে একাকার।
1: খুব সুন্দর বললে তুমি স্বপ্নাদি। এই যে তুমি বললে না যে মানুষ লোকগানের যে ভালো লাগার জায়গাটা, এবং যখন লোকগান গাওয়া হয় তখন আকাশ গান শোনে, নদী গান শোনে, মানে প্রকৃতির প্রত্যেকটা অংশ যেন সে গান শ্রোতা এবং নিজেও সেটা গাইছে। আসলে প্রকৃতি যখন নিজের খেয়ালে নিজের মতন করে ফুটে ওঠে, যখন প্রকৃতি তার ফুটে ওঠার সেই দৃশ্যগুলোকেই ভাষা করে, তখন সেই দৃশ্যগুলোকেই বোধহয় আমাদের মনে এবং মস্তিষ্কে মরমে গেঁথে দেওয়ার জন্যই বোধহয় লোকসঙ্গীতের জন্ম হয়েছে।
0: সে সুরে বেজে ওঠে, তার সুরে পাখি আকাশে উড়ে, তার সুরে সকালের ফুল ফুটে ওঠে ফুলের কুঁড়ি, তার সুরেই একটা শিশু মায়ের স্তন পান করতে করতে মিষ্টি করে হেসে ওঠে। লোকগান তো আজকে আমরা লোকগান, প্রকৃতির গান এই বিষয়ে আপনাদের কথা বলবো, এবং সেরকম কিছু গান স্বপ্না জয়শ্রী আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছে। এরপর পরপর দুখানা গান শুনবো স্বাগত এবং দেবপ্রিয়ার গলায়।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: বন্ধুবিনে প্রাণ বাঁচে না। আসলে বন্ধুবিনে প্রাণ বাঁচে না এটা যেমন খুব সত্যি কথা, নির্বান্ধব প্রাণ সে বড় দুঃখের বিষয়। আমার ধরো বন্ধু খুব খারাপ আছেন, বন্ধুর কোনো কারণে খুব মন খারাপ, সেই আঁচটা কিন্তু তোমাকে সাংঘাতিক প্রভাবিত করে। বন্ধু আর প্রেমিক এক নয়, কিন্তু প্রেমিক তার সঙ্গে একরকম সম্পর্ক, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক বোধ হয় পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক। এই সম্পর্ক বিপদে আপদে সে পাশে থাকে এবং কোনো রকম দাবি দাওয়া নেই, কোনো অধিকারবোধ নেই, সব কিছুর ঊর্ধ্বে, যেন খোলা আকাশ যেখানে সব কিছু উজাড় করে দেওয়া যায়।
1: আসলে আমার মনে হয় মায়ের পরে এই এমনই একটি সম্পর্ক বন্ধু, যদি সত্যি প্রকৃত বন্ধুর সন্ধান পাওয়া যায়, প্রকৃত মনের মতো বন্ধু পাওয়া যায়, তাহলে বোধ হয় জীবনটা অনেকটা সহজ হয়ে যায়। আর এই যে সহজ চলনটা জীবনের, সেই বন্ধুর কাছে, যার কাছে কথা বলার জন্যে, যার সঙ্গে থাকার জন্যে, সময় কাটানোর জন্যে আমাকে কথার আড়াল নিতে হয় না। যেটা সহজ আমি সেটাই বলতে পারি, যেটা বাস্তব আমি সেটাই বলতে পারি। আমার সঠিকটা যেমন সে আনন্দ পায়, তেমনি আমার ভুলেও সে আঙুল দেয়, এটা করো বা করো না, করিস বা করিস না। এই জায়গাটা লোকসঙ্গীত তো সবসময় জীবনের কথা বলেছে, সবসময় মনের কথা বলেছে, বাস্তবের কথা বলেছে। ঠিক দেখো, আমরা প্রথম গানটা যেমন শুনলাম, ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া
0: যাও,
1: এটাও কিন্তু বাংলার সংস্কৃতির একটা বৈশিষ্ট্য। বাংলা সংস্কৃতিতে পান সুপারি ব্যাপারটা ভীষণ পজিটিভ, এবং আমরা কিন্তু অতিথি আপ্যায়ন করি পান সুপারি দিয়েই,
0: পানের ডাব্বা নিয়ে।
1: পানের ডাব্বা, ওটা আমাদের কাছে একটা ট্র্যাডিশন, পানের ডাব্বা।
0: মানে যে কোনো উৎসব হোক না কেন, মানে খাওয়া শেষে একটু পান, এটা না হলে সে উৎসব জমে না। আর এই উৎসবেও কিন্তু মানুষ গান গায়, সে গান হলো মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মধ্যে একটি আনন্দের সুর, এবং সেই সুরটিকেই সে ঝংকৃত করে তোলে। সে প্রেমে গান গায়, গান গায় বিরহে, দুঃখে গান গায়, আবার আনন্দেও গান গায়। এমনি করে হাজার বছর ধরে মাটির মানুষেরা মাটির সঙ্গে লিপ্টে থাকা জীবনযাপন করতে করতে যে গান গেয়েছে তাই লোকসঙ্গীত আজকে আপনাদের শোনাচ্ছি। শুনে শুনে সাধারণ মানুষ এই গান গায়, মেয়েদের কণ্ঠে শুনে মেয়ে গায়, বাবার গান শুনে গায় ছেলে, এমনি করেই যেন একটি গানের সুরের স্রোত বইয়েই চলে, বইয়েই চলে, বইয়েই চলে।
1: সত্যি তাই, গানের স্রোত বয়ে চলে। সত্যি সত্যি মানুষ যখন সভ্য হয়ে ওঠে ততই বোধ হয় যে গান থেকে সে সরে যায়, কেমন অদ্ভুত না? গ্রাম জীবনে একটি গ্রামের মানুষ যত সহজে যত অনায়াসে প্রাণের একটি গান গেয়ে উঠতে পারে, সভ্য মানুষ আমরা যারা নিজেদেরকে ভীষণ শহুরে বলি, আমরা কি

0: পারি, কত চিন্তা করি, ঠিক হচ্ছে তো? ঠিক গাইছি না তো?
1: লোকগান কিন্তু এই চার দেয়ালের মধ্যের গান একেবারেই নয়, লোকগান হচ্ছে একেবারে খোলা আকাশের নিচে উন্মুক্ত বাতাসে ভাসিয়ে দেওয়ার গান, ভাসিয়ে দেওয়ার।
0: একদমই তাই, মানে প্রাণহীন গানহীন জগৎ থেকে মানুষকে সুরে বাঁধা এবং সেই আনন্দের সঙ্গে জীবনকে, জীবনের প্রত্যেকটা জটিলতার সঙ্গে জুড়ে যাওয়া, সেখান থেকে সহজে উত্তরণের পথই বোধহয় দেখায় লোকগান।
1: তো আমরা একটু আগে বন্ধুর কথা বলছিলাম, যেসব বন্ধুরা মন খারাপ করে আছেন, যেসব বন্ধুরা আনন্দে আছেন, যেসব বন্ধুরা বিরহে আছেন, সমস্ত বন্ধুদের জন্য এই দুটো গান পরপর ডেডিকেট করছি। প্রথম গানটি জয়তী, পরের গান সমবেত কণ্ঠে।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: একটি লোকগানের দল, তারা শোনাচ্ছিলেন এই গান। আর গান শুনতে শুনতে সত্যি সত্যি একটা অন্যরকম উচ্ছলতা ভেতরে কাজ করছে, এমন কিছু গান আজ আপনাদের জন্য স্বপ্না জয়শ্রী বেছে নিয়ে এসেছে। স্টুডিওর ঘড়িতে সময় এখন 11:33, এই 34 হয়ে গেল, আমরা থাকবো এখনও অনেকক্ষণ, একটা পর্যন্ত থাকবো, অনেক গান শোনাবো আপনাদের। আসলে লোকগান শোনাচ্ছি বটে, কিন্তু যদি একটু খোঁজ খবর নেওয়া যায় তাহলে দেখা যাবে যে পৃথিবীর যে কোনো প্রান্তে লোকসঙ্গীতের এক নিরন্তর ধারা বয়ে চলেছে হাজার বছর ধরে। বাঙালির মতো সংবেদনশীল আবেগপ্রবণ জাত তা বোধহয় একটু বেশি করেই গান গেয়েছে, অর্থাৎ যে কোনো গানের সঙ্গে, ছাতপেটার গান, নৌকোবাইচের গান, ধান রুইতে রুইতে গান, উৎসবে উপহারে গান, যে কোনো বিষয়ের আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে কিন্তু এই লোকগানের মধ্য দিয়ে। সুতরাং এই গান চিরকালীন থাকবে, চির পুরনো এবং চিরনবীন, অর্থাৎ আদি অকৃত্রিম এই লোকগান।
1: একদম সত্য কথা বললে কিন্তু তুমি, কারণ লোকগান, লোকসঙ্গীতকে কিন্তু মাতৃসঙ্গীত বলা হয়, কারণ লোকসঙ্গীতের মধ্যে দিয়ে কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখো 7টা সুর এবং বিভিন্ন রাগরাগিনী মিশিয়ে রয়েছে, তার চলনগুলো এত সহজ, শুনলে মনে হয় মা এতে তো কিছুই জানো নেই, কিন্তু একদমই সেটা কিন্তু নয়। মাদার সং কিন্তু লোকসঙ্গীত।
0: তোমার এই গল্প মানে এই কথাটা প্রসঙ্গে না একটা গল্প মনে পড়লো হেমাঙ্গ বিশ্বাসের। হেমাঙ্গ বিশ্বাসের তখন শরীর খুব খারাপ, তিনি উত্তরবঙ্গে আছেন, শরীরটা একটু সারবেন বলে হাওয়া পরিবর্তন করতে গেছেন, এবং তিনি ওই পাহাড়ের একটা আবাসে তিনি রয়েছেন, এবং প্রত্যেকদিন সকালবেলা একই সুরে ওখানকার যে কাঠকুড়ুনি মেয়েরা, তারা তাদের কাজ মানে কাঠকুড়োতে আসে এবং এক সুরে গান গায়। তো হেমাঙ্গ বিশ্বাস খুব অবাক হয়েছেন যে প্রত্যেক দিন একই সুরে গান শুনি কিন্তু কেন আমার একটু মানে লাগে না কেন। তো ওই আবাসনেই, ওই আবাসেই একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন, তো তিনি গিয়ে জিজ্ঞেস করলেন তাঁকে যে আমি তো রোজ একই সুরে গান গাই, লোকগান তো আমার কেন বোর মানে একঘেয়ে লাগে না কেন। তখন তিনি বলছেন যে তুমি শুনছো বটে একই গান, কিন্তু এটা কিন্তু দুর্গা রাগের ঠাটে বাঁধা। অর্থাৎ কিনা এই যে আদি সঙ্গীত, আমরা বলছি লোকগান হচ্ছে আদি সঙ্গীত, মানুষ যখন থেকে কথা বলতে শুরু করলো তার অভিব্যক্তির বহিঃপ্রকাশ হিসেবে সে সুরকে আশ্রয় করে নিল, সেটা কিন্তু এই লোকগানেরই ধারা, অর্থাৎ অনেক পুরনো এবং পৃথিবী জুড়ে এই ধারা বহমান।
1: একদমই তাই, যাকে যে কারণেই লোকসঙ্গীতকে মাদার সং বলা হয়।
0: ঠিক,
1: এবং এই যে তুমি মানে মানে উদাহরণ বলবো এটাই আমি, কারণ লোকসঙ্গীতের মধ্যেই সবটা বাধা রয়েছে এবং সেখান থেকে নিয়েই আমরা আজকে যত বিস্তার ব্যাখ্যা, যত ব্যাপ যত যাই বলি না কেন সেখান থেকে, তাহলে আমরা কি মানে বলতে পারি না যে একজন শিল্পী বলবো না, একজন শ্রোতা, সাধারণ শ্রোতা হিসাবে লোকসঙ্গীতকে বলতে পারি না যে সত্যি তো তাই

শুভেন্দু মাইতির গলায় শুনছিলাম বকুল ফুল বকুল ফুল। কি অসাধারণ গেয়েছেন লোকসঙ্গীত গবেষক এবং নিজে অজস্র গান এখনও স্মৃতিতে ধারণ করে রেখেছেন এবং গাইতে পারেন। তো শুভেন্দু মাইতির গলায় আমরা শুনছিলাম এই গান। আজকে আসলে লোকগান আর প্রকৃতি মিলেমিশে একাকার, তো আজকে আমরা প্রকৃতির নানা

0: একটু বিচরণ করার চেষ্টা
1: যতটা সম্ভব আর কি, আমাদের ঘড়ি যতটা আমাদেরকে অ্যালাউ করবে, যতটা সময় দেবে আর কি। আসলে দেখো, এই গানগুলো আমরা এখনো পর্যন্ত যতগুলো গানই শুনলাম না কেন, এবং এই গানের মানে আস্তিয়ে পাস্তিয়ে আষ্টে পৃষ্ঠে আমাদেরকে যেভাবে বেঁধে রেখেছে, সেখান থেকে একটা কথা এখনো পর্যন্ত স্পষ্ট আমাদের মনের সামনেই বলবো স্বচ্ছ হয়ে রয়েছে, যে লোকসঙ্গীত মানে কিন্তু

0: বাতাসের সুর আছে, পাখির ডাক আছে, মাঠের সবুজ আর ঋতু পরিবর্তন আছে, মানে এমন সব কিছু, মরমিয়া গান আছে, মানে সবটা যদি আমরা দেখি লোকগানের কথায় এবং সুরে, জীবন শুধু নয়, প্রকৃতি যেন জীবন্ত হয়ে ওঠে। মানে গ্রামীণ মানুষের জীবনের প্রকৃতি মানে অদ্ভুতভাবে, এটা বাহ্যিক নয়, কিন্তু একেবারেই আন্তরিক,
1: ভেতর থেকে উঠে আসে সততসারিত।
0: এর রং, এর বর্ণ, এর বৈচিত্র্য সবটাই যেন গানের সুরে, কথা এবং প্রকৃতির সঙ্গে কেমনভাবে মিলে মিশে একাকার হয়ে থাকার নামই বোধ হয় প্রকৃতি।
1: একদমই তাই। আর সেরকমই কিছু গান আজ আমরা আপনাদেরকে শোনাচ্ছি এই মুহূর্তে। দুখানি গান, নদীর গান, নদী বাদ দিয়ে, নদীর ডিঙা বাদ দিয়ে, নদীর জলের স্রোত বাদ দিয়ে, নদীর মাঝি মাল্লা বাদ দিয়ে কি করে আজকের অনুষ্ঠান হতে পারে,
0: যেখানে প্রকৃতি রয়েছে,
1: তাই পরপর দুখানা নদীর গান শোনাবো এখন।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

যাওয়ার সংবাদ বিরতিতে যাওয়ার আগে এই গান শুনতে শুনতে সোজা চলে যাচ্ছি সংবাদে, ফিরে আসব লোকগানের ভাণ্ডার নিয়ে স্বপ্না এবং জয়শ্রী।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে উভয় পক্ষের দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এদিকে নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন। আইএসআইয়ের মদতপুষ্ট আন্তঃরাজ্য সন্ত্রাসবাদী ও অর্থ পাচার চক্রের বিরুদ্ধে এক অভিযানে দিল্লি পুলিশের স্পেশাল সেল চারজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, আইএসআইয়ের সঙ্গে যুক্ত শাহজাদ ভাট্টি ও তার সহযোগীদের নির্দেশে এরা জাতীয় রাজধানীতে নাশকতামূলক কার্যকলাপ চালানোর পরিকল্পনা করছিল। এই অভিযানে দুটি বিদেশি পিস্তল, 9টি তাজা কার্তুজ এবং 5টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত আবারও দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে সমর্থন বা এর সপক্ষে যৌক্তিক প্রমাণ হাজির করা যায় না এবং এর বিরুদ্ধে সারা বিশ্বকে একযোগে কাজ করতে হবে। রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী কৌশলের নবম পর্যালোচনা গ্রহণের সময় সাধারণ পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বথানানি বলেন, একজন সন্ত্রাসবাদীর প্রধান ও প্রাথমিক পরিচয় সেটাই। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বয়ানের মাধ্যমে সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টাকে দুর্বল করা উচিত নয়। ইউক্রেনে ধারাবাহিক রুশ হামলায় কিভের আবাসিক ভবনগুলিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে 11 জন প্রাণ হারিয়েছেন, আহত বহু। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে আজ মার্কিন যুক্তরাষ্ট্র বসনিয়া হার্জেগোভিনাকে 2-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। এদিকে গতরাতের ম্যাচে বেলজিয়াম 3-2 গোলে সেনেগালকে ও ইংল্যান্ড 2-1 গোলে গণপ্রজাতন্ত্রী কঙ্গোকে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: সবচেয়ে
3: জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আমরা অসম্ভব কিছু ভালো ভালো গান শুনে আপনাদের যেমন ভালো লাগছে, আমরা নিজেরাও কিন্তু অত্যন্ত শ্রোতা, মানে মনোগ্রাহী শ্রোতা হয়ে আমরা শুনছি গানগুলো। আমরা এবারে একটু নদীর গানে তো যেহেতু ঢুকেই পড়েছি, ভাটিয়ালি কিন্তু

0: বাংলার নদী তীরবর্তী অঞ্চলের এক ঐতিহ্যবাহী লোকসঙ্গীত। মূলত নৌকো চালানোর সময় মাঝেরা এই সুর ধরে। ভাটি মানে নদীর ভাটার টান থেকে এই গানের উৎপত্তি, এবং এই গানে নদী, প্রকৃতি এবং মানুষের জীবনের গভীর অনুভূতির কথা ধরা থাকে। পূর্ব বাংলার অর্থাৎ বর্তমান বাংলাদেশের পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র নদের মাঝিমাল্লারা এই গানের প্রধান স্রষ্টা বলা হয়। এবং বিখ্যাত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ সাহেব, তার কণ্ঠে এই গানগুলো সারা বাংলায় জনপ্রিয় হয়ে উঠেছে। এবং এই গানগুলো সাধারণত ধীর গতির হয়, দোতরা বা একতরা বাজিয়ে এই গান গাওয়া হয়, এবং এর বিষয়গুলো একটু অন্যরকম। বিচ্ছেদ এবং আকাঙ্ক্ষা, প্রিয়জনের থেকে দূরে থাকার কষ্ট, মাঝির নৌকা বাবাকে জীবনের সাথে তুলনা করা হয়, এবং নদীর ঢেউ এবং বাতাসের সাথে জীবনের একটা অদ্ভুত আশ্চর্য মিল, মানে অত্যন্ত কি বলবো, এটাকে ওই রূপক অর্থে ধরা হয় আর কি। ভাটিয়ালি গানে মাঝির জীবনের কষ্ট, মুক্তির আকাঙ্ক্ষা এই সমস্ত ফুটে ওঠে। এবং নদীর বুকে মাঝিদের ঐতিহ্যবাহী ভাটিয়ালি গানের আরও কিছু সুর, অসংখ্য সুর, আরও কিছু কেন বলছি, অসংখ্য সুর কিন্তু মানে আমরা শুনেছি এবং শুনব। এই মুহূর্তে সেরকম কিছু গান কি জয়শ্রী ভাণ্ডারে আছে?
1: আমাদের ভাণ্ডারে তো রয়েছে। এবং তুমি যে কথাটা বললে যে বিশেষ করে পূর্ববঙ্গের নদীমাতৃক দেশ, নদীমাতৃক জীবন, এবং সেই নদীমাতৃক জীবনে নদীর সঙ্গে জীবনের ওঠাপড়াকে মিলিয়ে মিশিয়ে কেমনভাবে জীবনটা তাদের চলে, সেইটা ভাটিয়ালির টান সুর না শুনলে বোঝা যায় না। তুমি আব্বাসউদ্দিন সাহেবের কথা বললে, তো আমরা আব্বাসউদ্দিন সাহেবের একটা গান বরং আগে শুনে নি, তারপর আরো একটি গানে যাব। নদীমাতৃক বললেই নদীর ঢেউয়ের সঙ্গে, নদীর জোয়ারের সঙ্গে, নদীর ভাটার সঙ্গে মানুষের জীবন জড়িয়ে আছে। বহু গান, বহু গান, বহু গান, কিন্তু তুমি যে নামটি বললে, সে নামটি বললে এই গানটি ছাড়া আর কিছু মনেই আসে না।

সুরজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: রুনা লায়লার গলায় শুনছিলাম এই গান। আমরা লোকগানের সঙ্গে প্রকৃতি যে মিলেমিশে আছে সেই ব্যাপারে কথা বলছিলাম, এবং কথা বলতে বলতে মনেও পড়ল যে যারা কথা সাহিত্যিক বা ঔপন্যাসিক তারাও বিভিন্ন সময়তে কিন্তু এই লোক আঙ্গিকের নানান বিষয়গুলো তারা উপন্যাসে ব্যবহার করেছেন। বিশেষত তিনজনের নাম আমরা করব, তবে তার আগে তুমি কিছু একটা বলবে।
1: হ্যাঁ, অ্যাকচুয়ালি গানটা শুনতে শুনতে না, মানে এই যে ভাটিয়ালির ভাটির টানের সঙ্গে এই যে গানগুলো, বিশেষ করে এই যে গানটি আমরা আব্বাসউদ্দিন সাহেবের কণ্ঠে শুনলাম এবং অমর পাল, মানে এই গানটা বললে, এই ভাটিয়ালির টান বললে যে কটা, মানে যে কজন শিল্পীর নাম প্রথমেই মনে মস্তিষ্কে একদম ঝকঝক করে, তার মধ্যে একজন অমর পাল।
0: একদম
1: তার যেন গলাটার সেট আপটাই ভাটিয়ালির সঙ্গে যেন মিলেমিশে রয়েছে। কি অদ্ভুত ভাবস আপনাদি, যে একটা নদী, একটা জীবনের সঙ্গে নদীর অসম্ভব মিল তো ধরো, কিন্তু নদীকে কেন্দ্র করে যাদের জীবন গড়ে উঠেছে, নদীকে নিয়ে যাদের বাঁচা মরা, নদী যাদের জীবিকা, তেমন একটি ধরো মাঝির পরিবার, এগুলো বাস্তব। এখান থেকেই এই ভাটিয়ালির জন্ম, তার অনুপ্রেরণা যাই বলো না কেন। সেখানে একজন মাঝি নদীতে পাল তুলে যাচ্ছে মাছ ধরতে, এবং আকাশে ঘন কালো মেঘ, সেখানে তার গৃহিণী অপেক্ষা করছে তার জন্য পাড়ে, এবং সে দক্ষ মাঝি, সে যখন

0: যাচ্ছে সে জানে কি করে পাল হাল ধরতে হয়, পাল বইতে হয়, সে জানে, কিন্তু কিন্তু তাও তার গৃহিণী কিন্তু তাকে সাবধান করছে যে তুমি কিন্তু ঝড়ের মাঝখানে পাল ধরো না, হাল কিন্তু এভাবে টেনো না, তুমি কিন্তু মানে এই যে, এবং এই যে প্রত্যেকবার সে মাঝি যাচ্ছে এবং ওই যে মানে সেই প্যানিকে তার বাড়িতে অপেক্ষা করা, সে সুস্থ শরীরে ফিরবে তো, তার জীবন সুস্থভাবে আবার নতুন জীবন পাবে তো, এবং একটা সময় সে মনে করছে যে না আমিও যাব, মানে সে একা কেন, এই লড়াইতে আমিও থাকব। এই যে জীবনের টানা পড়েন এবং এই যে লড়াই থেকে কেমনভাবে অবলীলায় গান তৈরি হয়েছে এবং সুর বসে, এরই নাম বোধহয় লোকসঙ্গীত।
1: লোকসঙ্গীত যেটা বলছিলাম, মানে তোমার কথাগুলোর রিফ্লেকশন এই উপন্যাসগুলোতে আমরা পাবো। আমি বলছিলাম একটু আগে যে ধরো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অদ্বৈত মল্লবর্মণ, মানিক বন্দ্যোপাধ্যায় তার পদ্মা নদীর মাঝি,
0: একদমই তাই।
1: এই যে উপন্যাস, বিশেষত অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম, যেটা ঋত্বিক ঘটক
0: এক্স্যাক্টলি
1: চলচ্চিত্রায়িত করেছিলেন, এবং পদ্মা নদীর মাঝি সেটিও চলচ্চিত্রায়িত হয়েছে গৌতম ঘোষের নির্দেশনায়। এই এই যে উপন্যাসগুলো, অর্থাৎ উপন্যাসে লোকসঙ্গীতের রীতিমতো ব্যবহার হয়েছে, এবং পদ্মা নদীর মাঝি উপন্যাসে লোকসঙ্গীত রচনা করছে কে, হোসেন মিয়া, যাকে উপন্যাসে ভিলেন চরিত্ররূপে আমরা পাচ্ছি, এবং ঔপন্যাসিক হোসেন মিয়ার সঙ্গীত রচনার ক্ষমতা এবং সম্ভাবনা সম্পর্কে বলছেন, হোসেনের মনের কোণে একটু স্বাভাবিক কবিত্ব ছিল, জীবনে ভিন্ন অবস্থায় পড়িলে হয়তো সে কয়েকটি গীতিকা রচনা করিত, তার মধ্যে দুটি একটি মুখে মুখে প্রচারিত হইয়া স্থান পাইত শতাব্দীর সঞ্চিত গ্রাম্য গীতিকার অমর অলিখিত কাব্যে, মাঠে ঘাটে মশালের আলোয় আলোকিত উঠোনে গীত হইয়া ভনিতায় হোসেনের নাম দূর দূরান্তরে ছড়াইয়া পড়িত। এবং এখানে মানিক বন্দ্যোপাধ্যায় তার মুখ দিয়ে বের করছেন, কুবেরের বিস্ময় মিশ্রিত নীরব অনুমোদনে হোসেন মিয়া রচনা করছে গান, আন্ধার রাইতে আসমান জমিন ফারাক থই কইরা থৌ বন্ধু কত ঘুমাইবা, বাঁই বিবি ডাইনে পোলা অকাল ফসল রৌ মিয়া কত ঘুমাইবা, মানের পাতে রাইতের পানি হইল রূপার কুপি উইঠা দেখবা না, আলা করেন ঘরের চালা ক্যাডা সুপি সুপি দিশা রাখবা না, তোমার লাইকা হাউর দিয়া বাইয়া সে রাখ নাও দিল জাগানি আলেন জিনি মিয়া, সিরা মেঘের বাদাম তুইলা বন্ধু কনে যাও জিগায় তারে খাঁচার চিড়িয়া, নিদ ভাঙে না দিল জাগে না বিবির বুকের শির, পাড়ে দিবার সময় গেল মাঝি তবু থির, মাঝি কত ঘুমাইবা, মাঝি কত ঘুমাইবা, মাঝি কত ঘুমাইবা।

আজই বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: সুচিন্তে বর্মন, তার আগে অমর পালের গলায় পরপর দুখানি গান আমরা শুনেছি। স্টুডিওর ঘড়ি বলছে বেলা 12:27 হয়ে 40 সেকেন্ড। স্বপ্না এবং
1: জয়শ্রী
0: আমরা আছি আপনাদের সঙ্গে, এখনও আধ ঘন্টা সময় আছে, আরও বেশ কিছু ভালো গান আপনাদের জন্য রয়েছে।

0: সেগুলো তো অবশ্যই শোনাবো। আসলে আপনাদের পছন্দটা আমরা জানি, তো সেই জন্য আমরাও একটু আন্তরিকভাবে চেষ্টা করি যাতে আপনাদের মানে হৃদয় ভরিয়ে দিতে পারি গান দরিয়াতে।
1: আসলে হ্যাঁ, গান দরিয়া তো আমাদের গানেরই দরিয়ায় ভাসার জন্যেই আমাদের আশা প্রত্যেক দিন। আর যেখানে মানে লোকগান থাকে যেখানে, সেখানে এমনি আমার মনে হয় যে এই যাত্রাপথ আরও বেশি সুরেলা হয়ে যায়।
0: একদম।
1: এবং তুমি এই গানটি শোনার আগে ঠিক যেখানে মানে যে জায়গাটাতে তুমি বলছিলে যে অদ্বৈত মল্লবর্মণের কথা বলছিলে, মানে তিতাস একটি নদীর নাম, মানে এইটার এই তিতাস একটি নদীর নামের সঙ্গে এই নামটি অদ্বৈত মল্লবর্মণ অদ্ভুতভাবে একে অপরের সঙ্গে একাকার হয়ে রয়েছে। তো তো মানে তার একটি মন্তব্য আমার ভীষণ এখানে মনে পড়ছে,
0: মল্লবর্মণেরই সৃষ্টি,
1: মানে দুটো নাম একাকার হয়ে রয়েছে একদম। তো তিনি একটা জায়গায় বলছেন যে মালদের এই যে মানে পুরুষানুক্রমিকভাবে যা তাদের যে প্রাপ্ত যে সমস্ত গানগুলো তাদের কাছে, সেগুলো যেমন সুন্দর তেমনি অন্তঃস্পর্শী তার সুর এবং তার কথার মধুরতা। এবং সেই ভাবের সুরের মানে সেটা বলছে কারোর পক্ষেই কিন্তু মানে মর্ম গ্রহণ করা মানে খুব দুঃসাধ্য নয়, মানে জিনিসটা এতই সুন্দর। এবং তিনি আরও বলছেন যে এখনকার দিনে যে সমস্ত গান আমরা প্রায় ভুলতেই বসেছি, যে গানগুলোর ওই একটা কথা বারবার করে ফিরে আসে, কম শোনা, কম শোনানো, এবং সবটা মিলিয়ে মিশে আমরা একটুখানি হয়তো সেই জায়গা থেকে ফিরে আসছি বা ফিরে যাই এমনটাও হতে পারে। এবং মানে এই সবটা মিলিয়ে মিশে আমাদের কাছে লোক উৎসব কখনোই কিন্তু সঙ্গীত ছাড়া সম্ভব নয়। মানে মাঘমণ্ডলের যে ব্রত উদযাপন মানে সেটাও সম্ভব নয়, আর লোক উৎসব তো লোকগানকে ছেড়ে সম্ভবই নয়। আর সেখানে এটা বলাই যায়, সখী ওই তো ফুলের পালং রইল, কই কালাচাঁদ আইল।
0: আসলে কে জানো তো, অদ্বৈত মল্লবর্মণ এই মালব সমাজের সঙ্গে দীর্ঘদিন মিশেছিলেন এবং তিনি প্রতিদিন ডায়েরি লিখতেন। ডায়েরি লিখতে লিখতে সেই ডায়েরিগুলো জুড়ে সেই ডায়েরি আবার হারিয়ে গেছিল, দ্বিতীয়বার তিনি আবার লেখেন। লিখে এই তিতাস একটি নদীর নাম, এবং আপনারা যারা পড়েছেন এই উপন্যাস আপনারা জানেন যে সারা জীবনে একটি ভালো কাজ করলেই অমর হওয়া যায়। অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম সেরকমই একটি উপন্যাস।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা অনেকগুলো দিক আজকে ছুঁয়ে গেছি, একটা দিকে এখনও আমরা কথা বলিনি, সেটা হচ্ছে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে লোকগান তার যে মাধুর্য নিয়ে প্রকৃতিতে ছড়িয়ে পড়ে, তার মধ্যে সবচেয়ে বড় কথা যেমন ধরো বর্ষার গান আমরা পাই, বসন্তের গান, বসন্ত ঋতু নিয়ে রবীন্দ্রনাথের যেমন বর্ষা ঋতু অত্যন্ত প্রিয় ছিল এবং বসন্তের গানও তার প্রচুর রয়েছে, কিন্তু লোকসঙ্গীতকাররা তারা কিন্তু সমস্তগুলো ঋতু ধরে ধরে নিজেরা যেমন উপভোগ করেছেন তার পাশাপাশি সেই প্রভাব পড়েছে তাদের রচিত গানে এবং সুরে। তো সেইরকম কয়েকটা গান আমরা যদি এই মুহূর্তে একটুখানি শুনি, ঋতু পরিবর্তনের গান, বিশেষত বসন্তের গান যদি একটু শুনি।
1: একদমই তাই, মানে প্রকৃতির সঙ্গে ঋতু পরিবর্তন তো অঙ্গাঙ্গী ভাবে
0: জড়িয়ে আছে,
1: মানে ঋতু পরিবর্তন না হলে প্রকৃতিরও পরিবর্তন
0: হবে না একেবারে।
1: আর আমরা যখন আজকে একদমই ঘড়ি আমাদেরকে বলছে আজকে আর আমাদের হাতে গোনা কয়েকটুকু সময় তো আমরা একটু ভালোবাসাতেই থাকি,
0: ভালোবাসাতেই থাকি।
1: আর ভালোবাসা,
0: ভালোবাসার মতো এমন মহার্ঘ ওষুধ তো আর নেই, সুতরাং ভালোবাসি
1: সব বয়সের জন্য এটি মহার্ঘ। আর সেটা যখন রয়েছে তাহলে আমরা বসন্ততেই থাকি, মানে বর্ষাকালেও বসন্ত লোকগান।

0: ইমন চক্রবর্তীর গলায় শুনছিলাম এই গান, এবং দেখতে দেখতে সময় শেষ। এই যে বর্ষা এবং রোদ্দুর, তার মধ্যে আমরা একটু বসন্তে নিয়ে চলে গেছিলাম আপনাদের, সবটাই লোকসঙ্গীতের দৌলতে, লোকগানের দৌলতে। আসলে গান ভালোবেসে গান, এবং আমরা বলবো গান ভালোবেসে শুনুন, তাতে হৃদয়ের যত অসুবিধা মলিনতা সব দূর হয়, এবং একটা নতুন পৃথিবীতে চলে আসা যায়, সমস্ত রকম ফ্রাস্ট্রেশন দূর হয়ে যায়। তাই যে গান পারুন, আধুনিক গান পারুন, রবীন্দ্রনাথের গান, ডিএল রায়ের গান, নজরুল ইসলামের গান, লোকগান, যে ধরনের গান হোক, গানে থাকুন এবং প্রাণে থাকুন। এটুকুই আজকের মতো বলার। সময় আমাদের জানান দিচ্ছে যে আর সময় নেই, যাওয়ার সময় হলো বিহঙ্গের। তো এই দুই বিহঙ্গ, স্বপ্ন এবং জয়শ্রী, তাদের বিদায় দিন, আর আপনারা কিন্তু অবশ্যই খুব খুব খুব ভালো থাকবেন। কেমন
1: ভালো থাকুন, ভালো রাখুন, আর এই সিজন অবশ্যই এনজয় করুন। আর আমরা নিশ্চয়ই আবারও কোনো দিন এমনই কোনো গানের ঝুলি নিয়ে ফিরে আসবো। আর এই মুহূর্তে যেতে যেতে কি বলে যাবো,

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। দেশজুড়ে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার আজীবিকা মিশন গ্রামীণ ভিবিজি রামজি চালু হওয়ার পর আজ জেলা স্তরে শুরু হয়েছে এই প্রকল্পের কাজ। এজন্য রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে লোকসভা সচিবালয়। আগামীকাল ও শনিবার পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। রাজ্যের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই ইস্যুতে বর্তমান অবস্থা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৈঠকে বসতে চলেছে। আগামী মঙ্গলবার নতুন দিল্লিতে প্রস্তাবিত এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের ডিজি উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আগামী শুক্রবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। টানা বৃষ্টিতে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে বাড়ছে নদীর জলস্তর, জারি রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। অলকানন্দা ও মন্দাকিনী উভয় নদীরই জলস্তর বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন নজরদারি জোরদার করেছে। আজ সকাল থেকেও একটানা বৃষ্টি চলছে। প্রশাসন নদী তীরবর্তী এলাকার বাসিন্দা ও তীর্থযাত্রীদের সতর্ক থাকার এবং অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া নদীর পার বা অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 খেলায় স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও জাপানের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপান বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ এবং একটি মুক্ত ও অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল উভয় দেশেরই অভিন্ন অগ্রাধিকারের বিষয় বলে তিনি উল্লেখ করেন। অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা, ওষুধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও জাপান আজ পারস্পরিক চুক্তি বিনিময় করেছে। এর আগে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বার্ষিক শীর্ষ বৈঠকে মিলিত হন। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে সমর্থন বা এর সপক্ষে যুক্তিসঙ্গত প্রমাণ হাজির করা যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বকে একযোগে কাজ করার আহ্বানও জানিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী কৌশলের নবম পর্যালোচনা গ্রহণের সময় সাধারণ পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পর্বতানেনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বয়ানের মাধ্যমে সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টাকে দুর্বল করা উচিত নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসবে। দুপুর তিনটেয় এই বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসি সংক্রান্ত বিলে খসড়া প্রস্তাব পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। এদিকে বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরে কাজের পর্যালোচনায় আজ আরও একটি প্রশাসনিক বৈঠক বসতে চলেছে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দশজন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক আজ দলের স্বত্ব, নির্বাচনী প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ চেয়ে নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অব 32 ম্যাচে আজ স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। লস অ্যাঞ্জেলেসের ইঙ্গেলউড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর। আজকের নাটক পলাশের দিন। কাহিনী বিমল কর, বেতার নাটক সলিল সরকার, প্রযোজনা বিশ্বনাথ দাস। পলাশের দিন।
2: বিনু, বিন্নি, বিনু,
3: কি হলো? কি
2: এদিকে এসো।
3: সাতরাকালে আমার হাঁক ডাক শুরু করলে কেন? শুনে
2: শোনো, তোমার চোখ দুটো তো অনেকদিন আগেই গেছে। এবার কি কান দুটোকেও তুমি বন্ধক দিয়ে বসে আছো, নাকি ওই দেরাজে যত্ন করে তুলে রেখেছো?
3: দেখো, হিয়ালি আমি একদম পছন্দ করি না, এ আমি তোমাকে আগেও বলেছি।
2: আর আমিও তোমাকে অনেকবার আগে বলেছি, বেলা 9টাকে কখনো সাত সকাল বলো না। লাইনে গাড়ি এসে দাঁড়িয়ে আছে বিনি, রামদয়াল বারান্দায় বসে বসে কেমন ভাত ঘুম দিচ্ছে দেখো দেখো। এরপরে ওই ওই ট্রলি আমার ঠেলতে পারবে?
3: তা যেমন তোমার সবাইকে ব্যতিব্যস্ত করো।
2: এটা আমার চাকরি বিনি, সেটা তুমি ভুলে যেও না।
3: ভুলবার যেও আছে? সকাল 8টা বাজতে না বাজতে কত্তা আমার স্নান খাওয়া সেরে পান মুখে দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছেন। নিত্যদিন এক রুটিন, পান থেকে চুন খসবার জন্য নেই।
2: কি আর করবে বলো, বাপ মা যেমন ছেলের হাতে সঁপেছেন তোমাকে, তাকে ওই শিব ঠাকুর ভেবে মানিয়ে চলতে হবে।
3: শোনো বাপু, রেলের চাকরি অনেকেই করে, কিন্তু তোমার মতো আমার রেল অন্ত মানুষ ভূভারতের দ্বিতীয়টি নেই।
2: আচ্ছা বিন্নু, তুমি কেন বোঝো না, যার যা কাজ প্রত্যেক দিন লাইনগুলোর তদারকি না করলে যে কোনো দিন একটা ভয়ঙ্কর বিপদ হতে পারে। যে
3: থামো তো, সারাদিনে ওই তোমোটে কখন ট্রেন যায়, তার মধ্যে থামে আবার দুটো না তিনটে, বাকি সব তো মালগাড়ি। সারা দিন রাত খালি চাপড় চুপড় কাচির কোচের শব্দে কান ঝালাপালা।
2: কেঁচড় কুচড়, ভালো বলেছ। আচ্ছা বিনু, এই ছোট্ট স্টেশনে দু একটা ট্রেনই তো থামবে, বাকি তো মালগাড়িই যাবে।
3: ওই মালগাড়িগুলোর উপর তোমার এত দরদ, তার কণামাত্র যদি আমাদের প্রতি থাকতো তোমার, তাহলেও বুঝতাম।
2: এই জীবন সংসারে আমি নিজেই তো একটা আস্তমাল গাড়ি, তোমার মতো রেল লাইন পেলাম বলে না এমন গড়গড়িয়ে গড়গড়িয়ে চলতে পারছি।
3: থাক, আর তোমাকে তো ওয়াচ করতে হবে না। এই ছাড়ো ছাড়ো, আর কি হচ্ছে কি?
2: ঠিক আছে।
3: ওহো, তোমাকে বলা হয়নি, ওমা আসছে।
2: ওমা আসছে?
3: হ্যাঁ।
2: কবে?
3: আজ সন্ধ্যে ট্রেনে।
2: আমি তো কিছু জানি না, তুমি তো কিছু বলনি আমায়।
3: তোমার জানার ফুরসত কই? ফুরসত থাকলে তো বলো।
2: দেখো বিনু,
3: সর্বনাশ কি হলো?
2: আরে 9:30 বাজতে চললো, আজ আমায় যেতে হবে সে ধানমুন্ডা। দাও দাও দাও দাও দাও।
3: কি কি দেবো?
2: আমার টিফিন দাও।
3: ওহো,
2: আমার ঝাড়ন দাও, চায়ের ফ্লাস্ক দাও, জলের কুঁজো দাও।
3: হ্যাঁ দেবো দেবো, সব রেডি করে রেখেছি, রামদয়ালের হাতে দিয়ে দিচ্ছি। আর শোনো, তোমার কি আজ ফিরতে দেরি হবে গো?
2: দেখি, উমা আসছে আজ। বিনু, আমি চলি।

0: বিনিদি, তোর গলাটা এখন কি সুন্দর হয়েছে রে।
1: যা
0: সত্যি রে,
1: বাজে বকিস না তো, কোনোদিন গানই শিখলাম না তোদের মতো করে। ওই মেয়েকে ঘুম পাড়াতে আগডুম বাগডুম গাওয়া।
0: জামাইবাবুর দিনগুলো বেশ ভালোই কাটছে দেখছি।
1: থাম তো, তোর জামাইবাবু নাকি আমার গান শুনবে, বলে বিয়ের পর থেকে ঘুমানোর সময় ছাড়া কোনোদিন ট্রলি ছাড়া দেখলাম না যাকে। ওই ট্রলি ওর ঘর সংসার, বুঝলি, আমরা কেউ না।
0: তুই পারিস বাবা।
1: হাসিস না উমা, এত দূর পথ এসেছিস যখন, নিশ্চয়ই থাকবি কিছুদিন, বুঝতে পারবি তাহলে আমার কথাগুলো সত্যি না মিথ্যে।
0: আচ্ছা ওসব বললে হবে? মাসি মেশো তো বটেই, আমার বাবা পর্যন্ত রতিকান্ত মজুমদারের প্রশংসায় পঞ্চমুখ, তুই জানিস। অমন ছেলে নাকি লাখে একটা পাওয়া যায়।
1: হ্যাঁ ওরা তো বলবেই, নিশ্চয়ই কথাও বলে, বিনুটা এজাকটায় ভর্তি গেল।
0: না না তা বলে না, তবে আমার বাবা এখনো কপাল চাপড়ায়।
1: আরে উমা, তোর আমার উপর খুব রাগ না?
0: উমা দেখো, খামোখা তোর উপর আমার রাগ হতে যাবে কোন দুঃখে?
1: না, পাত্র হিসেবে ওর সংবাদটা জোগাড় করেছিল তোর মা, মানে রানু মাসি।
0: মা কবছর হলো মারা গেছে, আর সে কত এনে এনে লাভ কি বিনিদি?
1: আমি মনা করেছিলাম ওদের, তোর আমার বয়সে তো এমন কিছু তফাত নেই, কিন্তু ছ পয়সা মধ্যবিত্ত বাড়ির বাপ মা আইবুড়ো মেয়ের বিয়ে দেওয়ার জন্য কেমন যেন মরিয়া হয়ে যায়, তার জন্য সামান্য একটু পাপ করতেও দ্বিধাবোধ করে না।
0: হ্যাঁ রে বিনিদি। আচ্ছা তুই তুই জামাইবাবুকে পেয়ে সুখী হসনি?
1: ভীষণ ভীষণ সুখী আমি রে উমি, সত্যি বলতে কি কোনোদিন স্বপ্নও ভাবিনি জীবনে এমন সুন্দর বর, সুন্দর ঘর, সুন্দর মেয়ে, এমন সংসার পাবো।
0: তবে
1: কিন্তু যখনই ভাবি এ বিয়েটা হওয়ার কথা ছিল তোর সঙ্গে, মাসি মিশুকে ঠকিয়ে বাবা মা বেশি বয়সের মেয়েকে একটু বেশি দিয়ে কেমন সুন্দর সংসার পাতিয়ে দিল।
0: আচ্ছা তাতে কি?
1: আর একটা কথা জিজ্ঞেস করবো আমি, রাগ করবি না তো।
0: কি রে?
1: ওর আমার বিয়ে হয়েছে 4 বছর হলো।
0: হ্যাঁ,
1: কতবার ডেকেছি আসিসনি।
0: আজ হঠাৎ এলাম কেন? এই তো
1: হ্যাঁ
0: এমনি হাওয়া বদল করতে। কেন তুই খুশি হসনি?
1: যাই যাই, মেয়েটার খাওয়ার সময় হলো।
2: রামদাল,
3: জি সব
2: ও সামান আহাঁ পর রাখো।
3: জি
2: কাল

0: भी चले आना।
1: जी सर।
0: बस अब तुम जा सकते हो। बिनू, बिनी, बिनू।
2: बिनी दी रान्ना घरे दूध गरम करते गेछे।
0: उमा, उमा तुम, तुम एले ता हले?
2: क्यों? आसते नी?
0: तुम्हारे आसते नी ये कथा बोलबे के? कटा दिन थाकबे तो?
2: सब कि आर आमार इच्छेते चले मशाई। देखि
3: कार संगे कथा बोलछिस रे उमे?
4: तोर कर्ताटी बिस्तर मालपत्र ने हिमशिम खाच्छे जे।
3: उमा, তুমি কখন এলে?
0: তুমি ধরো তো আগে, ধরো ধরো এই গোল।
3: এত বাজার, মাছ সবজি, তুমি কি পুরো বাজারটাই তুলে আনলে নাকি?
0: বারে বাহ, তুমি তো বললে।
3: তাই বলে এত?
2: আচ্ছা জানো গো, আপনি কি আমাকে রাক্ষসী ঠাউরেছেন নাকি?
3: তুমি নয় রুমি, আমাকে সারাক্ষণ খাওয়ার খুঁটা দেয় আর বলে আমি নাকি দিন দিন কুমড়ো পটাশ হয়ে গেছি।
2: কি মশাই, আমার দিদিকে সত্যি সত্যি এসব বলা হয় বুঝি?
3: তোকে কিন্তু একটু মিথ্যে বলছি না রুমি।
2: আপনি নিশ্চয়ই
0: চুপচাপ থাকাই ভালো, তাতে সাপও মরে লাঠিও ভাঙে।
2: পারেন না বাবা আপনি।
0: বিনু, বরং ভাবছি বেশ কয়েকদিন তো এসেছো তুমি, তো এই সৌভাগ্য তো আমার আগে হলো না।
2: আজ হলো,
0: আজ বেড়ালের ভাগ্যে শিখে ছিনলো, কিন্তু সেইবার কতদিন।
2: নিজেকে হুলো বেড়াল বলুন ঠিক আছে,
0: ঘর এই সংসার তো সব তোমারই হওয়ার কথা ছিল তাই না?
2: দিদি,
3: দিদি কি হয়েছে রে? উমা
2: না কি বডি যে তৈরি করেছিস বাবা,
3: কেন
2: নিজের বউ ছাড়ার কাউকে সুন্দরী ভাবেই না, কারোর হাত থেকে কিছু নিতেও চায় না, সাধলেও না।
3: ওর কথায় মজিস না উমা, যে যাকে নিয়ে ঘর করে সেই বোঝে তার মর্ম।
2: শুনলেন তো, এবার কি বলবেন শুনি?
0: বলবো বলবো, স্ত্রিয়াশ্চরিত্রম দেবানা জানান্তি কুতো মনুষ্যা।
3: জানি শুনি, তোর এই সাধের জামাইবাবু আমাকে একদিন কি বলেছিল?
2: কি রে?
3: আমার মনটা নাকি রেল লাইনের মতো সরল, কেবল দূর থেকে দেখলে মনে হয় আঁকা মাকা। তুই বলো মি, এটা প্রশংসা?
2: সত্যি আপনি না বড্ড অসভ্য।
0: আগে তো বোধহয় আমি এত অসভ্য ছিলাম না।
3: তবে কি আমাকে বিয়ে করে অসভ্য হয়েছে বলতে চাও?
0: না ঠিক তা নয়, তবে তবে কি জানো, তোমাদের ওই শহুর সভ্যতার মাপকাঠিতে নিজেকে যখন মাপবার চেষ্টা করি তখন মনে হয় সভ্যতার সংজ্ঞাটাই বড় আপেক্ষিক।
2: আপনার সঙ্গে কথায় পারা মুশকিল যায় বাবা,
3: এতক্ষণে বিশ্বাস হলো তো?
2: সত্যি, এবার আসুন তো আপনি যান।
3: এনা তোমার নোট বই, পেন্সিল, এই কলম আর চশমা।
2: এবার কি জুতো পরিয়ে দিতে বারান্দায় যাবি নাকি বিনিদি?
0: নজর দিও না উমা, কদিন এবার এই সেবা পাবো।
2: উমা কেন?
0: যে হারে মোট হচ্ছে তোমার দিদি, কদিন ভাবতে ও তো আর নিচু হতেই পারবে না।
3: তা তোমার যদি কপালের জোর থাকে তবে আমার একটা সতি নিয়ে এনো না হয় তখন। কাহা তো কার অচল ট্রলি ঠেলবে
0: ভালাই শাট। তুমি কেন অচল ট্রলি হবে মেনু? তুমি হবে, তুমি হবে আমার স্টিম ইঞ্জিন, সামান্য কয়লা সামান্য জলেই ভুষভুষ করে চলবে।
3: দেখলি তো উমা, সেবা করার কি পুরস্কার।
2: দেখছি তো তাই।
3: তুই বেঁচে গেলি উমি।
2: এই কথা বলছিস কেন বিনিতে?
3: না এমনি।
0: এদা নটা বেজে গেল। রামদয়াল, রামদয়াল।
5: জি সব।
0: ইধর আও।
5: বলিয়ে সব।
0: ইয়ে সামান কোন লেগা?
5: মই সব।
0: গাড়ি কহাঁ?
5: ইয়ার্ড সে লাইন মে লে আয়া সব।
0: বিশান কহাঁ?
5: গাড়ি কো পাস।
0: ঠিক আছে, তুম যাও।
5: জি সব।
0: আজ অনেক দেরি হয়ে গেল।
2: যাও বাবু।
0: হুম।
2: আজ কোথায় যেতে হবে?
0: আজ আজ পলাশপুর।
2: পলাশপুর? খুব পলাশ ফুটেছে ওখানে।
0: পলাশ, পলাশ, সরি মা দেরি হয়ে গেল বুঝলে, আমি ফিরে এসে সব বলবো তোমাকে। হ্যাঁ আচ্ছা চলে।
3: দুগা দুগা।

0: যাই, মিনুটাকে স্নান করাতে হবে।
1: এই বিনিধি দাঁড়া, তখন তুই বললি কেন আমি বেঁচে গেছি?
0: ধুর, ওটা তো কথার কথা।
1: আমাকে লুকোচ্ছিস কিছু?
0: তোকে বলা হয়নি, কালকের ডাকে বাবার চিঠি এসেছে, তোকে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে বলেছে।
1: কেন?
0: সামনের বৈশাখে তোর বিয়ে, পাত্র একটু বেশি বয়সের, চাকরি করে ভালো। দেখি তোর চোখে জল
1: খুই না তো, দেখ না কি যেন কুটো পড়লো বোধ হয় চোখে।

0: উমি, উমি, রান্নাঘরে ভাতটা চাপানো আছে, একটু দেখবি? আমি এখনই পাশের কোয়ার্টার থেকে আসছি।
1: ঠিক আছে, তুই যা,
0: আমি যাবো আর আসবো। হ্যাঁ,
1: আচ্ছা।
2: বিনু, বিনি, বিনু,
1: আসুন।
2: কি তুমি হঠাৎ রান্নাঘরে?
1: কেন, থাকতে মানা আছে বুঝি?
2: খুব রেগে আছো মনে হচ্ছে।
1: রাখবো না, কাল থেকে কতবার জিজ্ঞেস করেছি আপনাকে, পলাশপুর জায়গাটা কেমন, পলাশপুর জায়গাটা কেমন, একবারও বললেন না। তারপর যখন চলে যাবো তখন আর শোনাই হবে না আমার।
2: তুমি চলে যাচ্ছ? কবে যাচ্ছ?
1: গেলে বাঁচেন না।
2: মা, আমি কিভাবে তোমাকে?
1: যাকে কিছু বোঝাতে হবে না, বলতে হলে বলুন, ভাতটা ফুটতে ফুটতে সময়টা কাটতো আমার।
2: সময়টা কাটানো খুব জরুরি। পলাশপুর, পলাশপুর জায়গাটা কেমন? না, পলাশপুর তোমার হলো অনেকটা পলাশপুরের মতোই।
1: পলাশপুরের মতোই, বাজে কথা, নিশ্চয়ই জায়গাটা খুব সুন্দর। পাছে আমাকে নিয়ে যেতে হয় তাই আপনি বলতে চাইছেন না।
2: তুমি যাবে? সত্যি যাবে?
1: আগে শুনি তো।
2: বেশ, শোন, পলাশপুর, পলাশপুর মানে যে ওই তোমার ঘন পলাশের একটা বন, ঠিক তা নয়। তবে ওখানে কিছু কিছু পলাশ গাছ আছে, তার সঙ্গে কোথাও একটা আমলকি, কোথাও একটা হর্তুকে গাছ, পোড়ো জমিতে জাম, জামরুল।
1: আর পলাশ ফুল?
2: পলাশ ফাল্গুনের এই বেলায় গাছগুলোর গা মাথা সব লাল টুকটুক করছে, যেন যেন রাঙা বেনারসি পরে কেউ দাঁড়িয়ে আছে ওখানে সকালের রোদে। শুধু সকাল কেন, একটু বেলা তো গাছগুলো টক টক করছে লাল।
1: আর শেষ বিকেলে যাবে বাবু,
2: কি করে বলবো, ঠিক যেন, ঠিক যেন কোনো মেয়ে বিয়ের সময় ওই যে, ওই যে কি যেন বলে, ওই যে
1: কুশুণ্ডিকা,
2: ওই যেন কুশুণ্ডিকা অনুষ্ঠান হচ্ছে, দূরে বসে কারা যেন বাজাচ্ছে সানাই। এতদিন যে মাঠটা ছিল ধান কেটে দেওয়ার পর ফাঁকা ফাঁকা, একা একা, আর সেই আঁকা বাঁকা আলপথ যেন সিঁথিতে সিঁদুর মাখা, তেমনি করে মিঠো পথে ছড়িয়ে আছে ওই ফুলগুলো।
1: তারপর
2: তারপর তারপর এই ধরো এই ছোট ছোট ডোবা, সেগুলোতে এখনো জমে আছে জল, না সে জল নীল নয়, শ্যাওলা জমা সবুজ, ঘন গাঢ় সবুজ। সেই সবুজ জলে তিত্তিরে পাতার ঘন সবুজ জলশাক, হেলেঞ্চা, কলমি হাওয়ায় দুলছে। হঠাৎ একটা হুপ করে একটা ল্যাটা মাছ ঘাই মারলো জলে, ধবধবে সাদা বকগুলো এই বসছে, এই আবার উড়ে যাচ্ছে।
1: রেললাইন আছে?
2: আছে, রেললাইনের পাশে আছে টেলিগ্রাফের পোস্ট। সেই হাওয়ায় সেই চিরদিনের চেনা সেই মন খারাপ করা আওয়াজ, তারের উপর ফিঙে দু একটা হরিয়াল উড়ে যাচ্ছে ডানা ঝটপটিয়ে। এই এই আর কি, কে এবার রাগ কমলো উমারানীর?
1: বাবা, এ তো একেবারে ছোট গপ্প।
0: কি রে উমা,
1: খোঁজ নিয়ে দেখতো বিনিদি, তোর কর্তা লুকিয়ে লুকিয়ে কবিতা লেখে নাকি?
0: কবিতা লিখবে ও? তাহলেই হয়েছে
1: উমা। কেন?
0: আরে তার জন্য তো রেলের কাজে ফাঁকি দিতে হয়
2: বিনুরানি। ফাঁকি ফাঁকি দিতে ইচ্ছে করে যদি কেউ, বাইরের কেউ ঠকাতে পারে।
0: কি গপ্প শোনাচ্ছিল রে তোকে উমি?
1: ওই পলাশপুরের।
0: হ্যাঁ গো, বিয়ের পর থেকেই তো শুনে আসছি কি সুন্দর জায়গা সব, পলাশ ফুটছে, হাতি ঘোড়া নাচছে, একদিনও তো নিয়ে যেতে দেখলাম না।
1: এটা ভারী অন্যায়, সত্যি।

0: জামাইবাবু। আচ্ছা দিদিটা আমার কি এমন ফেললা শুনি?
1: আমার কথা বাদ দিও, উনি তোকেও তো একদিন নিয়ে যেতে পারত।
0: সর্বনাশ!
2: ওরে বাপ, বউকেই সাহস করে চাপাতে পারলেন না একদিন, তারপর আবার শালী।
0: বউ আসল হলে শালী হলো সুদ। আপনার সাহেবকে সেটা বুঝিয়ে বলবেন।
2: সাহেবকে বোঝানোর চেষ্টা করা মানে তো স্বেচ্ছায় ওই কলমের খোঁচা খাওয়া।
0: ভয় নেই আপনার, ওই ছ্যাকরা ট্রলিতে আমি ভুলেও চাপ না।
2: আচ্ছা রাগ করলি কেন? এমা হুমা শোনো শোনো, আরে আমি কি সত্যি বলেছি ওসব কথা? বেনু বেনি দেখ দেখ উমা কি
1: সবাইকে আর আমার মতো পোড়া কাপালের বউ যে অবহেলা অবচ্ছিত্তাতে পড়ে থাকবে
2: কি ব্যাপার? বেনু এবার তো তুমি হেয়ালি শুরু করলে
1: না, এসে থেকে মেয়েটার ঘরে বসে বসেই দিন কাটছে। যাও না বাপু একদিন ওকে নিয়ে।
2: কি হলো তোমাদের বেনু?
1: অবাক হচ্ছে তো, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট বুঝবো না? সব সময় কি লাভ ক্ষতির হিসেব করলে চলে, না সব হিসেব সবাইকে মানায়?
2: বেনু শোনো,
1: ফ্যান পড়ে আগুনটা বোধ হয় নিভেই যাবে। যাই,
2: আশ্চর্য স্ত্রী আশ্চরিত্র। উমা অভিমান করে চলে গেল, বেনু চোখে জল। আচ্ছা এ আমি কোন বেনুকে দেখলাম আজ? ওকে তৃপ্ত নাকি হারাবার কিছু নেই, তাই চাওয়ারও কিছু নেই? ও কি সর্বংসহা, নাকি নাকি বেনু আসলে বেনু?
0: দিদি বলে আপনি আমাকে ডাকছেন?
2: হ্যাঁ উমা, মানে বলছিলাম আমি কাল যেখানে যাব, তুমি তুমি যাবে আমার সঙ্গে?
0: কোথায়?
2: যদি বলি পলাশপুর।
0: জামাইবাবু
2: তুমি রাজি? হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।

0: বেনু বেনি, আচ্ছা তোমাদের হলো?
1: দাঁড়া বাবু, উমি সবে খেয়ে উঠলো, একটু জিরিয়ে নে, তবে তো যাবে।
2: না না না, আমি জিরবো না।
1: তুই থাম তো, চুলগুলো জলে সপসপ করছে, এই অবস্থায় চুল বাঁধলে ও চুলের আর কিছু থাকবে?
2: ও হাওয়ায় ঠিক শুকিয়ে যাবে, তুই দেখিনিস দিদি।
1: হ্যাঁ রে উমি, একই শাড়ি পরেছিস তুই?
2: কেন রে, বালু চুড়িটা ভালো না?
1: হ্যাঁ ভালো বলেই তো বলছি, এই শাড়ির কিছু থাকবে? জল কাদা কাঁটার খোঁচায় তো একসা করে আসবি।
2: বিনি দিরে,
1: হ্যাঁ
2: আমার কিন্তু বাইরে বেরোলে খিদে পায়।
1: রামদয়ালের হাতে লুচি আলুর দম আমের চাটনি আর গাজরের হালুয়া দিয়ে দিয়েছি, এখন তো কিছুই মুখে দিলি না।
2: কটা পান দিবি? পান বিনি দি,
1: তোর জামাইবাবুকে তো পান দিয়েছিল।
2: জামাইবাবুর পানে জর্দা দাও, আমি খাবো না, আমাকে তুই মশলা দি কটা সেজে দে।
1: সত্যি উমি, তুই পারিসো বাবা, কাল পর্যন্ত বললি কিছুতেই যাবি না, আর আজ এমন করছিস যেন হরিদ্বারে গঙ্গা স্নানে যাচ্ছিস। তুই তৈরি হ, আমি পান সেজে দিচ্ছি। হ্যাঁ
0: আচ্ছা, কি ব্যাপারটা ব্যাপারটা কি তোমাদের? বেন সেজেছ? তোমার তোমার দিদি কোথায়? উমা
2: দিদি আমার জন্য কটা পান সেজে আনতে গেছে।
0: সে কি, তুমি পান খাবে? ও তো বুড়ি দেখায়।
2: সেদিনের কথায় খুটার দিচ্ছেন না? তেমন সাহেব, বুড়োর সঙ্গে বেরোচ্ছি, বুড়ো রেশা দিলে চলে? নিন এগুলো তো পকেটে রাখুন তো, সময় মতো নেব।
0: কি কি এগুলো? কি
2: ইলাচ, দারচিনি দিদি ভাঁড়ার থেকে চুরি করেছি, যেতে যেতে টুকটাক মুখে ফেলার জন্য।
0: ভালো, সারাটা পথ আর কিছু না হোক, তোমার ওই সুগন্ধ বাক্য শোনা যাবে।
2: দয়া হলে এমনিতেই অনেক শোনাতে পারি, তার জন্য ইলাচ দারচিনির দরকার পড়ে না আমার।
0: তাহলে দয়াবতী, এবার দয়া করে প্রস্তুত হন, এই অধম আর তার চাপরাশি অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষমান।
2: ভালো হবে না বলছি যা, কেমন চিমটি করে
0: মরে গেলাম। বাপরে, এই চিমটি, এ তো রাম চিমটি।

0: কি সুন্দর!
1: হ্যাঁ
0: জামাইবাবু,
1: কি বলছো তুমি? সুন্দর
0: কি সুন্দর না!

0: বেরোতে না বেরোতে কি এমন সুন্দর তুমি দেখতে পেলো মা?
1: না না, দেখলাম না, শুনতে পেলাম।
0: শুন, ওই কাকগুলোর কা কা, ওর মধ্যে তুমি সুন্দর পাচ্ছ? তাহলে আর কি শুনতে পাচ্ছ তুমি?
1: ওই যে,
0: হ্যাঁ
1: ওই যে লোকটা কি সুন্দর করে এ চায় চায় বলে ডাকছে না, মনটা ওই ডাকে আমার কেমন উদাস হয়ে যায় জানো। হ্যাঁ আপনার হয় না?
0: তুমি ওই জলকু চাওয়ালার কথা বলছ তো? তোমরা যারা ওর চা খাওনি, তোমাদের ওর ডাক শুনে উদাস উদাস অনেক কিছু লাগবে।
1: আপনি না বড্ড অসভ্য।
0: এদিকে এসো উমা। উমারানী, আমার রথ নেই, এই ছ্যাকরা ট্রলিটা তোমার জন্য অপেক্ষা করছে।
1: উরে বাপস, এই আপনার ছ্যাকরা? এই তো পক্ষীরাজ।
0: তোমার দিদি এই একেই বলে থাকেন ছ্যাকরা গাড়ি।
1: ও মা, মাথার উপর একটা কি জামাই বাবু, এটি দেখি রাজছত্র।
0: অন্যদিন সামান্য ছ্যাকরা একটা কিছু থাকে, আজ তোমার জন্য উমারানী এটা স্পেশাল।
1: ও মা, ওরা দুজন কাঠ পুতুলের মতো দাঁড়িয়ে আছে কেন জামাই বাবু?
0: আরে তুমি আমাদের রামদয়ালকে চিনতে পারছো না? আর ও তো বিশান, ওরাই তো ছেলবে আমাদের ট্রলি।
1: ও রামদয়াল, ভারী সুন্দর সেজেছে তো। আর আপনি আজও সেই খাঁকি প্যান্ট শার্ট শোলার টুপি?
0: হায় রে আমার পোড়া কপাল, ওই রামদয়াল না তো বিশান হওয়াটাই দেখছি ভালো ছিল। কিছু না হোক প্রশংসা জুটতো তোমার কাছ থেকে।
1: বেশ হতো তাহলে। ও জয় বাবু, আপনার এই পক্ষীরা যে আমি উঠবো কি করে?
0: কেন
1: হাতটা দিন না, ধরুন না হাতটা আমার।
0: এই যে আমার হাত ধরে তুমি চলে এসো সখী।
1: বাবারে বাবা কি ঝামেলা, বলি বসবোটা কোথায়?
0: এই যে রেল কোম্পানির স্পেশাল সিংহাসন।
1: আর আপনি?
0: আমি আমি তোমার আসনে তলে।
1: যা
0: রামদয়াল। বিশান
2: স্যার,
0: থোড়া হুশিয়ারি সে চালানা হোগা, গাড়ি পর আজ মেম সাহেব সবার। জলদবাজি কুছ মত করো, সমঝা?
2: জি স্যার।
0: হ্যাঁ জি স্যার। আহিস্তা আহিস্তা চলনা।
1: না না না না, আস্তে চললে আমার ভালো লাগবে না। এই তোমরা জোরে চালিও।
2: জি ম্যাম স্যার।
1: শোনো, তোমরা বাংলা বলতে পারো? পারো কি না বাংলা বলতে?
2: হ্যাঁ হ্যাঁ ম্যাম স্যার।
1: দেখ তাহলে আমাকে ম্যাম স্যার ম্যাম স্যার বলছো কেন? দিদি বলতে পারছো না?
2: আমি তাই বলবো ম্যাম দিদি।
0: না হলো ম্যাম দিদি, বাংলা শুনলে?
1: সত্যি বাবা।
2: আমি ছুটবো স্যার।
0: ছুটবে? ছোট ছোটাও পঙ্কিরাজ, ছোটাও ছোটুক।
1: ও যা বাবু, ওরা ওরা পড়ে যাবে তো।
0: পড়ে যাবে কারা?
1: রামদয়াল আর বিশান এমন করে একটা লাইনের উপর দিয়ে ছোটে, ভয় করছে।
0: ভয় করো না, ভয় করো না, এদের খুব অভ্যাস আছে, ওটা প্রতিদিনের কাজ।
1: এমন ভাবে বলছেন আপনি, আপনি পারবেন?
0: তুমি বললাম তো, একবার চেষ্টা তো করে দেখতে পারি। রামদয়াল।
2: হ্যাঁ বলছি স্যার।
0: আজ পলাশপুর জানা পড়েগা।
1: ভেবেছিলাম কালো কালো পাথর নড়ছে।
0: ওটার নাম ডুলুং। এখন এমনি একটা ছোট নালার মতো লাগছে, বর্ষাকালে ওটাই যখন ফুলে ফেঁপে ওঠে। সর্ষে খেত, ওপাশে গমের খেত, আর ওই যে সবুজগুলো ওগুলো ভুট্টা।
3: গুছি ধরার

0: বাবা, কতদিন বাদে এমন গলা ছেড়ে গান করলি? খুব বিচ্ছিরি লাগলো না?
1: তুমি বহুত বড়িয়া গানা গাইলি দিদি।
0: যা।
2: হ্যাঁ দিদি, আমার বিবি এমন গানা গাইতে পারে না।
0: কি মশাই, আপনি এমন চুপ করেছে?
3: কি বলবো,
0: চাকরিটা যাবে না থাকবে কিছু বলুন।
3: চাকরি গেলেও যে কোনো আফসোস হবে না সেটুকু বলতে পারি।
0: থাক, আমাকে আর সান্ত্বনা দিতে হবে না, বানিয়ে বানিয়ে কথাটা ভালোই বলতে পারেন দেখছি।
3: এতদিন বানিয়ে বলিনি কিছু, এবার দেখছি বলতে হবে।
0: কি রকম?
3: তুমি ভীষণ ঝগড়াটে।
0: কি? আমি ঝগড়ুটে?
3: এই দেখো, প্রথম বানিয়ে বলা কথাটা কেমন সত্যি করে ফেলছি।
0: মারবো এবার।
3: যা, এবার মিথ্যা করেও বলতে পারবো না তুমি মার কুটে।

0: रामदयाल बिशान बिशान बिशान रोको रोको रोको यहाँ रोकना पड़ेगा
1: এখানে এখানে কেন থামালেন জামাই বাবু
0: কোথাও না কোথাও তো থামতেই হতো
1: বাড়ি আমরা পলাশপুরে যাব না
0: পলাশপুর এইটাই পলাশপুর
1: তাই তো এমনটি আপনি বলেছিলেন
0: তোমার মনে ধরেছে মারানি
1: আমার মন জুড়িয়ে গেছে আমি পাগল হয়ে গেছি
0: দেখি করছো কোমরে শাড়ি জড়াচ্ছ জুতো হাতে তুমি মিচ্ছ কেন
1: আমি চুটবো
0: দাঁড়া আগে কিছু খেতে নাও নইলে তোমার দিদির বকুনি খেতে হবে
1: আপনি বড্ড পেরুষি বকুনি খেলে খাবো এখন আমি চললো
0: শোনো শোনো উমা উমা অমন লাইন ধরে ছুটো না উমা গাড়ি আসছে উমা উমা

0: মা, ওই ট্রেনটা পাস করে গেল, তুমি হঠাৎ লাইনের ওপরে চলে গেল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। মা, কেমন আছো তুমি? এই কথা বলছো না কেন? আরে লাইনে কান পেতে কি করছো? উমা কথা বলো। হ্যাঁ উমা, কেন?
1: ট্রেনটা চলে যাওয়ার শব্দ শুনছি, যেন মনে হচ্ছে আমাকে ফেলে রেখে ট্রেনটা কোন দূর প্রান্তে মিলিয়ে যাচ্ছে। জামাই বাবু,
0: উমা উমা, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে।
1: কি ভেবেছিলেন আত্মহত্যা করতে যাচ্ছি? তাহলে তো বেশ হতো।
0: উমা, কি বাজে বকছো তুমি!
1: মানুষের কত ইচ্ছায় যে এরকম অপূর্ণ থেকে যায়। আপনার কোলে মাথা রেখে মরাটা আমার হলোই না।
0: এই উমা, আবার কোথায় চললে তুমি?
1: যেদিকে দু চোখ যায়।
0: শোনো শোনো শোনো,
1: শুনবো না, আপনিও আসুন না,
0: বেশি দূরে যেও না। উমা!
1: জামাই বাবু!
0: উমা!
1: আমি অপেক্ষা করব আপনার জন্য ওই পলাশ গাছের নিচে। কি হলো?

0: আসুন। জামাই বাবু,
1: এই বয়সে পারি কখনো?
2: এমন করে কদিন ছুটলে দেখবেন আবার কেমন জোয়ান হয়ে উঠেছে। কি বসে পড়লেন কেন, উঠুন।
1: দাঁড়া একটু জিরিয়ে নি। ওমা, এই ওমা, তুমি তুমি ওই ছায়াটা এসে বসো না।
2: তারপর
1: বসো, আমি ততক্ষণে টুক করে আমার কাজকর্মের তদারকিটা করে ফিরে আসবো।
2: না, কিছুতেই না, আপনাকে আজ আমি কাজকর্ম করতে দেবই না।
1: সে কি?
2: আজ আপনার একটাই কাজ,
1: যথা
2: আমাকে সঙ্গ দেওয়া। আগে হ্যাঁ বলুন, বলুন, হ্যাঁ বলুন, বলুন, বলুন।
1: অগত্যা
2: জান, দরকার নেই।
1: আচ্ছা ওমা রানী, হ্যাঁ এবার হলো?
2: জানি না।
1: ওমা কে দেখছো?
2: দেখছি, দেখছি সব কিছু। আচ্ছা জামাইবাবু, এই যে রোদ, এ তো কলকাতা শহরের মরা রোদ না? দেখুন দেখুন, আকাশটা যেন তার গা থেকে সমস্ত রোদের ঢেউ, এই মাঠ আর ক্ষেত আর এই নিরিবিলি ফাঁকায় ছড়িয়ে দিয়েছে। কেমন দরাজ হাতে, তেমন কোনো শব্দ নেই, শুধু পাতার ফুল খসে পড়া টুপটাপ শব্দ, পাখিদের মিষ্টি ডাক। দেখুন দেখুন দেখুন, ফড়িংটা কেমন তিলিং তিলিং করে জলে ল্যাজ ডোবাচ্ছে, দেখুন
1: ও ডিম পারছে।
2: ইস, আমার যদি আপনার মতন কাজ হতো না
1: তাহলে কি করতে?
2: এখানে বসে বসে সারাটা দিন কাটিয়ে দিতাম।
1: তোমার তো অনেকদিন আগে এখানে আসার কথা ছিল।
2: ইচ্ছেও ছিল খুব,
1: তাহলে এতদিন আসুনি।
2: যদি সব হতো, ওটা ওটা কি শ্বশুর?
1: আশেপাশে কোথাও কারো বিয়ে হচ্ছে কোথায়?
2: বিয়ে? আপনার বিয়ের পরে এই আমাদের দেখা না?
1: না, কলকাতায় একবার দেখা হয়েছিল,
2: সেই তো ঘন্টা কয়েকের জন্য। আপনার মনে আছে
1: আমার বিয়ের দিন শেষ রাতে তোমার কথাগুলো? আমার মনে আছে উমা।
2: মধ্যেই পারে না।
1: বেশ, তবে শোনো, যদি কিছু ভুলে থাকি স্মরণ করিয়ে দিও, শুধরে দিও। বিনুর আর আমার যখন শুভদৃষ্টি হচ্ছে সবাই হাসি ঠাট্টা করছে, কে কার চোখে কেমন করে তাকাচ্ছে সেসব নিয়ে। হঠাৎ আমার মনে হলো কে যেন আমাকে আমাকে দেখছে।
2: বাজে কথা, ওই সময় বরকেই তো সবাই দেখে, আর নতুন কি?
1: না, আমার কথা কখনো শেষ হয়নি উমা। আমি দেখলাম একটি মেয়ে সামান্য দূরে দাঁড়িয়ে, তার খোপায় নেই কোনো বেলি ফুলের মালা, বেনারসি শাড়ি সেটাও যেন আটপৌরে শাড়ির মতো করে পরা, পলকহীন চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই সে ম্লান হেসে ভিড়ের মাঝখানে কেমন হারিয়ে গেল। আমার কেবলই মনে হতে থাকলো এই মেয়েটিকে আমি কোথায় কোথায় যেন দেখেছি, কোথায় কোথায়। বাসর ঘরে সে এলো না। শেষ রাতে সবাই যখন ঘুমিয়ে, আমার মনে হলো বারান্দার এক কোণে কে যেন দাঁড়িয়ে, আমি বেরিয়ে এলাম।
2: কে? ও নতুন জামাই?
1: হ্যাঁ নতুন জামাই। আচ্ছা, আপনাদের কলকাতা এখনো ভোরবেলায় ওই রাস্তাগুলোকে জল দিয়ে ধোয়?
2: ধোয় বোধহয়। আপনি উঠেছিলেন যে?
1: গরমে ঘুম আসছিল না? আপনি তো দেখছি সারা রাত জেগে আছেন।
2: কই না তো।
1: আচ্ছা আচ্ছা, আপনাকে আমি কোথায় দেখেছি বলুন বলুন তো, ভীষণ চেনা লাগছে আমার।
2: বিয়ে বাড়িতে সবাই কেমন চেনা লাগে।
1: না না না না না না। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? উমা।
2: কাউকে ডাকতে শুনেছেন? এর থেকে প্রমাণ হয় না আপনি আমাকে চেনেন।
1: আর যদি বলি আপনার, হ্যাঁ আপনার একটা রঙিন ছবি আমার কাছে আছে।
2: অনুরোধ করব ওটা যত তাড়াতাড়ি পারেন ছিঁড়ে ফেলবেন।
1: ছিঁড়ে ফেললে কি মন থেকে মুছে ফেলা যাবে?
2: আমি চাই
1: উমা, উমা, উমা, যা পেয়েছি তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, না কোনো আক্ষেপ নেই, কিন্তু যাকে পেতে পারতাম পাওয়া হল না, তাকে কি অন্যভাবেও পাওয়া যায় না?
2: কিভাবে?
1: আমি আমি চিঠি পেতে খুব ভালোবাসি।
2: কি লিখবো চিঠিতে?
1: তোমার যা লিখতে ইচ্ছে করবে, এই শহর, শহরের মানুষ, তোমার কথা, সব সব কিছু।
2: আমি চাই বোর্ডের যা করার ডিউটি আমার।
1: উমা, কথা দিলে কিন্তু। তোমার দেওয়া সেই চিঠিগুলো আমি কতবার কতবার যে পড়েছি, পড়ি।
2: আপনাকে যত চিঠি লিখেছি আমি, তার শিকির শিকিরও জবাব দেননি আপনি।
1: কেন, তুমি তো একবার লিখেছিলে এই চিঠির নেই জবাব দেওয়ার দায়।
2: আমি কতবার ভেবেছি কবিতার একটা পংক্তি বা একটা লাইন নিয়ে কবিতার মানহানি করব না।
1: তুমি রাগ করে বসে তো মা,
2: এই চাকরিটা পাওয়ার আগে শুনেছি আপনি কোন একটা স্কুলে সাহিত্যের টিচার ছিলেন।
1: আসলে কি জানো, আমি ভালো চিঠি লিখতে পারি না, তা বলে ভেবো না উমা, বিশ্বাস করো তোমার কথা আমার সততই মনে পড়ে।
2: চোখের সামনে কেউ থাকলে তাকে এইসব কথা বলতে হয় না জামাই বাবু?
1: ছি, এই কথার কোনো উত্তর আমি দেবো না।
2: উত্তর দেবার নেই যে কিছু। যাকে উঠুন তো, কই উঠুন,
1: এই দেখো দেখো, আরে কি করছো?
2: উঠুন না,
1: কোথায় যাব এখন?
2: বলেছিলাম না যেদিকে দু চোখ যায় যাব।
1: এই রোদ দূরে ঘুরবে?
2: হুম, ঘুরবো।
1: তারপর যদি তোমার মাথা ধরে?
2: আপনি আছেন তো, ফেরার পর না হয় একটু মাথায় হাত দেবেন বলিয়ে। আচ্ছা আচ্ছা, থাক বাবা থাক, আপাতত চলুন ওই পলাশ গাছটার নিচে।
1: কেন,
2: দেখুন কি লাল, ইচ্ছে হচ্ছে না সব কুড়িয়ে নিয়ে যাই।
1: ওমা, ওগুলো তো মাটিতে পড়ে থাকা সব বাসি ফুল, কবেকার বাসি কে জানে। তোমাকে আমি এই গাছ থেকে টাটকা ফুল পেড়ে দিচ্ছি।
2: সত্যি? দেখবেন এই বয়সে ফুল পাড়তে গিয়ে আবার পদস্খলন না হয়।
1: না, একটু পদস্খলন হলো ওমারানি। ধরো ধরো,
2: দিন
1: হ্যাঁ না, হ্যাঁ হাত পাতো, ধরো।
2: হ্যাঁ, কি অপূর্ব, যেন মখমল। জয়বাবু, দিন না একটা ছোট্ট গোজা ফুল।
1: এই যে
2: ছুড়ে
1: ধরো, এই যে। কি করবে এগুলো নিয়ে?
2: সেদিন খোপায় ফুল ছিল না বলে খুব আফসোস করেছিলেন না, আজ বসিয়ে দেবো।
1: কি হলো, গুঁজতে পারছো না তো?
2: না।
1: আরে বাবা, এলো চুলে কি আর ফুল থাকে? দাও আমাকে দাও, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো
2: দাঁড়ো, কত বড় মালা কারি লেন যান।
1: দাঁড়াও না, নড়ো না, নড়ো না, ছটফট করো না মা।
2: এই তো দাঁড়িয়েছি,
1: এবার দেখো।
2: কোন আয়নায় দেখবো মশাই শুনি?
1: তোমার দেখা চোখ থাকলে আমার চোখের আয়নায় দেখতে পেতে।
2: দরকার নেই বাবা, ওই তো রয়েছে আমার আয়না, সামনে রয়েছে জল, কেমন স্থির দেখুন। ওর আয়নায় দেখতে পাবো ঠিক। ইস, ছি ছি ছি, আমি কিরকম ঘেমে গেছি।
1: সেই জন্যই বোধ হয় তোমাকে এত সুন্দর লাগছে।
2: যা,
1: সত্যি ঘেমেছ, গালে তোমার গলিবায়, তোমার কপালে, তোমার সারা শরীরে ঘাম, দুহাতে আঁচলা করা পলাশ, পরনে তোমার বাসন্তী রঙা রংবাহারি বালু ঝুড়ি, তোমার কপালে লাল টিপ। উমা, আচ্ছা উমা, তোমার এখন কোনো গান মনে পড়ছে না?
2: গাইতে সাহস পাচ্ছি না।
1: গাইতে গাইতে সাহস এসে যাবে, কিসের ভয় করছো তোমার?
2: জয় বাবু, জানেন তো প্রকৃতির একটা নিজস্ব বাঁধন আছে।
1: আছে,
2: ভয় করে, বাড়তি কিছু দিলে যদি কোনো অঘটন ঘটে যায়?
1: অঘটন ঘটুক ঘটুক না, ঘটতেই তো পারে। আমরা তো আসলে আদিম, অন্তরে অন্তরে তো আমরা সব পাগলা ছোড়া।
2: জামাইবাবু না
1: না, ঠিক ঠিক।

0: কটা বাজলো জামাইবাবু? জামাইবাবু!
1: হুম,
0: কি হলো?
1: না কিছু না।
0: কি ভাবছেন, ফিরতে হবে তো এবার?
1: যদি নাই ফিরব মা?
0: তা হয় না যে।
1: ওমা, একটা মানুষ যা স্ত্রী আছে, সন্তান আছে, সাজানো গোছানো একটা ছোট্ট হলেও একটা সুন্দর সংসার আছে, সে কি এরপরেও আর কাউকে কাছে পাওয়ার ইচ্ছায় ভেসে যেতে পারে? সে কি আর কাউকে তার মনের মতো করে ভালোবাসতে চাইতে পারে?
0: ইচ্ছে তো হতেই পারে মানুষটির।
1: সেই বোকার মতো ইচ্ছে, বন্ধা ইচ্ছের দাম আছে কিছু?
0: কোনো দাম কি নেই? সত্যি
1: না, নেই নেই নেই নেই নেই। কেননা মানুষটার ইচ্ছেটা যত যত বেশি তীব্র হচ্ছে, ততই আর একটা কি কি যেন তাকে বলছে, হয় না রতিকান্ত, হয় না, হয় না, হয় না রতিকান্ত।
0: তা কেন?
1: তবে তবে
0: ভালোবাসা তো একটা গুণ, সেখানে সমাজ সংসারের খুঁটিনাটি তরি তরকারির হিসেব নিকেশকে মেলানো কি যায় না? মেলাতে আছে মানুষের মনে যেমন সংসারের প্রতি কর্তব্য থাকে, মমতা থাকে, তেমনি ইচ্ছের মায়াও তো থাকে, থাকে ভালোবাসার আবেগ, নিষ্কলুষ ভালোবাসা যা পবিত্র, সুন্দর।
1: সুন্দর কিন্তু বড় ক্ষণিক এর মা, অনন্তকাল ধরে যে চলে না চলে না সেইটুকু পাওয়া নিয়ে কেন কেন মা?
0: চলুন এবার কথা সত্যি দিদি চিন্তা করবে।
1: হ্যাঁ চলো। বিশান রামদয়াল ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, চলো।

0: জামাই বাবু,
1: হুম,
0: আজ আপনার সব কাজ মাটি করে দিলাম আমি।
1: দিনটা কেমন যেন অন্যরকম লাগলো। তোমার
0: কোনোদিন ভুলতে পারবো না এই দিনটা।
1: তাই কি হয় উমা, এই পৃথিবীতে কতবার বসন্ত এসেছে, কত পলাশ ফুটেছে, তবু
0: উমা কি মস্ত থালার মতো চাঁদ উঠেছে দেখুন ওই দিগন্ত বেলায়, ওই তো লাল পলাশের রং ওর গায়েও লেগেছে কেমন। কি ভাবছেন মশাই?
1: ভাবছি এই যে ট্রলিটা প্রতিদিন তো এর পিঠে আমি সওয়ার হই, এই পলাশপুরের 5 মাইল পথ কত কত মনে হতো যেন ফিরতাম ক্লান্ত ধস্ত শরীরে, আর আজ কেন যে মনে হচ্ছে এই পথটা যদি শেষ না হতো, এই ট্রলিটা যদি রাতের পর রাত রাতে

0: বসবার রাত, জ্যোৎস্না ডোবা এই মাঠ শাল মহুয়া, আর পলাশে জঙ্গল পেরিয়ে যদি যদি ছুটে যেত অনন্তের লাইন ধরে অবিরাম অবিরাম গতিতে, যার শেষ নেই সীমা নেই।
1: তা হয় না যে এই রাত ফুরবে,
0: জানি
1: মস্ত চাঁদ আর একবার দিগন্ত রেখায় হারিয়ে

0: যাবে চাচ্চুর ঘরে।
1: জানি আমি জানি জানি জানি।
0: তার চেয়ে যদি এমন হয়, উমা উমা এখানে থেকে যায়, এমনি করে যদি এমনি করে যদি আজ পলাশপুর কাল পাগলা ছোড়া বেড়াতে বেরোয়, খুব খুব অসম্ভব কিছু।
1: উমা তুমি থাকবে? সত্যি করে বলো, বলো সত্যি করে।
0: তখন সে নিত্যদিনের উমাকে আপনার কি আর আর ভালো লাগবে জয়বাবু?
1: লাগবে লাগবে লাগবে। হাওয়া বহে শন শন, তারারা কাঁপে, হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে, কার চুল এলো মেলো কিবা তাতে এলো গেল, কার চোখে কত জল কিবা তা মাপে, দিনগুলো ফুরোতে কত কি যে হারালো, ব্যথা কই সে ফলার বেঁধেছে যা ধারালো, জেনে কিবা প্রয়োজন অনেক দূরের বন, রাঙা হলো আগুনে না বন্যি তাপে, হৃদয়ে মূর্ছে ধরে পুরনো খাপে।

পলাশের দিন নাটকটি শেষ হল। কাহিনী বিমল কর, বেতার নাটক সলিল সরকার, অভিনয় করেছেন বিনু, ছন্দা চট্টোপাধ্যায়, রামদয়াল, রফিউদ্দিন, উমা, রীতা দত্ত চক্রবর্তী, আর রতিকান্তর ভূমিকায় রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, হরবোলা সুনীল আধক, গীতিকণ্ঠে রচয়িতা রায়, সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা বিশ্বনাথ দাস।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও জাপানের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপান বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ এবং একটি মুক্ত ও অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল উভয় দেশেরই অভিন্ন অগ্রাধিকারের বিষয় বলে তিনি উল্লেখ করেন। অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা, ওষুধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও জাপান আজ পারস্পরিক চুক্তি বিনিময় করেছে। এর আগে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে বার্ষিক শীর্ষ বৈঠকে মিলিত হন। নির্বাচন কমিশন আজ বিহারের বাঁকিপুর, মধ্যপ্রদেশের দাতিয়া এবং গুজরাতের মঞ্জলপুর এই তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। চলতি মাসের 30 তারিখে ভোটগ্রহণ হবে, গণনা 3রা আগস্ট। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে আহতদের চিকিৎসা প্রদানের লক্ষ্যে অপারেশন আমিস তাদের আওতায় স্থাপিত ফিল্ড হাসপাতালে নিয়োজিত ভারতীয় চিকিৎসক দলের প্রতি ভেনেজুয়েলার জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পর সহায়তা করার জন্য ভারত অপারেশন আমিস্তাদ কর্মসূচি শুরু করে। ভারত ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ চিকিৎসক দল পাঠিয়েছে। রাজস্ব গোয়েন্দা দফতর DRI আজ ত্রিপুরার আগরতলায় একটি পণ্যবাহী ট্রেন থেকে নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করেছে। DRI-এর আধিকারিক জানিয়েছেন, বাজেয়াপ্ত করা কাশির সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় 6,54,00,000 টাকা। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে আজ স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12টায়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: লিসেন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসু রুদ্র। ভারত ও জাপান অর্থনৈতিক এবং জ্বালানি নিরাপত্তা

0: ফার্মাসিউটিক্যাল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ বিকেলে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকায়াচির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক শীর্ষ সম্মেলনে মত বিনিময় করেন। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে এই সম্মেলন নতুন পথ খুলে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও জাপানের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপান বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ এবং একটি মুক্ত অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল উভয় দেশেরই অভিন্ন অগ্রাধিকার। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে লোকসভা সচিবালয়। আগামীকাল ও শনিবার পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। রাজ্যে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই ইস্যুতে বর্তমান অবস্থা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৈঠকে বসতে চলেছে। আগামী মঙ্গলবার নতুন দিল্লিতে প্রস্তাবিত এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আগামীকালের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। টানা বৃষ্টিতে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে বাড়ছে নদীর জলস্তর। জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। অলকানন্দা ও মন্দাকিনী উভয় নদীতেই জলস্তর বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন নজরদারি জোরদার করেছে। সুকান্তনগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পে কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে চিংড়িঘাটা উড়ালপুল আগামীকাল থেকে আরও এক দফায় বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রশাসনিক কারণে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই, একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
5: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, দুজনে মিলে একদম ক্যাফে কলকাতায় চলে এসেছি, কিন্তু আমরা দুজন কে সেটা কি বলতে বলবো
3: একদম, কারণ এই যে মানে নিন্দ মানে ব্যাপারটা আমি একটা কাটিয়ে দিতে চাইছি, বুঝলে তো।
2: নিন্দ মানে
3: নিন্দ মানে কিছু বলিনি, কি এরকম নিন্দে করছো কেন মানে অনুষ্ঠানের শুরুতে বসে টসে?
2: না না, আমি কিছুই করছি না, কিন্তু অনুষ্ঠানের শুরুতে বসে মোটামুটি তুমি তো আমার স্পেশাল এফেক্ট গুলো দেওয়া শুরু করে দিয়েছো।
3: এক্স্যাক্টলি, আরে বাবা, এই স্পেশাল এফেক্ট গুলো দিলে তো সবাই বুঝতে পারবে না আজকে হট সিটে 9903652 তে মানে এক্স্যাক্টলি তোমার সঙ্গে আড্ডা মারতে কোন দুজন চলে এসেছে
2: হট সিটে কোল্ড মধু।
3: একদমই তাই। আর আজকে মানে যা ওয়েদারটা হট, তার পাশাপাশি যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির পর যে একটা চরম খারাপ রোদ্দুর উঠছে, এই সব কিছু মিলিয়ে তুমি বুঝতে পারছো তো আমার মুডটা কিরকম হয়ে গেছে?
2: হ্যাঁ, মানে বোঝাই যাচ্ছে শুরুতে তুমি মোটামুটি যা স্পেশাল সাউন্ড এফেক্ট এফেক্ট দিলে কি নিয়ে যাই হোক, আমি আর সেসবে যাচ্ছি না, কিন্তু বিষয়টা যেটা সেটা হচ্ছে যে কোথাও কোথাও বৃষ্টি পড়ছে, কোথাও কোথাও

0: বৃষ্টি হচ্ছে না,
1: হ্যাঁ, কিন্তু সব জায়গাতেই আমার মনে হচ্ছে না, তাই একবার করে করে বৃষ্টি হয়ে গেছে,
0: আমার মনে হচ্ছে ওয়েদারেরও ভীষণ মুড সুইং হচ্ছে
1: সিরিয়াসলি। এবং আমার ধারণা এটা কিন্তু আর যে উষসীর সাথে ওয়েদারের একটা কি বলবো মানে আবেগ, রোমান্স, মানে তুমি যা কিছু বলতে চাও সেটার একটা ফল, মানে ওয়েদার আর যে উষসীর কাছ থেকে কিছু কিছু
0: জিনিসপত্র বিষয় আছে, আমাদের দুজনের কাছ থেকেই ইন্সপায়ার্ড, মানে আর যে উষসী এবং আর যে মধুর কাছ থেকে, দুজনের কাছ থেকেই ইন্সপায়ার্ড। আমার মোটামুটি শারীরিক আবহাওয়া যা থাকে সেটা ওই বাইরের আবহাওয়ার মতনই উঠছে নামছে, উঠছে নামছে, মানে একটা অদ্ভুত, মানে এই ভালো এই খারাপ এরকম একটা পরিস্থিতি। আর মধুর হচ্ছে মুড সুইং, ওকে হয়তো কেউ বলছে এই মধু, ওর হঠাৎ করে মনে হয়ে গেল এই মামাকে এভাবে কেন ডাকলো, আমার মাথা গরম হয়ে গেল।
1: না যাই হোক, এটা তুমি বললো, আমার আপাতত প্রথমে খুব রাগ হলেও আপাতত বেনিদয়াল যদি এরকম কিছু বলে আমি এখন একটু রাগ করা কমিয়ে দিয়েছি।
0: বেনিদয়াল মোনালি ঠাকুর যতই বলুক, কিন্তু আলটিমেটলি আমি তোমাকে বলছি ও মধু, বাকিটা গানে।

0: Jam.
1: নমস্কার, ট্রাফিক কন্ট্রোল লালবাজার থেকে সার্জেন্ট উৎপল দেবনাথ বলছি। এখনো পর্যন্ত সকল কলকাতায় যান চলাচল মোটামুটি সর্বোচ্চ স্বাভাবিক আছে, কোথাও কোনো বড় যানজটের খবর নেই, বা এই মুহূর্তে সকল কলকাতার মধ্যে বড় কোনো মুসলিম নেই। আর যেহেতু পূর্ব নির্ধারিত বড় কোনো মুসলিম হবারও কথা নেই, আশা রাখছি বাকি সময়টুকু সকল কলকাতায় যান চলাচল স্বাভাবিক। নমস্কার।
0: Jam. Jam. Jam. Jam. Jam. Jam. Jam.

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা চলছে কারণ স্টুডিওর ঘড়ি বলছে ঠিক 4:19 হয়ে 20 সেকেন্ডের দিকে কাঁটা এগিয়ে চলে গেছে। আর এই সময়টা মানেই তুমি ডেফিনেটলি জানো যে আমাদের সঙ্গে আড্ডাটা জাস্ট জমে জমে ওঠে, এবং তোমার সঙ্গে আমাদের এই দেশি রোম্যান্স বলো বা দেশি আড্ডা বলো, যেটাই বলো না কেন, 9903652992 কিন্তু সেটা ঘনাচ্ছে, বুঝলে? মানে কেমিস্ট্রিটা আপাতত ওই বিকারে করে সোডিয়াম পটাশিয়াম বা যাবো যা কিছুই যা যা রয়েছে আর কি, সেগুলো আমরা ঘনীভূত করে তুলছি। কিন্তু ঠিক কোন বিষয়টা নিয়ে আজকে তোমার সামনে আমরা রাখবো বা কি বিষয়, সেটা উশুষি কিন্তু এখনও বিকারে বানাচ্ছে। সেটা নির্বিকারভাবে উশুষি আমাদের বলতেই পারে, কিন্তু দেখা যাক, মানে মানে সেটা বিকারগ্রস্ত না হয়ে যায় আর কি।
2: ওর এই এতবার করে বিকারের আকর্ষণে মোটামুটি আমারই মানে বিকার হওয়ার এরকম একটা ইয়ে হয়েছিল। তুমি না, আমি মাঝে মাঝে ভাবি তুমি একটা নতুন মধু শব্দকোষ বানাও।
1: হ্যাঁ হ্যাঁ।

0: এটা কিন্তু জানো তো আমাকে একজন বলেছে,
1: মানে স্বাভাবিক,
0: হ্যাঁ মোটামুটি ভাবে এরকম একটা শব্দকোষ এবং
1: ভালো,
0: হ্যাঁ মানে সাধুকা
1: ভাষার ধাক্কা সেটা খেয়ে আমার যাই হোক সেই দিকে না হয় পা নাই বাড়ালাম, কিন্তু এই যে ওর ভাষার মাঝে আমি পড়ে গেলাম, মানে মধু এবং মধুর ভাষা তার মাঝে আমি পড়ে গেলাম, তারপরে যে কি অবস্থা যারা শুনছো জানি না কতটা বুঝতে পারছো, কিন্তু আমি হাড়ে হাড়ে, বোন টু বোন, হ্যান্ড টু হ্যান্ড, নখ টু নখ টের পাচ্ছি। আর একটা জিনিসের মাঝখানে আমরা রয়েছি, কিসের মাঝখানে বলতো?
0: ক্যাফে কলকাতা?
1: না, ক্যাফে কলকাতা তো আমরা রয়েছি। আজকে তারিখটা কি?
0: 2nd জুলাই।
1: হ্যাঁ, 2nd জুলাই অ্যাকচুয়ালি, মানে এটা আমি নই, এইটা তথ্য বলছে যে 2nd জুলাই হচ্ছে অ্যাকচুয়ালি হাফ ওয়ে ডে, কারণ এই আজকের এই দিনটা মানে যদি নন স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড একটা নন লিপিয়ার মানে বছর ধরি যেখানে লিপিয়ার নেই, সেখানে কিন্তু হিসেব করলে দেখা যায় আজকে এক্স্যাক্টলি বছরের আমরা একেবারে মিডল পজিশনে দাঁড়িয়ে আছি।
0: আচ্ছা, মানে এটা তো বেশ ভালো।
1: হ্যাঁ, এবং
0: নিজেকে কিরকম না ওই বার্গারের মাঝখানে যে সুন্দর চিজ একটা ফ্লেভার থাকে বেশ মনে হচ্ছে।
1: হ্যাঁ, আমার আবার ওই মাঝে মাঝে খুব মানে যখন একটু শরীর টরীর একটু গোলমাল থাকে তখন আমার ভীষণ মানে নন গ্রিল্ড যে স্যান্ডউইচটা হয় না, মানে ধরো চিকেন এগ সবটা দিয়ে মেয়োনিজ ফেয়োনিজ দিয়ে, আমার ঠিক নিজেকে ওই ভীষণ ক্রিমি চিকেন অ্যান্ড বয়েলড এগ ওই দুটো পাউরুটিকে মনে হলো ছুঁড়ে ফেলে দেবো।
0: আচ্ছা, তাহলে যাই হোক, মোটামুটি আমাদের বক্তব্য তো আমরা দুজনে রাখলাম, তাহলে তোমরা কি বলছো?
1: হ্যাঁ, মানে তোমরা অ্যাকচুয়ালি কিসে বলবে সেটাই আমরা এখনো অবধি ঠিকভাবে বলি, যে আমরা জাস্ট বছরের মধ্যিখানে দাঁড়িয়ে আছি। দেখো, জীবনে এরকম অনেক ক্ষেত্রে হয় যে কোনো কিছুর মাঝখানে গিয়ে তুমি পড়েছো, বা তোমার কোনো কিছুর মাঝখানে এসে কেউ এইসান নাক গলিয়েছে যে তোমার মনে হয়েছে এই এবার এটাকে উল্টো টাঙাবো, এইরকম কিছু না। আমরা একদম ভীষণ ঝগড়া না, মানে আমি ওকে না, আমরা ওরকম ঝগড়া চাইছি না, আমরা এটা বলতে পারি একটা সুইট গসিপ বা একটা হালকা পাতলা মজার কিছু অভিজ্ঞতা জানতে চাইছি, যে তুমি কোথাও গিয়ে মাঝখানে চলে গেছো গিয়ে মনে হচ্ছে এই দেখ কিরকম একটা ফেঁসে গেলাম মনে হচ্ছে, কিংবা তুমি কারোর সাথে একটা কথা বলছো বা কি কেউ একটা নাক গলিয়ে বুঝলি আরে বাবা এখন বুঝতে চাইছি না, এইরকম কিছু খাট্টা মিঠা গল্প মানে সত্য ঘটনা অবলম্বনে গল্প আমাদেরকে জানিয়ে দাও 9903659922 তে।
0: একদমই তাই। আর মেসেজ না মানে যে এই বিষয়টা আর কি, টপিকটা না বলার আগেও কিন্তু প্রচুর মেসেজ অলরেডি ঢুকে গেছে, সমস্ত কিছু নিয়ে ফিরে আসবো, কিন্তু এই যে উষসী যে টপিকটা রাখলো এটার পরিবর্তে আমার এই মুহূর্তে যেটা বলতে ইচ্ছা করছে, মানে শুধু যে আমার তাই নয়, বি শো অ্যান্ড রুবাইয়েরও একই কথা বলতে ইচ্ছা করছে, বা তোমরা যদি কোনো ঝামেলার মাঝখানে আটকে যাও তখন কিন্তু ঠিক এক্স্যাক্টলি এটাই বলো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: নারী চরিত্র বেজায় জটিল, এই সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গানটা শুনছিলাম। তবে নারী চরিত্র বেজায় জটিল কি না আমি জানি না, আমাদের কাছে এই মুহূর্তে সব থেকে জটিল হচ্ছে
3: আবহাওয়া।
2: এক্স্যাক্টলি, মানে কি চাইছে, কেন চাইছে? যদি তোমার বৃষ্টি হওয়ার হয় তুমি বৃষ্টিটা দাও না, যদি তোমার রোদ ওঠানোর হয় তাহলে তুমি রোদ ওঠাও। মানে আমার
3: আবহাওয়াকে আমার একটা বক্তব্য আছে।
2: হ্যাঁ হ্যাঁ বলো বলো।
3: আমার বক্তব্য হচ্ছে যে বৃষ্টিটা দাও না, এই দাও নাটা তুমি মাঝরাতে দাও না, মানে ঠিক আগের সপ্তাহেই, মানে তুমি আর আমি জানো যখন আমরা প্রোগ্রাম করতে এসেছিলাম অলমোস্ট আমরা দুজন মাছ হয়ে গেছিলাম, কারণ জলে সাঁতার কেটে কেটে আমরা দুজন, মানে শুধু প্রাণ না, কিডনি, লাংস, হাত, পা সব ভাসিয়ে না হাতে করে নিয়ে এসেছিলাম।
2: একদমই তাই। তবে এই কথাটা শুনে আমার একটা জিনিস মনে হলো, বুঝলি তো, মানে এখান থেকে আবহাওয়া ধরো যদি আমাদের এই আজকে ব্রডকাস্টটা শুনে বলবে যে মানে খেতে পেলে শুতে চায়, একটু একটু বৃষ্টি দিচ্ছে হচ্ছে না, তুই তাহলে রোদেই পুড়ে থাক
3: না। আমার এখানে একটা মানে টার্মস এন্ড কন্ডিশন আছে, সারা রাত্রি বৃষ্টি হোক, সারা দিনটা মেঘলা থাকুক, হালকা হালকা রোদ উঠুক, হালকা হালকা রোদ উঠুক যখন মা কাপড় চোপড় কেচে ছাদে দেবে। কারণ আমি দেখেছি, এটা আমি ভীষণ ভাবে দেখেছি, যেই যেই বাড়িতে মায়েরা, ইভেন আমিও, মানে যখন যেদিনকে আমার মনে হলো মানে এক বছর পরে না আমার অমুক জামাটা এবার কাঁদতে হবে নিজেকে, ঠিক সেই দিনকে এই বৃষ্টির মনে হয় না এবার আমাকে পড়তে হবে।
2: যাক, মানে উষসীর ভাবনা চিন্তায় তো বৃষ্টি হয়তো এরকম ভাবছে, কিন্তু কিন্তু মুর্শিদাবাদের কিছু অংশে এবং নদিয়ার কিছু অংশে, মানে কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 30-40 কিলোমিটার হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার পাশাপাশি হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখো, বৃষ্টি আমরা কম বেশি গরম হলে সবাই চাই, কিন্তু তার সাথে সাথে যে পরিমাণ বজ্রপাত এই মুহূর্তে শহর কলকাতা বলো বা আমাদের রাজ্যে বলো, প্রায় সমস্ত জায়গাতেই বজ্রপাতের পরিমাণটা আগের চাইতে অনেকটা বেশি বেড়ে গিয়েছে। সুতরাং এই সময়টায় নিজেকে কিন্তু সাবধানে রেখো। বৃষ্টি আমাদের তুলনায় কম বেশি সবার ভালো লাগবে, কিন্তু নিজেকে সাবধানে রাখাটাও সেই ভালো লাগারই একটা অংশ। তাই যখনই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, নিজেকে নিরাপদ আশ্রয় রেখো।
3: হ্যাঁ, মানে বৃষ্টিপাত তো থাকবেই, বজ্রপাতও থাকবে, এবং বৃষ্টিপাত বজ্রপাতের মানে কম্বিনেশনটা এখন ওই হয়ে গেছে যে বৃষ্টি আগে গেলে বজ্রপাত পিছে যায়, পিছে পিছে আসে না, কানেকশনটা খুব মানে আনন্দদায়ক সেটা বলছি না, কারণ আমি বৃষ্টি যতটাই ভালো লাগে আমি বাজে ততটাই ভয় পাই, বাজে বাজে ব্যাপার, কিন্তু প্রেম খুব ভালো ব্যাপার। সেরকমই একটা ভীষণ মানে মিষ্টি প্রেমের গান, কিন্তু আমার একটু অন্যরকম, মানে ওই যে ওই দেখবে আমের আচারের মতন একটা টেস্ট আছে এই গানটাতে, কিন্তু এটা আমার আর মধুর ভীষণ হট ফেভারিট, বাকিটা তুমি আগে পিছে বুঝে নাও।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। FM রেইনবো তে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: আগে না না না না, আগে অন্য কেউ নয়, আগে কি হতে চলেছে সেটা কিন্তু 9903652 জানে। কারণ এই মুহূর্তে আমাদের কাছে অলরেডি প্রচুর মেসেজ চলে এসেছে, কিন্তু তারও আগে যদি মনে হয় যে এই মাত্র তুমি টিউন ইন করেছো, কিচ্ছু বুঝতে পারছো না, আজকে আর যে উষশী আর মধু কি বলছে সেটার জন্য, উষশী আরও একবার আজকে আমরা এক্স্যাক্টলি ঠিক কি বলছি।
3: হ্যাঁ, আজকে যেহেতু মানে আমরা
2: মধ্য গগনে দাঁড়িয়ে আছি,
3: একদম মধ্য গগনে, মধ্য বছরে দাঁড়িয়ে আছি, আর সেই কারণে আমরা আজকে জানতে চেয়েছি যে কোনো কিছু মাঝখানে তুমি চলে গেছো বা তুমি কারোর সাথে কথা বলছো, কেউ এরা মাঝখানে চলে এসছে, এরা মানে এরা মেসাকার ব্যাপার করে দিয়েছে বা মজার কিছু ঘটেছে বা ভালো কিছু হয়েছে, এইরকমই কিছু গল্প, গল্প মানে সত্য ঘটনা অবলম্বনে গল্প অবভিয়াসলি, সেটাই 9903652 আমরা পাঠাতে বলেছিলাম। অলরেডি সৌভিক কসবা হালতু থেকে একটা ভীষণ মানে মজার মেসেজ করে দিয়েছে সৌভিক সরকার, লিখেছে, আমি আর আমার এক বন্ধু কিছুদিন আগে অফিস ক্যান্টিনে মেসির স্কিল নিয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা,
3: হঠাৎ অফিসের কলিগ বান্ধবী কোথা থেকে এলো আর ফট করে বলল, ওহ মেসি যা ছয় মারে না, উফ দারুণ লাগে। আমি আর আমার বন্ধু চুপ করে গেলাম, কেন যে বেকার নাক গলাতে যায় এরা সেটাই ভাবি।
2: হ্যাঁ, মানে এরকম মাঝখানে ব্যাপার স্যাপার ঘটলে সিরিয়াসলি হয়, মানে এই

0: যে তুমি এত সুন্দর একটা কথা বললে এবং তার পরিপ্রেক্ষিতে আমার একটা জাস্ট গান মনে পড়ছে।
1: কি গান?
0: মানে আমি তোমাকে শোনাবো গানটা, প্লিজ।
1: হ্যাঁ শোনাও।
0: মানে এরকম যদি মাঝখানে না নামে হবে গাইছে, মানে এরকম ধরো যদি মাঝখানে কেউ পড়ে, মানে সৌভিকের এই সিনটা আমি যদি ইমাজিন করি, তাহলে বরঞ্চ সৌভিকের আপাতত এইটা বলা উচিত ছিল।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: মেসি যেদিন ছয় মারবে মোটামুটি আমরা সিরিয়াসলি এইভাবেই নাচবো, বুঝলে তো?
3: মেসি যেদিন ছয় মারবে সেদিন গোটা মানে গোটা খেলার দুনিয়া নয় ছয় হয়ে যাবে,
2: এরকম হতেই পারবে। তবে এই মুহূর্তে আপাতত যেটা নয় ছয় হচ্ছে তোমাদের মেসেজের গোল, ঠিক আছে? মানে এত গোল আসছে আমাদের গোল পোস্ট সামলাতে পারছে না।
3: হ্যাঁ ঠিক, গতকাল হ্যারিকেন যেরকম ভাবে দুর্দান্ত খেলেছে ইংল্যান্ডের হয়ে, ঠিক সেই রকমই গোল আসছে মানে আসছে আর কি আমাদের মেসেজে 9906599 2 তে। যদি তুমি জাস্ট টিউনিং করে থাকো তাহলে তোমাকে জানিয়ে দিই যে আমরা যেহেতু বছরের মাঝখানে দাঁড়িয়েছি, তাই জন্য আজকে আমরা মাঝখানে এসে গুবলেট করে দেওয়া সেরকম কিছু মজার ঘটনাই জানতে চাইছি। যে ধরো তুমি কোনো বন্ধুর সাথে কথা বলছো বা কোনো একটা কাজ করছো, হঠাৎ করে মাঝখানে একজন চলে এলো, ধীরে ধীরে আমি কাজটা করছি কিন্তু আলটিমেটলি সে কিছু করতেই পারলো না, পুরো ভন্ডুল করে ছেড়ে দিল। কিংবা ধরো কেউ একটা কথা বলছে, তুমি মাঝখানে গিয়ে কিছু একটা বললে বা করলে, তারা সেটা থেকে একটা খুশি হলো না বা হলো, সেই রকমই কিছু মজার ঘটনা 9906599 2 তে পাঠিয়ে দাও। প্রিয় মধুরিমা দিদি ও ঊষসী দিদি, আষাঢ়ের অর্ধেক দিন অতিক্রান্ত কিন্তু মনে হচ্ছে বসে আছি বৈশাখের তপ্ত অগ্নিকুণ্ডের মাঝে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কিন্তু তার প্রবাহ যেন কি করে বের হচ্ছে, ঠিকরে বের হচ্ছে। ও আচ্ছা, কবে যে ভারী বর্ষণ হবে বোঝা যাচ্ছে না। ভারী বর্ষণ না হওয়া পর্যন্ত এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের তাপ প্রবাহ কিছুতেই কমবে না। মাধাই দাস বড় ঘোষপাড়া থেকে পাঠিয়েছেন, কিন্তু উনি একটু টপিকটা না মানে এখন অবধি লিখে উঠতে পারেননি আমার মনে হচ্ছে।
2: আচ্ছা আচ্ছা।
3: আর নেক্সট মেসেজ পাঠিয়েছে

0: মধু অ্যান্ড দুশেশি, গুড ইভিনিং। গুড ইভিনিং। আমি নিয়মিত বাজারে যাই, অথচ আমার মিসেস প্রায় বাজারে রওনা হওয়ার সময় বলতে থাকে এটা আনবে সেটা আনবে, আর আমি তখন বলি এসব তো আগে বলবে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। হ্যাঁ, মানে এইটার মধ্যে মাঝখানে আসার কি ব্যাপার হলো?
1: মানে এই যে উনি বাজারের থলি হাতে নিচ্ছেন
0: এবং বাজারের থলির মাঝে ওনার মিসেস ঢুকে
1: যাচ্ছে, এবং আমার মনে হয় যে মানে তুমি ধরো একটা সেট আপ প্ল্যান করে নিয়েছো যে আজকে তুমি বাজার থেকে এইগুলো কিনবে, মাঝখান থেকে যদি সত্যি রকম এই তুমি আজকে শাক আনবে বা তুমি আজকে মসুর ডাল আনবে এইরকম যদি একটা কনসেপ্ট মাঝখানে ঢুকে যায় না, তুমি যে আজকে ভেবেছো যে আজকে হয় পাবদা নেবে বা বাজারে ভালো ইলিশ ফেলে নেবে, ওইটা না ভীষণ ঘেঁটে যায়, বিশ্বাস করো।
0: আমার আর একটা জিনিস খুব রাগ হয়,
1: কিরকম
0: বাজার রান্নাঘর এইসব প্রসঙ্গেই, মানে ধরো বাড়িতে মুড়ো আছে,
1: আচ্ছা
0: এবার আমার বাড়িতে যিনি আছেন তিনি সবকিছু দিয়ে বেগুন আলুর একটা তরকারি করে ফেলতে খুব ভালোবাসেন, এবার আমি মুড়ো আছে দেখছি অনেকদিন ধরে, আমার অনেক কিছু না দেখতে খুব ভালো লাগে, হ্যাঁ দেখছি ফ্রিজে আছে, ডিফ্রিজারে দেখতে সুন্দর লাগছে, যেদিন আমি আমার ফাইনালি মানে আলস্য কাটিয়ে মুড়োটাকে বলতে পারবো ভাই মুড়ো তুমি আমার হাতে এসো, সেদিন আমি একটা মাছের মাথা দিয়ে ডাল বানাবো এরকম একটা ভেবে রেখেছিলাম, কিন্তু ঠিক যেদিনকেই আমি ভাবলাম সেই দিনকেই আমার বাড়িতে যিনি ওই বেগুন আলু দিয়ে তরকারি খেতে খুব ভালোবাসেন তিনি সব কিছু দিয়ে একটা মুড়ো টুড়ো দিয়ে একটা বেগুন আলু দিয়ে একটা তরকারি করে রেখে দিলেন, এটাতে আমারও খুব রাগ হয়েছিল। মানে এগুলো হয়, কিন্তু এগুলো মেনে নিতে হয়, কিন্তু এগুলো জানাতেও হয় 9903655992। কিন্তু তোমার আর মুড়োর মাঝের গল্প আমি জানতে চাইছি না, বা মধুও জানতে চাইছে না, জানতে চাইছি আমরা যে তুমি কোনো কিছুর মাঝে গিয়ে সিম্পল ব্যাপারটা গুবলেট হয়ে গেছে বা হয়তো ভালোই হয়েছে, হয়তো কোনো প্রেমিক প্রেমিকা তারা দুজন দুজনকে মনের কথা বলতে পারছিল না, তুমি গিয়ে বলে ফেলেছো, তেমনও হতে পারে, সেটাই জানাও 9903655992।
1: একদমই তাই। আর আপাতত এই যে এত মাছের মুড়োর কথা হলো, তাই তোমার জন্য আপাতত রেখে যাচ্ছি নিকিতা গান্ধী আর অনুপম রয়ের গলায় বাঙালি মাছের ঝোল এই গানটা, আর তার পাশাপাশি কিন্তু আরও একটা ব্যাক টু ব্যাক গান রাখবো, সেটা হলো মানে মাছের ঝোল খেয়ে এটাই তোমার ভাত টাত খেয়ে কী মনে হবে, এবার মুখে একটা পান পড়ি তাই না, তাই পরের গানটা ঠিক কী রাখছি সেটা তুমি ডিসাইড করো, আপাতত বাঙালি মাছের ঝোল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছে তোমার সঙ্গে। আর আপাতত মানে যেটা হয় আর কি, আহ সুন্দর মাছের ঝোল, তারপর পান টান খেয়ে মানে একদম জাস্ট মনটা ফ্রেশ।
3: হ্যাঁ মানে বিয়ে বাড়ি থেকে বেরোলে মনে হচ্ছে,
2: হ্যাঁ মানে আমার ওরকমই একটা ফিলিংস হলো বুঝলে তো,
3: কি আরাম তোমার বিয়ে বাড়ির ফিলিং হচ্ছে। তবে এই বাঙালি মাছের ঝোল শুনলে আমার না একটা ভীষণ ঘরোয়া আরাম মনে হয়। দেখবে প্রচণ্ড গরমেও তুমি যদি এই আলু পটল, মানে পটলটা আমার কাছে মনে হয় পৃথিবীর সেরা সবজি। তুমি আমাকে পটল ভাজা, পটল সেদ্ধ, পটলের তরকারি, তুমি যা হোক দাও, আই লাভ পটল। ওই আলু পটল
2: নেমন্তন্ন করে কোনোদিনও খেতে যাবো না।
3: কি আলু পটলের ঝোল খেতে আসবে?
2: বললাম নেমন্তন্ন করলে কোনোদিনও খেতে যাবো না। আর আমার মনে হয় যে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান শুনছো, মানে তোমরাও নিশ্চয়ই ভাবছো হ্যাঁ পটল, আমি জানি এই উষসের পটলের এত রকম ফিরিস্তে শুনে তোমার মুখটাও জাস্ট একদম পটলের মতন হয়ে গেল। মানে পটল কে খেতে ভালোবাসে, কে কেন?
3: আমি মানে পটল একটা অত্যন্ত ভালো খাবার, ঠিক আছে? নেমন্তন্ন করে তোমায় না হয় পটল খাওয়াবো না, কিন্তু মানে তুমি আমার বাড়িতে পটল চিংড়ি খেতে আসতে পারো।
2: আচ্ছা বেশ, আপাতত আজকে আমরা ক্যাফেতে বসেছি, আমরা মানে
3: পটল, হ্যাঁ মানে
2: ক্যাফে কলকাতা, পটল কলকাতা নয়, এবার বলে পটল তুলতে হবে রীতিমতন। যাই হোক, তো আমরা এই ক্যাফে কলকাতার আড্ডায় মানে আমি আর যে মধু, আমার সঙ্গে রয়েছে আর যে উষসী, আর 9903653992 তে রয়েছো তুমি, কারণ তুমি আজকে আমাদের জানাচ্ছো যে এই যে আমরা অনেক সময় যে কোনো কিছুর মাঝখানে নিজে পড়ে যাই, বা আমাদের না আমি গর্তে পড়ার কথা কিন্তু বলছি না, আমি বলতে চাইছি ধরো যে কোনো সিচুয়েশন হলো, তার মাঝখানে তুমি পড়ে গেলে, হয়তো বাসের মধ্যে উঠেছো, কেউ কারোর পা মারিয়ে চলে গেছে, এবার তার পা মারিয়ে চলে যাওয়ার পর সেই লোকটা যখন বা সেই মহিলা যখন চিৎকার করছে বাসে, তুমি তখন এবার কিছু করার নেই, তোমাকেও বাসের ভেতরে ঢুকতে হবে, তুমি তাকে একটু ঠেলে দিয়ে ভেতরে ঢুকে গেলে ওই পা মারানোর এইরকম মাঝখানে কখনো তুমি পড়েছো? যদি পড়ে থাকো মানে সেটা আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বললাম, সেটা ভালো মন্দ খারাপ সবকিছু তোমাকে ডিসাইড করতে হবে। 9903653992 তোমার জন্য খোলা থাকবে। আর আপাতত এই ঘন্টা থেকে আমরা থাকবো না, এই ঘন্টায় আমরা চলে যাচ্ছি, কিন্তু পরের ঘন্টায়
3: আমরা 5:55 আবারও ফিরছি, আবারও উচকে সংবাদ বিরতির পরে। তবে তোমাদের জন্য যেটা রেখে যাচ্ছে, ওই যে বললো দুই মাঝে পড়ে যাওয়া, সেটা তো কোনো আজনবীর জন্যই ঘটে, সেটাই মিঠুন আর শিল্পারাও বলছে। আর ফিরছি উষসী আর মধু ঠিক 5:55।

আকাশবাণী কলকাতা এফএম নির্মল প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুদীপ বসু। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় ও বিধানসভার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। ত্রিপুরার আগরতলায় রাজ্যস্তরের বিকশিত ভারত জি রামজি প্রকল্পের আজ সূচনা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বলেন, নতুন প্রকল্পটির অধীনে প্রতিটি যোগ্য গ্রামীণ পরিবারকে বছরে 125 দিন পর্যন্ত মজুরি ভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া হবে।

0: নির্বাচন কমিশন আজ বিহারের বাঁকিপুর, মধ্যপ্রদেশের দাতিয়া এবং গুজরাটের মঞ্জলপুর এই তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। চলতি মাসের 30 তারিখে ভোট গ্রহণ হবে, গণনা 3রা আগস্ট। রাজস্ব গোয়েন্দা বিভাগ DRI আজ ত্রিপুরার আগরতলা একটি পণ্যবাহী ট্রেন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করেছে। DRI এর এক আধিকারিক জানিয়েছেন, এর আনুমানিক বাজার মূল্য প্রায় 6,54,00,000 টাকা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর মাধ্যমে পরোক্ষ আলোচনা বৈঠক গতকাল দোহায় শেষ হয়েছে। কাতার সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেনাইয়ের শেষকৃত্যের পর উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য অপারেশন আমিস্তাদের আওতায় স্থাপিত ফিল্ড হাসপাতালে নিয়োজিত ভারতীয় চিকিৎসক দলের প্রতি ভেনেজুয়েলার জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী এলনিনোর প্রভাবে আগামী কয়েক মাস নিউজিল্যান্ডের কিছু অংশে শুষ্ক আবহাওয়া এবং দাবানলের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM Rainbow তে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: তোমার মনের সেলফোনে যদি উশুশিয়ান মধু এই মুহূর্তে নাও বাজে, কিন্তু তোমার হাতের সেলফোনটায় 9903652992 আমাদের কিন্তু মেসেজ করতে হবে। আর হ্যাঁ, এইটা কিন্তু উশুশিয়ান মধু দুজনেই চায় যে তোমার হাতের সেলফোনের পাশাপাশি যদি রেডিও সেটেও উশুশিয়ান মধু বাজতে থাকে 6:30 পর্যন্ত, কিন্তু তোমাদের মনেও আমরা থাকতে চাই। 6:30 পর্যন্ত শুধু নয়, বাড়ি চলে যাওয়ার পরেও কি, তাই তো?
4: হ্যাঁ, মানে আমি ভাবলাম বোধহয় এবার পরপর আসবে, বুঝলে তো?
3: কিরকম পরপর আসবে?
4: ডিনার করার সময়, ঘুমানোর সময়।
3: ও আচ্ছা, তুমি, আমি এত সুন্দর একটা মুড, একটা ভাইব ক্রিয়েট করলাম, তুমি সেটাকে এরকম ঘেঁটে দিলে?
4: মাঝে মাঝে একটু ঘেঁটে দিতে হয়, মাঝে মাঝে আমরা একটু ঘেঁটে যাই, পরিবেশ, আকাশ, বাতাস ঘেঁটে যায়।
3: বোঝা গেছে,
4: কারণ বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে না, এটা নিয়ে আমি ভীষণ চিন্তিত, আমার খুব বিরক্ত লাগছে। যাই হোক, এই বিরক্ত শব্দটা বলবো না, কারণ কিছু কিছু নেগেটিভ ওয়ার্ড আমার মনে হয় যে সবার সামনে বললে বা সবার মধ্যে পৌঁছলে সেই বিরক্তিটা কারোর কারোর মধ্যে ইনজেক্ট হয়ে যায়। তো আমরা চাইবো না যে ক্যাফে কলকাতা শুনে কেউ এরকম, কারণ ক্যাফে কলকাতা এমন একটা অনুষ্ঠান যেখানে তুমি জাস্ট মনটা, তোমার মনটা জাস্ট হালকা করে চার্জ আপ করে নিতে পারবে। একদমই তাই, মানে তোমার সেলফোন যদি ব্যাটারি ডাউন হয়ে গিয়ে থাকে, কারণ দেখো আজকে মোটামুটি ভাবে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, মানে তোমার আজকের দিনটা লিটারেলি আর চলছে না, ঠিক আছে? ওই যেটা রূপম ইসলামের জীবন চলছে আর মনের মাঝে সেইটাও একটা কি বলবো তোমার, হ্যাঁ ঠিক আছে আজকে কোনো মতে চালিয়ে ফেলি, কালকে কোনো মতে চালিয়ে ফেলি, তারপরেই আহা, আর তার মাঝখানে তুমি ভাবো তোমাকে অফিস যেতে হচ্ছে এইরকম একটা সিচুয়েশনে, কারণ রাত ভোর তোমাকে খেলা দেখতে হচ্ছে, তোমাকে ফুটবল দেখতে হচ্ছে।
3: হ্যাঁ, রাতভোর খেলা দেখতে হচ্ছে, এবং মানে আমি তো মোটামুটি ওই 4 তারিখের ম্যাচের জন্য বসে আছি, কারণ কাভোভার্ডদের সাথে আর্জেন্টিনার ম্যাচ আছে, এবং তারপরেই কোয়ার্টার ফাইনালে কারা কারা ফাইনালি খেলতে চলেছে সেটা আমরা জানতে পারবো। মোটামুটি এখন যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, আর পুচকে আপডেট দিয়ে দিই যে ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল কার কার।

মধ্যে মোটামুটি হবে আমরা জানতে পেরে গেছি। সেটা হচ্ছে কানাডার মরক্কোর মধ্যে হচ্ছে, ওইদিকে প্যারাগুয়ে আর ফ্রান্সের মধ্যে হচ্ছে, ওইদিকে এখনও বেলজিয়াম সেনেগালের খেলা আজকে রাত্রে আছে, আমেরিকা বসনিয়র খেলাও আজকে ভোর মানে 5:30 বোধ হয় হয়ে গেছে, আমি এখন অবধি রেজাল্টটা জানি না। আর অবভিয়াসলি স্পেন আর অস্ট্রিয়ার খেলা আর পর্তুগাল ক্রোয়েশিয়ার খেলার মধ্যে আশা করা যায় অস্ট্রিয়া যেরকম খেলছে হয়তো স্পেনকে মাত দিয়ে দিতে পারে। আর এর মধ্যে ব্রাজিল আর জাপানের খেলায় কী হয়েছে আমরা দেখেছি, ব্রাজিল উঠে গেছে, ওইদিকে নরওয়ে উঠে গেছে, ওইদিকে আরও মানে কালকে তো দুর্ধর্ষ খেলেছে, মানে ইংল্যান্ড কালকে যা খেলেছে মানে হ্যারিকেন ঝড়ে মোটামুটি আমরা সবাই উপকৃত হয়ে গেছি। কিন্তু এরপরে খুব খুব ইম্পর্টেন্ট ম্যাচ আমার মনে হয় 4th July এর কলম্বিয়া ঘানার ম্যাচ অ্যান্ড অবভিয়াসলি আর্জেন্টিনার কাভিভার্দোর ম্যাচ, তারপরে দেখা যাক কী হয়। কিন্তু এই যে আমি এতগুলো এই যে স্পোর্টসের কথা বললাম না, মানে মধু আমার মুখের দিকে ভীষণ মধুহীন মুখে তাকিয়েছিল, মানে ও ভাবছে যে ঠিক আছে মানে ওর পায়ে এবার বলটা দিয়ে দেবার, ওই তো বোধ হয় খেলে ঠেলে দেবে। কিন্তু এই যে লোকজন প্রচণ্ড মানে এই যে ফুটবল ঝড়ে ভুগছে, তুমি কি তার জন্য এরকম একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলে?

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবো তে, রেইনবো নিউ টিউন।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: মাশুকা, ও মাই মাশুকা, তোমাকে একটা কথা বলি, মানে তুমি যদি মোটামুটি এই মুহূর্তে জলপাইগুড়ির আশেপাশে থাকো, মানে জলপাইগুড়িতে থাকো, তাহলে জলপাইগুড়ির কিছু অংশে কিন্তু আগামী 2-3 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে ঝড় হবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি।
2: হ্যাঁ, মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিষয়টা জানলে কিন্তু এখন এই ভীষণ গরমে ভালোই লাগে। তার কারণ গরম যতই পড়ুক না কেন, মানে এই গরমকে একটু ঠান্ডা করতে এই বৃষ্টির কিন্তু একেবারে মানে জুড়ি মেলা ভার। তবে হ্যাঁ,

0: কাজকর্মের মধ্যে যদি বৃষ্টি টিষ্টি পড়ে তখন খুব চাপ হয়ে যায়। আর আমাদের 9906653992 আমরা জানতে চেয়েছিলাম যে তুমি যদি কোনো কিছুর মাঝে পড়ে যাও তাহলে তুমি মানে কি হয়েছে তোমার সাথে, তো সেইটাই আমরা জানতে চেয়েছিলাম। তো একটা বড় মেসেজ চলে এসেছে, সেইটাই টুকুস করে পড়ে ফেলি যে আমি সাধারণত কোথাও ঘুরতে গেলে নিজের প্ল্যান অনুযায়ী ঘুরতে যাই, কোনো ট্রাভেল এজেন্সির সাথে গেলেও তাদের ট্যুর প্ল্যান দেখি, যদি পছন্দ হয় তাহলেই তাদের সাথে যাই। কিন্তু 2023 সালে কেরালা ঘুরতে যাওয়ার সময় এক ট্রাভেল এজেন্সির ট্যুর প্ল্যান দেখে আমার ঠিক পছন্দ হয়নি, কিন্তু ট্রাভেল এজেন্সির এজেন্ট এমনভাবে বলল যে আমি কনফিউজড হয়ে গেলাম যে আমার কী করা উচিত, নিজের কথা শুনবো নাকি এজেন্টের কথা। তারপর মাথায় কী যে হলো, ট্রাভেল এজেন্টের কথা শুনে ঘুরতেও চলে গেলাম। গিয়ে ট্যুর প্রায় ভণ্ডুল হওয়ার জোগাড়, পুরো যেখানে ভাগের ভয় সেখানেই সন্ধ্যা হয়, মানে আমি যেখানে যেখানে যে যে কারণের জন্য ভয় পাচ্ছিলাম ঠিক সেখানে সেখানে সেই সেই জিনিসে এসে হাজির। একটা দুটো বাদে একটাও ভালো ছবি তুলতে পারিনি, কয়েকটা স্পট বাদ গেছে, এমনকি বারাসাতের কালী পুজোও মিস হয়ে গেছে। তারপর থেকে ঠিক করেছি স্বয়ং ভগবান এসে যদি বলেন তবেই অন্যের কথা শুনবো, নচেত নয় শাওন বারাসাত থেকে। হ্যাঁ বুঝলাম, কিন্তু মানে এটা অন্যের কথা শোনার টপিক ঠিক আমরা দিইনি, আমরা দিয়েছিলাম যে যদি কোনো দুজনের মাঝে তুমি ঢুকে পড়েছো বা তুমি কারোর সাথে কথা বলছো।
1: আসলে ব্যাপারটা এরকম হয়েছে আর কি, যে মানে দুজনের মাঝখানে ধরো শাওন আর ওর ঘোড়ার মাঝখানে ট্রাভেল এজেন্ট চলে এসেছে।
0: হ্যাঁ ঘুরতে যাওয়া, হ্যাঁ এইটা ভালো। যেমন টালিগঞ্জ থেকে মুম্বাই এক্ষুনি মেসেজ করেছে, করে বলেছে যে আমি অনেক দিন ধরেই একটা রেস্টুরেন্টে খেতে যাবো এরকম প্ল্যান করছিলাম, কিন্তু হঠাৎ করে আমার অফিসের কয়েকজন সেটা শুনে বললো চলো আমরাও যাব। ভালো কথা, কিন্তু আমি সেখানে অবভিয়াসলি আমার স্পেশাল মানুষটাকে নিয়েই ঘুরতে মানে খেতে যাবো ভাবলাম। তো আমার অফিসের এক বন্ধু একেবারে নাচোরবান্দা হয়ে গেল, বাকিরা যদিও শুনে একটু কাটালো যে না তুমি তোমার বিশেষ মানুষটাকে নিয়ে যখন যাবে তখন যাও, কিন্তু ওই বন্ধুটি আমাদের সাথে খেতে গেল এবং খেতে যাওয়ার পরে সে যা করলো খুব স্বাভাবিকভাবে বিলটাকে তিন ভাগ করতে গিয়ে দেখা গেল যে আমি এবং আমার স্পেশাল মানুষটি যা খেয়েছি তার তিন গুণ খেয়েছেন ওই বন্ধুটি, কিন্তু তিন ভাগ করার ফলে আমাদের দামও বেশি গেল, খাবার চয়েসও ভালো লাগেনি, ইভেন যে কোয়ালিটি টাইমটা স্পেন্ড করবো ভেবেছিলাম সেটাও হয়নি।
1: এবং মানে তুমি যে আর কি মুড, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে যে মুডটাই তুমি থাকবে ভেবেছিলে সেটাও তোমার একদম মানে পুরোপুরি জলে গেল।
0: যাই হোক,
1: কিন্তু আপাতত আমরা তোমাদের মুডটাকে একটুখানি অন্য রকম করে ফেলতে চাইছি, কারণ এই সময়টায় আজকে আমাদের ক্যাফে কলকাতার ফ্ল্যাশব্যাক রাখছি তোমার জন্য, শুনতে থাকো।
2: FM Rainbow Flashback Song.

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: শুভ বিকেল দিদিভাইরা। আমি একবার রেডিওতে ফোন করছিলাম, ব্যাংকে লেগে গিয়েছিল, গান শুনতে চাইলাম শর্মিষ্ঠা মুখার্জির সাঁকরাইল হাওড়াত। তুমি ভাবো, ব্যাংকে ফোন করে ধরো কেউ রিকোয়েস্ট করলো যে আমি এই গানটা শুনবো। সত্যি মানে মাঝে মাঝে এইরকম কেলেঙ্কারি ঘটে ঘটে, তবে মানে ঠিক এইরকম ভাবেই, মানে ধরো শর্মিষ্ঠা যেভাবে আর কি মেসেজটা করলো, তুমিও যদি ভেবে থাকো যে একটা লাইভ অনুষ্ঠান চলছে তার মাঝখানে একবার একটা ফোন করে দেখি তো সে ব্যাপারটা কি ঠিক ততটাই ভালো হবে? আমার মনে হয় না, মানে ততটা ভালো হয় না। এখানে বলতে পারো যে এই মানে কি বলবো, এই রকম মাঝখানে পড়ে যাওয়া একটা সমস্যা, যেখানে তুমি আমি কথা বলছি তার মাঝখানে ধরো একটা ফোন চলে এলো।
3: একেবারেই তাই। আর আমরা

0: বারবার প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা প্রত্যেকে বলি 9903652992 এই নাম্বারটা আমাদের ওনলি হোয়াটসঅ্যাপ এবং ওনলি ফর টেক্সট মেসেজ। এছাড়া আমরা ইনস্টাতে লাইভ যাই, এছাড়া আমরা ওই ইনস্টা মেসেজে তোমরা ডিএম করতে পারো, এইভাবে আমাদের সাথে কানেক্টেড হতে পারো। কিন্তু এছাড়া আমাদেরকে ফোন করে প্রোগ্রামের মাঝে কথা বলার কোনো সুযোগ নেই, আমরা কথা বলি না। সো এইটা করলে কিন্তু আমার মনে হয় যে তুমি ফোন করছো তার সাথে আমাদের সম্পর্কটা কোথাও চিড় ধরবে। ওই যে বললাম মাঝে পড়ে যাওয়া একটা গোলমাল, ওই আমাদের এবং প্রোগ্রামের মাঝে তোমরা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু সেটা মেসেজে নট ফোনে।
1: আর একদমই তাই। আর যদি তোমরা এখনও আমাদের মেসেজ না করে থাকো, 9903652992 রয়েছে তোমার জন্য খোলা, তুমি আমাকে জানিয়ে ফেলো যে এইরকম কোনো সিচুয়েশন কখনো হয়েছে কিনা, মানে তোমার সাথে অন্য একজনের খুব সুন্দর একটা কনভারসেশন হচ্ছে বা গল্প করছো বা আড্ডা দিচ্ছো বা তোমার একটা অন্য কোনো কাজ, তার মাঝখানে কোনো কিছু এসে পড়েছে, বা ঠিক একইভাবে মানে ধরো কেউ ফুচকা খাচ্ছে, তোমার দিকে খুব লোভ হলো, সে সবে মাত্র একটা বেশ আরেকটু ঝাল দিন, আরেকটু নুন দিন, একটু মশলা দিন, এরকম করে ফুচকাটা বানিয়ে এবার সে সদ্য তাকে দেওয়া হয়েছে এবং সে সদ্য খাবে, তুমি এই কিরে তুই আছে ফুচকা খাচ্ছিস বলে ফুচকাটা তুলে নিলে, মানে
0: তার এবং ফুচকার প্রতি এই যে প্রেমের প্রতি তুমি বাধা হয়ে দাঁড়ালে,
1: সত্যি তাই,
0: এইটাও কিন্তু খুবই কেলেঙ্কারি। কিন্তু আপাতত একটু আগেও মধু আর আমি ওই যে বৃষ্টির কথা বলছিলাম, সেই বৃষ্টি আকাশ আমাদের জন্য সাজিয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমি আর মধু সাজিয়েছি তোমার জন্য তিনটে বৃষ্টি,
1: বৃষ্টি স্পেশাল আজকে কিন্তু আমাদের
0: তিনটে গানের হ্যাট্রিক,
1: একদম
0: একেবারেই তাই। এবং বৃষ্টি স্পেশাল বলিউড থাকছে তোমার জন্য এই তিনটে গানের মানে সঙ্গেও আমরা থাকছি 107 FM রেনবোতে। আর তুমি মেসেজ করতে থাকো, হোয়াটসঅ্যাপ করতে থাকো, আর আমাদের সাথে গান শুনতে থাকো।
2: FM রেনবোতে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এই যে তিনেককে তিন মানে গানের হ্যাট্রিকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই যে এত বৃষ্টিময় ব্যাপার হলো, তার সাথে সাথে কি হলো জানো?

0: 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সমেত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেহেতু যারা পূর্ব এবং পশ্চিম বর্ধমানে রয়েছে তারা কিন্তু সাবধানে থেকো, কারণ বৃষ্টি ভেজবে তো ঠিক আছে, কিন্তু বৃষ্টি ভেজার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু ভীষণভাবে ওই মানে নিজের খেয়াল রাখাটাও ভীষণ দরকার
1: একদম।
0: আর এই যে আমরা এতগুলো বৃষ্টির গান শুনলাম, তারপরে এই যে বৃষ্টি এলো, এটাও কিন্তু আমাদের কাছে বেশ উপরি পাওনা, মানে বলতে পারো এটা আমাদের কাছে ওই নতুন প্রেমের গানের থেকে কম পাওনা নয়।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে, কিন্তু এই চলতে চলতে যে ব্যাপারটা আর কি হয়ে থাকে সেটা হচ্ছে, মানে নতুন যত সময় এগিয়ে আসে পুরনো সময়গুলো ততটাই বেশি ঝাপসা হয়ে যায়। মানে ঘড়ির কাঁটা যেহেতু নতুন একটা 6-4 ঘন্টার সময়ের দিকে এগিয়ে যাচ্ছে, ততই পুরনো ঘন্টাটা ঝাপসা হয়ে যাচ্ছে, মানে 5-4 ঘন্টাটা প্রায় শেষ হতে চলেছে। তবে হ্যাঁ, আমরা যে এক্ষুনি চলে যাচ্ছি এমনটাও নয়, কারণ আমরা 6:02 আবারও তোমাদের সঙ্গে ফিরে আসবো। কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের হাতে

0: যেটা বারবার করে ফিরে আসছে 9903659999 তোমার মেসেজ।
1: অনেকদিন পর তিন বন্ধু একটু গল্প করছিলাম মন্দির ঘাটে বসে, হঠাৎ বন্ধুর ফোন বেজে উঠল। ওপার থেকে একজন বলে উঠল, বাড়িতে আলু নেই সেটা জানো তো? ব্যাস সেই মুহূর্তে সমস্ত গল্প ঘেঁটে ঘ। রূপকুমার হাওড়া থেকে এই মেসেজটা পাঠিয়েছে। হ্যাঁ, মানে এইটাই হয় জীবনে যখন একটা অভিযান পর্ব আসে তখন, না বন্ধুদের গল্পের মাঝে ওই আলু পটল এগুলো ঢুকে যায়, কিছু করার নেই। তবে হ্যাঁ, সেই গল্প আরও চলবে, আরও বেশ অনেক দূর আমাদের অভিযান চলবে ঠিক 6:02 পুচকে সংবাদ বিরতির ওপারে। উষসী আর মধু ফির।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে কমপক্ষে 17 জনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। স্বতঃপ্রণোদিত এই অভিযোগপত্রে আবাসনের নকশায় ত্রুটির ফলে দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। কমিশন রাজ্যের মুখ্য সচিব, পুলিশ কমিশনার এবং পুর কমিশনারের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় বিধানসভার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। লোকসভা সচিবালয় জানিয়েছে, বিধায়ক, স্পিকার বা প্রিসাইডিং অফিসার এবং সংসদীয় বিশেষজ্ঞদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের একটি অন্যতম মাধ্যম হয়ে উঠবে এই কর্মসূচি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ বলেছেন যে জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকা শক্তি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারতে দক্ষ কর্মী বাহিনীর জন্য নতুন সুযোগে দরজা খুলে যাচ্ছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবার জন্য সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার উপর সরকার ক্রমাগত জোর দিচ্ছে। রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত চালুর প্রক্রিয়া দ্রুতগতিতে এগোচ্ছে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আজ আসানসোলের সাংবাদিকদের তিনি বলেন, রাজ্য জুড়ে এই কার্ডের জন্য ফর্ম ফিল আপের কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। চলতি মাসের শেষে সাধারণ মানুষ কার্ড হাতে পেয়ে যাবে বলে তাঁর আশা। চলতি বছরে জুন মাসে ভারতীয় রেল পণ্য পরিবহনে গত বছরের একই সময়ের তুলনায় 4% বৃদ্ধি নথিভুক্ত করেছে। রেল মন্ত্রক জানিয়েছে, গত মাসে রেলওয়ে 14,20,000 টনেরও বেশি পণ্য বোঝাই করেছে। এর পাশাপাশি চলতি বছরে জুন মাসে যাত্রী পরিবহনের ক্ষেত্রেও রেল ধারাবাহিক বৃদ্ধি হার অর্জন করেছে। সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবো তে ক্যাফে কলকাতা।

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM Rainbow তে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতার আড্ডায় আবারও ফিরে এসেছি। মানে যেমনটা তোমার সঙ্গে কথা দিয়ে গিয়েছিলাম যে 6:02 আবারও ফিরে আসবো, এবং এই ঘন্টায় কিন্তু 6:30 পর্যন্ত তোমার সঙ্গে রয়েছি আমি আর যে মধুর সঙ্গে রয়েছে আর যে উশুশী।
4: হ্যাঁ, আমরা রয়েছি সঙ্গে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু ওই আমরা মোটামুটি না উইকেন্ডের অপেক্ষা করে বসে থাকি। মানে আজকের সন্ধ্যাটা পেরিয়ে গেল, জাস্ট কালকে সকালটা হবে, তারপরেই আমাদের দিলমেলার ডুফুটা। তার কারণ হচ্ছে উইকেন্ড। আর উইকেন্ড মানেই কিন্তু আমাদের কাছে একটা লম্বা প্ল্যানিং, আর লম্বা প্ল্যানিং মানেই ওয়েলকাম টু দ্য রিল্যাক্সেশন। আর এই সপ্তাহে ওয়েলকাম টু দ্য রিল্যাক্সেশনের সঙ্গে আরেকটা ওয়েলকাম রয়েছে। কি ওয়েলকাম রয়েছে?
3: ওয়েলকাম টু দ্য জঙ্গল। ইয়েস, মানে মোটামুটিভাবে আমরা যতদূর জানি যে 34 জন তারকা এই সিনেমাটার মধ্যে রয়েছে, ঠিক আছে? সুতরাং আর এইখানে কিন্তু আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে অক্ষয় কুমারের যে রিমুনারেশন বা পারিশ্রমিক, সেটা কিন্তু জাস্ট আকাশ ছোঁয়া। ওকে, তো এইরকম একটা সিনেমা যেটা 26 জুন রিলিজ করেছে, তোমার যদি মনে হয় যে এখনও তোমার এই সিনেমাটা দেখা হয়নি, তুমি দেখবে দেখবে করছো, তাহলে এই সিনেমাটা কিন্তু দেখে ফেলো। কারণ একদিকে সুনীল শেট্টি, একদিকে অক্ষয় কুমার, তার পাশাপাশি হচ্ছে পরেশ রাওয়াল, সব মিলিয়ে মানে জানি না সিনেমাটা যে কীরকম ঠিক
4: কিরকম হবে আমরা জানি না, কিন্তু এইটুকুনি আমরা জানি যে এই সিনেমায় একটা বিস্তারিত মানে স্টার কাস্ট রয়েছে। পরেশ রাওয়াল, সুনীল শেট্টি, কে নেই মানে আমরা অনেকের নাম জানি না, এরকম প্রচুর ইয়ে।
3: এবং আমার কিন্তু মানে শ্রেয়স তলপড়ে আর তার সাথে ধরো
4: এই জনি লিভার রয়েছে,
3: এক্স্যাক্টলি, এবং তার সাথে মানে
4: ই সার্কিট রয়েছে।
3: ইয়েস ইয়েস ইয়েস ইয়েস, তো ওইটাই তো বলছি যে এই সাথে একসাথে মিলে যে ঠিক ব্যাপারটা কি হচ্ছে।
4: মোটামুটি আমার পোস্টারটা দেখে যেটা মনে হয়েছে গোলমাল, ধামাল, পুরনো ওয়েলকাম, মস্তি, সব কিছু না একটা কিরকম একটা ককটেল টাইপের হবে
3: একদম। আর সব থেকে বড় কথা হচ্ছে এই সিনেমার বাজেট কি তুমি জানো
4: কত গো?
3: 250 থেকে 300 কোটি। তুমি চোখে দেখোনি
4: না? চোখে কেন, আমি গুনতেও পারবো না। ঠিক আছে, সে কোটির হিসেব আপাতত আমরা না হয় নাই করলাম, কিন্তু এই উইকেন্ডে যদি তুমি মনে করো যে ওয়েলকাম টু দ্য জঙ্গলে গিয়ে তুমি জঙ্গল সাফারি করে আসবে, করে আসতেই পারো, কারণ অলরেডি সিনেমাটা রিলিজ করে গেছে। আর আমরা এই মুহূর্তে তোমাকে জঙ্গলে নয়, আমাদের যে পুরনো ওয়েলকাম ছিল, ওয়েলকাম না আমি গান গিয়ে শোনাবো না, সেই সিনেমার সাউন্ড ট্র্যাক থেকেই একটা ভীষণ ফেভারিট নাম্বার আমার আর মধুর রইল তোমার জন্য।
5: ও শুনা

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ক্যা কিয়া, মানে তুমি যদি কাজের ভারে একদম নুজ হয়ে যাও, মানে তোমার আর কিছুই করার থাকে না, তো তুমি জীবনে ক্যা কিয়া।
3: কিন্তু এই যে উইকেন্ড আসছে, উইকেন্ডে কি শুধু সিনেমা দেখতে গেলে হবে না? মানে এমন একটা জায়গার হদিশ আমরা খুঁজে খুঁজে বের করেছি যেটা উইকেন্ডে গিয়ে টুকুশ করে উইকেন্ডে ফেরা হয়তো যাবে না, কিন্তু মোটামুটি এই বর্ষার ওয়েদারে তুমি কি শুধু এই শহরের জমা জলে নোংরা জলেই পা ডুবিয়ে বসে থাকবে বলো তো? নিশ্চয়ই নয়। কিন্তু তুমি যদি ঘুরতে যেতে চাও তাহলে কোথায় যেতে পারো? তোমার এখন কোথায় যেতে ইচ্ছে করছে তুমি আমাকে বলো মধু, বলো।
2: দেখো, যদি তুমি এই সিনেমার কথা বললে এবং আমি যদি বলিউড সিনেমা দেখি, সেখানে কিন্তু টুক করে বেরিয়ে যাওয়ার মতন অনেক জায়গার মধ্যে যে জায়গাটা আমি বারবার সিনেমাতে দেখেছি সেটা হচ্ছে লোনাভলা।
3: ও মাই গড, ঠিক আছে, এই বৃষ্টির মধ্যে লোনাভলা যাওয়া যেতেই পারে। আর এই লোনাভলাটা কোথায় সেটা হচ্ছে, লোনাভলা হচ্ছে মহারাষ্ট্রের মধ্যে, এবং লোনাভলা কিন্তু জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে সময়টাতে বেশ উপভোগ।
2: দারুণ দারুণ, তুমি এখানে জাস্ট ট্রেনে বা তুমি ফ্লাইটে করে মুম্বাই চলে যাও কিংবা পুনেতে চলে যাও, এবং সেখান থেকে গাড়িতে করে লোনাভলা চলে যাও।
3: আর এইখানে প্রচুর ভিউ পয়েন্ট রয়েছে, রয়েছে লোনাভলা হ্রদ, রয়েছে ঐতিহাসিক লোহাগড় দুর্গ, তাছাড়া দুর্গে যেতে হয় ট্রেক করে, সে তো যারা তোমরা ট্রেকিংয়ে বেশ মানে পারদর্শী বা ট্রেকিং করতে ভালোবাসো তাদের জন্যও এটা খুবই ভালো। এছাড়াও রয়েছে পাহাড়ের মাথায় দুর্গ, এবং এছাড়াও রয়েছে কার্লা গুহা, ভুশি ড্যাম, ডিক স্নোস, টাইগার পয়েন্টের মতন প্রচুর দুর্দান্ত দুর্দান্ত ভিউ পয়েন্ট।
2: একদমই তাই। আর শুধু তোমার যদি মনে হয় না লোনাভলা তো ঠিক আছে, খুব কমন হয়ে গেছে, তুমি মাথেরানের দিকে বেরিয়ে যেতে পারো।
3: মাথেরান
2: কিন্তু মহারাষ্ট্রের একদম একদম একদম মহারাষ্ট্রের একটা শৈল শহর, এবং এটা এত সুন্দর, এত সবুজ, এত ভালো লাগবে তোমার গেলে। এবং এখানে কিন্তু মোটামুটি ভাবে 16 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করে, সুতরাং মেঘ কুয়াশা যদি পেতে চাও মাথেরান কিন্তু ভালো চয়েস হতেই পারে। এছাড়াও আরো একটা জায়গা রয়েছে,
3: মানে ব্যাপারটা ওই 3-in-1 হয়ে যাক, মানে একবারেই তুমি যদি মুম্বাই বা পুনেতে চলে যাও ফ্লাইট বা ট্রেন ধরে, তুমি 3টে জায়গায় কিন্তু কভার করে নিতে পারো। আর এই থার্ড এই ঘুরতে যাওয়া জায়গাটা হচ্ছে মহাবালেশ্বর।
2: একদমই মহাবালেশ্বর, এবং তার সাথে আরও একটা জায়গা বলবো, কোন সিনেমায় এই শব্দটা মানে এই জায়গাটার কথা ভীষণ বারবার করে বলা হয়েছিল, একটুখানি মনে করো পঞ্চগনি, ঠিক আছে? এটা তোমাকে টাস্ক দিলাম, তুমি এটা মনে করতে থাকো। আর 9903653992 খোলা রয়েছে, সেখানে মেসেজ করতে থাকো। আর আপাতত এই যে এত বেড়াতে যাওয়া,
3: মানে সুন্দর সবুজে ঘেরা পাহাড়ের কথা তোমাদেরকে জানালাম, তাহলে একটুখানি সেইখানে বর্ষার বৃষ্টির সঙ্গেই না হয় নূপুর পায়ে ঢিনিক ঝিনিক না হলে চলে?

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: 9903652 এখনো পর্যন্ত ভরে রয়েছে। আর সেই মেসেজের ঝুলি থেকেই কি বেরোচ্ছে সেটা উশুশির হাতে রয়েছে।
3: যেহেতু ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে 6:24:42, তাই জন্য আমাদের কাছে অনেকগুলো মেসেজ পড়ে রইলো, আমরা সবকটা পড়তে পারবো না, প্লিজ তোমরা কিছু মনে করো না। আজকের লাস্ট মেসেজ হৃদয়পুর থেকে রুমেলা। একবার পুজোয় আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম, হঠাৎ রাস্তায় তার এক কোন মামাতো না মাস্তুতো বোনের সঙ্গে দেখা হয়ে গেল।
2: আচ্ছা,
3: সে আর কিছুতেই ছাড়ে না, পুরো সময়টা আমাদের সাথেই ঘুরে বেড়ালো। এভাবে কেউ মাঝে আসে বলো? না না, খুব খারাপ। মানে এরকম বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরোলে, মানে অন্য কাউকে নিয়ে প্ল্যান করা থাকলে ফাইন, কিন্তু যখন মেন্টালি সেট আপ রয়েছে যে দুজনেই ঘুরবো, তখন দেখবে মেন্টাল সেট আপটা গোলমাল হয়ে গেল না, আমাদের সত্যিই খুব গোলমাল হয়ে
2: গেল। একদমই তাই। কিন্তু এইরকম মাঝখানে অন্য কেউ না চলে এলে আমরা যদি একটা গান মাঝখানে দিয়ে দিই, মানে ধরো এই যে তুমি বেরিয়েছো আর কলকাতার রাস্তা জুড়ে তোমার কানের সামনে বা কানের মধ্যে কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, এইরকম একটা ফ্লেভার, এরকম একটা আনন্দ, একটা টিউন চলছে, তাহলে মন্দ হবে না? তাই আপাতত আজকে আমাদের ক্যাফে কলকাতার আড্ডায় আমি আর যে মধুর সঙ্গে আর যে উষসী তোমার জন্য হেঁটে দেখার এই কলকাতার আর জানিয়ে এখান থেকে বিদায় নিলাম। ভালো থেকো, সঙ্গে থেকো,
3: আর তোমার আমার মাঝে শুধুমাত্র রেডিওয়ে থাকবে। আর হ্যাঁ, তুমিও ভালো থেকো। টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় ও বিধানসভার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। লোকসভা সচিবালয় জানিয়েছেন, বিধায়ক, স্পিকার বা প্রিসাইডিং অফিসার এবং সংসদীয় বিশেষজ্ঞদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এটি একটি অন্যতম মাধ্যম হয়ে উঠবে। কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক শিশুদের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করেছেন। এই পুরস্কারের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। মন্ত্রক জানিয়েছে, আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান awards.gov.in অনলাইন পোর্টালের মাধ্যমে মনোনয়ন জমা দিতে পারবেন। ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করা শিশুদের এই প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার দেওয়া হয়ে থাকে। ত্রিপুরার আগরতলায় রাজ্যস্তরে বিকশিত ভারত জি রামজি প্রকল্পের আজ সূচনা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বলেন, নতুন প্রকল্পটির অধীনে প্রতিটি যোগ্য গ্রামীণ পরিবারকে বছরে 125 দিন পর্যন্ত মজুরিভিত্তিক কাজে নিশ্চয়তা দেওয়া হবে। গ্রামীণ রোজগারকে শক্তিশালী করতে এবং স্বনির্ভরতা বাড়াতে তিনি একে একটি বড় পদক্ষেপ বলে বর্ণনা করেন। শ্রমমন্ত্রী জানান, চলতি অর্থবর্ষে ত্রিপুরার জন্য কেন্দ্র 1041 কোটিরও বেশি অন্তর্বর্তী বরাদ্দ অনুমোদন করেছে। ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী কয়েক মাস নিউজিল্যান্ডের কিছু অংশে শুষ্ক আবহাওয়া এবং দাবানলের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর্থ সায়েন্সেস নিউজিল্যান্ড আজ এক বিবৃতিতে জানিয়েছে, ইতিমধ্যে এল নিনো পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি আরও তীব্র আকার নিয়ে ইতিহাসের অন্যতম শক্তিশালী এল নিনোয় পরিণত হতে পারে। এর প্রভাব 2027 সাল পর্যন্ত থাকতে পারে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকর করার প্রথম প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে শুভেন্দু অধিকারী সরকার। মন্ত্রিসভার বৈঠকে আজ দ্য ইউনিফর্ম সিভিল কোড ওয়েস্ট বেঙ্গল 2026 খসড়া বিল পরীক্ষা ও সুপারিশ করার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। কমিটির নেতৃত্বে থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাই। 4 সপ্তাহের মধ্যে কমিটির রিপোর্ট জমা দেবে। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান, বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। রাজ্যে 500টি থানায় আজ শুরু হয়েছে সাইবার হেল্প ডেস্ক। রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা নবান্নে একথা ঘোষণা করেন। এছাড়াও রাজ্যের প্রতিটি থানায় 24 ঘণ্টার মহিলা হেল্প ডেস্ক বা নারী সহায়তা কেন্দ্রেরও আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিটি পুরসভা ও কমিশনারেটে চালু হয়েছে দুর্গা সুরক্ষা স্কোয়াড। আইন শৃঙ্খলা রক্ষায় 6টি পুলিশ কমিশনারেটে চালু হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর পরিষেবা। উত্তর পশ্চিমবঙ্গ উপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে সেটি আরও সুস্পষ্ট হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এর প্রভাবে আগামীকাল থেকে সোমবার 6 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: चले दोस्तों, फोन कहीं घंटी बजा रही है, बता रही है कि कोई कॉलर फ्रेंड आ चुके हैं, उनसे बातें कर लेते हैं और उनकी फरमाइश भी जान लेते हैं। हेलो।
1: हेलो।
0: हाँ जी।
1: हाँ, আমি ফুলিয়া মঠপাড়া নদিয়া থেকে বাসুদেব বসাক কথা বলছি।
0: বলিয়ে বাসুদেব দা।
1: হ্যাঁ, আমাকে সিন্দুর ফিল্ম থেকে পথেঝারে সাবন বসন্ত বাহার গানটা শুনিয়ে দেবেন।
0: লেকিন সাবন কা মৌসম তো আনে ওয়ালা হ্যায়, হ্যায় না, সাবন কা মহিনা।
1: এই গানটা আমার খুব ভালো লাগে।
0: আচ্ছা, কেউ কেউ কেউ ভালো লাগতা হ্যায়?
1: সেটা তো সঠিক বলতে পারবো না, কিন্তু গানটা শুনতে আমার খুব ভালো লাগে।
0: चलिए ठीक है, आपको पसंद है तो आपकी फरमाइश का गीत बजाना हमारी

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি কার্যকর করার প্রথম প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে শুভেন্দু অধিকারী সরকার। মন্ত্রিসভার বৈঠকে আজ দ্য ইউনিফর্ম সিভিল কোড ওয়েস্টবেঙ্গল 2026-এর খসড়া বিল পরীক্ষা ও সুপারিশের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই কমিটির নেতৃত্বে থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। চার সপ্তাহের মধ্যে কমিটি তাদের রিপোর্ট জমা দেবে। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান, বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। বৈঠকের পর পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এজন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে দুটি ক্যাবিনেট কমিটি তৈরি করা হয়েছে। রাজ্যে 500টি থানায় আজ শুরু হয়েছে সাইবার হেল্প ডেস্ক। রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা রাজ্য সচিবালয়ে নবান্নে একথা ঘোষণা করেছেন। এছাড়াও রাজ্যের প্রতিটি থানায় 24 ঘণ্টার মহিলা হেল্প ডেস্ক বা নারী সহায়তা কেন্দ্রেরও আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় বিধানসভার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে অবহিত করা। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে কমপক্ষে 17 জনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। স্বতঃপ্রণোদিত এই অভিযোগপত্রে আবাসনের নকশায় ত্রুটির ফলে দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে সেটি আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: আমি বুঝতে পারছি না প্রিয়সমা একটা জিনিস, যে হঠাৎ করে তুমি স্টুডিওতে এত সুন্দর করে সেজে গুজে এসেছো একদম পারফেক্ট আরজে হয়ে, বাট হঠাৎ করে এই হাতে একটা এরকম দাদু আমলের মানে মান্ধাতা আমলের ছাতা কেন?
1: মানে মানে ছাতাটা মান্ধাতার আমলের হোক আর যাই হোক দেবজিৎ, মানে তুমি ব্যাপারটা ভাবো, আজকে সবেমাত্র আমি আমার নতুন ছাতাটা হারিয়েছি, আমার কষ্টটা একবার বোঝো।
0: হায় রে,
1: ঠিক আছে, কারণ এই ছাতাটা হারানোর পর আমার মা বলেছে এবার তোকে ছাতা দেবো না, মাথায় প্যাকেট পরে বেরোবি এবার থেকে। ঠিক আছে,
0: তুমি ভাবতে পারছো তুমি যদি এটা প্যাকেট পরে মাথায় বেরো রাস্তাতে কি অবস্থা হবে?
1: যখন তখন বৃষ্টি আসছে, এই দেখছি রোদ্দুর, এই দেখছি বৃষ্টি।
0: আসলে আসার মাসটাই তো এরকম, কারণ একটু রোদ বৃষ্টি এই সবটা মিলিয়ে, একটুখানি আনন্দ একটুখানি মন খারাপ এই সবটা মিলিয়ে আসলে আসার মাসটা চলতে থাকে। আর স্টুডিওর কোনায় দেখো এই মন খারাপের কথা বলতে বলতেই দেখলাম একটা ছাতা কেউ একটা ফেলে চলে গেছে।
1: হ্যাঁ, আমিও আসার সময় দেখলাম। তুমি ভাবো এই যে ধরো ছাতাটা ফেলে গেল, এক্ষুনি এখান থেকে গেট থেকে বেরোলেই দেখলো যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, তখন সে কি করবে? মানে তাই হয়তো সে দেখলো যে বৃষ্টি পড়ছে না, সেই জন্য হয়তো ছাতাটা ফেলে চলে গেল। এবার যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু কখনোই ভুলতো নয় ছাতাটা নিতে।
0: আব কিয়া হি কিয়া যায়, ভুলে যখন গেছে তখন আর তো কিছু করার নেই ডেফিনেটলি। তবে হ্যাঁ, আর একটা কথা তো সত্যি, আমরা মানুষরা কিন্তু খানিকটা এরকমই জানো তো, মানে কখনো কখনো প্রয়োজন না থাকলে আমরা কত জিনিস এবং কখনো কখনো কত মানুষও অবলীলায় হারিয়ে ফেলি না?
1: হ্যাঁ, মানে আমরা গুরুত্বটা বুঝতেই পারি না যখন আমাদের সামনে সেই দরকারগুলো থাকে না। মানে ধরো আমার এক্ষুনি মাথা ধরেনি, তাই আমার এক্ষুনি এক কাপ চায়ের দরকার নেই।
0: এক্স্যাক্টলি,
1: তো এইরকমই মানে কোনো মানুষকে হয়তো আমার এক্ষুনি দরকার নেই, আমার হয়তো তার কথা মনেও পড়লো না, কিন্তু পরক্ষণই পরের দিন হয়তো তাকে আমার খুব দরকার, সঙ্গে সঙ্গে একটা কল। তো এই যে মানুষের গুরুত্ব আমরা হারিয়ে ফেলি সেটা কিন্তু একেবারে সত্যি কথা। এবং এই যে প্রয়োজন যখন আমাদের ফুরিয়ে যায়, তেমনি আমরা এই যে স্টুডিওর কোণে যে ছাতাটা পড়ে আছে,
0: এক্স্যাক্টলি
1: সেই ছাতাটার মধ্যে ফেলে দিয়ে চলে আসি।
0: হ্যাঁ, ওরও প্রয়োজন ফুরিয়ে গেছে, হয়তো আজকে বৃষ্টি পড়েনি তাই জন্য হয়তো স্টুডিওর কোণায় ছাতাটা পড়ে রয়েছে, আর যদি আজকে বৃষ্টিটা পড়তো তাহলে হয়তো সে তার মালিকের হাতে থাকতো।
1: একদম, মানে জীবনে এমন কিছু সম্পর্ক বা স্মৃতি থাকবেই যেগুলোই মানে আমার হাতের এই যে ছাতাটা দেখছো, জং ধরা ছাতাটা, সেই ছাতাটার মতো, বৃষ্টি হোক বা না হোক, ফুল ফুটুক বা না ফুটুক, আমরা ঠিক আগলে নিয়ে বুকে নিয়ে ঘুরবো।
0: একেবারেই তাই, আর সেইভাবেই কিন্তু আগলে নিয়ে বুকে করে নিয়েই ঘুরতে হবে, কারণ ডেফিনেটলি যুববাণী মানেই তোমাদের প্রিয় বন্ধু আমরা। আজকে তোমাদের সঙ্গে রয়েছি আমি দেবজিৎ, আর আমার সঙ্গে রয়েছে প্রিয়সমা।
1: একদম,
0: আজকে আমরা আড্ডা দিচ্ছি ওয়াইবি প্যানোরামায় ছাতা নিয়ে।
1: একদম, তো দরকারি বেদরকারি সমস্ত স্মৃতির ছাতা মাথায় নিয়ে আমরা চলে এসেছি তোমাদের হাতটা শক্ত করে ধরতে এবং রাতটা জমজমাট করে তুলতে।
0: একেবারেই, তাহলে দেরি কেন, হেডফোন কানে দিয়ে ভলিউমটা একটু বাড়িয়ে নাও, কারণ আজকের আড্ডা কিন্তু সবেমাত্র শুরু হলো, আগামী একটা ঘন্টা কিন্তু তোমাদের সঙ্গে রয়েছি আমরা। আর আড্ডা যখন দিচ্ছি তখন গান তো হবেই।
1: একদম, কারণ গানটা হবে আমাদের খুব প্রিয় গান, ছাতা নিয়ে যখন আড্ডা দিচ্ছি, গেস করতে পারছো শান এবং শ্রেয়া ঘোষাল কি গান উপহার রেখেছে আমাদের জন্য? চলো গেস করতে করতে বরং শুনেই ফেলো।

0: ফিরে এলাম গানের পর, আর আজকে তোমাদের সঙ্গে ওয়াইভি প্যানোরামাতে রয়েছি আমি দেবজি, তার আমার সঙ্গে রয়েছে
1: প্রিয়ষ্মা। আর এই যে ছাতা নিয়ে বললাম আজকে আমরা গল্প করব, আড্ডা দেব, তো এই ছাতা নিয়ে এই গানটা শুনতে শুনতে, মানে এই গানটা তো আমাদের কাছে খুব নস্টালজিয়া একটা গান, তো সেই নস্টালজিয়া থেকে যদি আমি ছাতার কথা ভাবি, তাহলে আমার কাছে ছাতা মানে ছিল হচ্ছে প্রথম জিনিস হচ্ছে হারিয়ে যাওয়ার জিনিস, আর সেকেন্ড জিনিস হচ্ছে বেরোলেই আমার ছাতার শিটটা ভেঙে যাবে। এই দুটো এই দুটো জিনিস আমার সবার আগে
0: মাথায় আসে। জিনিস মনে পড়ছে, ধরো সেই সময়তে মানে যখন ছোটবেলায় আর কি, ছাতা জিনিসটা না ভারী অদ্ভুতভাবে ইউজ হতো আমি দেখতাম। দাদুরা ধরো ওই কোন রকম ভাবে যদি একটুখানি দুষ্টুমি করতাম ওই ছাতার বাড়ি একটা চাপিয়ে দিত,
1: একদম ছাতার বাড় দিয়ে।
0: আর মায়ের সাথে পড়তে বসলে সেই স্মৃতি কি করে ভুলতে পারি, সে তো এখনো তাজা, পিঠের প্রতিটা দাগে দাগে তাজা।
1: একদম একদম, মানে রীতিমতো ছাতা লুকিয়ে রাখতাম জানো তো, ছাতা লাঠি যত কিছু ছিল সব লুকিয়ে রাখতাম পড়তে বসার আগে। তো এই যে ছাতা জিনিসটা কত রকম, মানে ছাতার ক্যারেক্টারটা কতটা ভার্সেটাইল বলো তো। আমরা এখনকার দিনের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের বলি যে কি ভার্সেটাইল, তো ছাতাই হচ্ছে ভার্সেটাইল, কত রকম ভাবে ইউজ হয়। ধরো রোদ্দুরে ছাতা, বৃষ্টিতে ছাতা, মার ধর করার জন্য ছাতা, বা কাউকে খুব শাসানোর জন্য ছাতা,
0: আত্মরক্ষার জন্য ছাতা, কারণ একলা রাস্তাতে অন্ধকার গলিতে যেখানে কুকুরের ভয় কিংবা অন্য কোনো ভয় থাকত, সেখানে কিন্তু ছাতা একটা মানে বিশ্বস্ত সঙ্গী হিসেবে কাজ করতে, তাই না?
1: একদম। আর এই ছাতার গল্প যখন বলছি, আরেকটা জিনিসও না বললেই নয়, এই বর্ষাকাল আসার আগে আগে না, মানে আমাদের বাড়িতে একটা রিচুয়াল থাকে যে ছাতাগুলোকে এবার সারিয়ে ফেলতে হবে, মানে সারা বছর ধরে যে ছাতাগুলোর দিকে আমরা নজর দিই না, বর্ষাকাল

0: আসার আগেই আমাদের মনে পড়ে এই ছাতাটা তো শিকটা ভেঙে গেছিল,
1: ওই ছাতাটার কাপড়ে একটা ফুটো ছিল,
0: এই ছাতাটার নিচে একটা ওই যে মানে লাড্ডুটা থাকে ওটা খুলে গেছিল, এই যে মানে এখন দেখবে মানে বর্ষাকাল যেহেতু এসেছে আমাদের দেখবে বাড়ির আশেপাশে যারা ছাতা সারাই করেন তারাও কিন্তু বেশ ঘন ঘন আসেন, এবং তার ফলে আমরা মানে প্রচুর পরিমাণ ছাতা সারাচ্ছি এবং এই যে বিষয়গুলোকে নিয়ে স্মৃতিটাকে আমাদের তাজা করছি আর কিছুই না। কিন্তু এই যে ছাতা, এই ছাতা জিনিসটাকে যে আমরা মানে জাস্ট দরকারের সময় খুঁজি,
1: একদমই
0: সেটা ঠিক কবে এলো, মানে ছাতাটা কি করে এলো?
1: আসলে দেখো সেইভাবে যদি দেখতে যাই তাহলে ছাতার হিস্ট্রি মানে ছাতার ইতিহাস ঘাঁটতে গেলে কিন্তু বলতে হয় যে 4000 বছরের বেশি ধরে কিন্তু আমাদের সঙ্গে ছাতা রয়েছে, মানে মানুষের সঙ্গে ছাতা রয়েছে।
0: কি বলছো, মানে ছাতার খাতা অনেক দিন আগে খুলেছিল, মানে 4000 বছর আগে। তবে মানে তুমি ভাবো পিরামিড যখন তৈরি হচ্ছে বা তার আগে থেকে মানুষ ছাতা ইউজ করে,
1: একেবারেই ঠিক। এমনকি আমরা ইংরেজিতে আমব্রেলা যেটা বলে থাকি ওটার জন্ম হলো ল্যাটিন শব্দ আমব্রেজ থেকে, যার অর্থ আসলে হলো ছায়া। মানে সেই সময়তে মানুষ আসলে রোদের তাপ থেকে, রোদের তেজ থেকে বাঁচবার জন্য কিন্তু ছাতার ব্যবহার প্রথম চালু করে, এবং ছাতাগুলোকে সেই সময়তে খুব সুন্দর হালকা রকমের একটা ছাতা পাওয়া যেত, সেটাকে প্যারাসেল বলা হতো ইতালীয় ভাষায়। তো এরপরে তো ছাতা ডেফিনেটলি রূপ বদলেছে, তার গুণ বদলেছে,
0: সানস্ক্রিনের কাজ করেছে,
1: টাইম পর্যন্ত সানস্ক্রিনের কাজ তো সে করেইছে।
0: এটা ঠিক, এটা বেশ ভালো জিনিস কিন্তু, মানে আমরা এখন সানস্ক্রিন ইউজ করে তারপর ছাতা মাথায় দিই, তখনকার দিনের মানুষেরা মানে এত তো ইউভি রে ছিল না, সেহেতু ওইটাকেই ছাতাটাকেই আমাদের সানস্ক্রিন হিসেবে ব্যবহার করতাম। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, মানে প্রাচীন মিশরের ওই ফারওয়ারা পাম গাছের পাতা আর পাখির পালক দিয়ে কিন্তু ছাতা বানানো হতো। এখন যে আমরা ওই প্যারাশুট কাপড় দিয়ে যে ছাতা বানাই, বা ধরো খুব খুব যেগুলো ট্রান্সপারেন্ট হয় সেগুলো তো প্লাস্টিক দিয়ে হয় বা মোটা প্লাস্টিক দিয়ে হয়, সেগুলো কিন্তু এরকম ছিল না বিষয়টা। চামড়া, সিল্ক, এমনকি পশুর হাড়ের নকশা দিয়েও তৈরি হতো সেই সব।
1: আরেকটা মজার ব্যাপার আছে, ভাবো পরশমা, এখনকার ছাতাগুলোর কিন্তু ডিজাইনই আলাদা, মানে
0: তাদের
1: মানে ওই ছাতাগুলোর একটা আলাদা টেভার আছে, এমন ডিজাইন।
0: আমি একটা জিনিস দেখলাম, যেন আমার এক কলিগের কাছে দেখলাম, সে একটা এই মানে ধরো কিরকম বলবো, এক হাত সাইজের একটা বাক্স বার করলো, মানে বাক্স না একটা ক্যাপসুলের মতো, তো ক্যাপসুলটা খুললো ছাতাটা খুলে গেল। তো মানে এই যে ম্যাজিক, মানে দেখবে কিছুদিন পরে দেখবে পেনের মধ্যেও ঢুকে যাবে ছাতাটা।
1: হ্যাঁ, কারণ এখন তো পকেট ছাতা অলরেডি বেরিয়েই গেছে, মানে আমরা যদি একটুখানি বিদেশের দিকে তাকাই, মানে কোরিয়ান বলো, জাপানিজ বলো, তারা কিন্তু ছাতার মানে একটা দারুণ ব্যবহার স্টার্ট করেছে। মানে জাপানেও যদি আমরা দেখি যে ছাতা শুকোবার জন্য একটা আলাদা রকমের প্রসেস, মানে তুমি বাড়ির বাইরে ছাতা শুকিয়ে নিতে পারবে, বা শপিং মল বা এই জাতীয় যে কোনো জায়গাতে ঢোকার আগে তুমি ছাতা শুকিয়ে নিতে পারবে।
0: এইটা আমার খুব দরকার, কারণ ধরো মানে ভিজে ছাতা নিয়ে যখন বাসে বা মেট্রোয় উঠি, ছাতাটাকে কোথায় রাখবো সেটাই বুঝতে পারি না। মানে পাশের লোক মানে রীতিমতো আমাকে গালমন্দ করে ভরিয়ে দেয়, কিন্তু কিছু করার নেই, বিশ্বাস করুন আমার।
1: অ্যাকচুয়ালি কারোরই কিছু করার থাকে না, বাট ভেবে দেখো প্রিয় সময়, এই যে 4000 বছর ধরে এখন থেকে দেখতে গেলে, এতগুলো দিন ধরে, এত যুগ যুগ ধরে যে ছাতা আমাদের সঙ্গে থেকেছে, আমাদের এত কাছের বিশ্বস্ত একজন সঙ্গী হিসেবে থেকেছে, তার জার্নি সেটা কিন্তু অনেক কিছু উইটনেস করেছে, অনেক কিছুর সাক্ষী সেই ছাতা।
0: অবশ্যই, মানে অনেক কিছু, এই যে ইতিহাসের কথা বললে, মানে ধরো 4500 বছর আগে থেকে যে ছাতার যে বিবর্তন, এবং সেই ছাতাকে আমরা যেভাবে এখন ইউজ করছি, মানে বিভিন্ন রকম ভার্সেটাইল কাজে ইউজ করছি, সেটা মানে সেটা সত্যি অকল্পনীয়। এবং এই যে আমরা ভাবছি যে ছাতা নিয়ে বিভিন্ন রকম কার্যকলাপ, এত ডিজাইনের ছাতা, মানে ছাতা জিনিসটা যে এরকম রূপ নিয়ে ফিরে আসতে পারে, এরকম ভাবে ফিরে আসতে পারে, সেটা কিন্তু আমরা খুব একটা ভেবে দেখি না।
1: তাও ছাতাও হয়তো ভেবে দেখেনি যে এভাবে ফিরে আসা যায়।
0: সত্যি তাই, কিন্তু চন্দ্রবিন্দু ভেবে দেখেছে,
1: রাইট? একসঙ্গে বললাম, চন্দ্রবিন্দু ভেবে দেখেছে, তাই চন্দ্রবিন্দুর গলায় শুনেনি।

0: বেশ, আমরা আবার সেই ফিরে আসার গল্প নিয়ে আবার ফিরে এলাম, মানে ছাতার ফিরে আসার গল্প বলছিলাম যে কিভাবে কিভাবে ফার্সেটাইলি ফিরে আসা যায়, তেমনি আমরা কিন্তু আবার ফিরে এসেছি আমাদের ওয়াইভি প্যানোরামার আড্ডায়। এবং তোমাদের জন্য একটা বোনাস রয়েছে, বোনাসটা কি বলো তো, আমরা আমাদের ফেসবুক যে অফিসিয়াল পেজ রয়েছে YUVAVANIKOLKATA জোবানি কলকাতা, সেখান থেকে ইতিমধ্যে লাইভ চলে এসেছি আমি আর দেবজিৎ। তোমাদের কোনো কমেন্ট থাকলে তোমরা বলে ফেলতে পারো আমাদের লাইভ সেকশনে, বা আমাদের কমেন্ট সেকশন যেটা পোস্টের তলায় রয়েছে সেটাতে, বা কল করতে পারো 0332131341 অথবা 0332431972 তে,
1: কারণ আমরা কিন্তু তোমাদের সঙ্গে আড্ডা মারার জন্যই, আড্ডা দেওয়ার জন্যই কিন্তু আমরা বসে রয়েছি, এবং আমরা কিন্তু অপেক্ষা করছি কতক্ষণে তোমাদের সাড়া পাবো।
0: এবং মানে তোমাদের ছত্র ছায়ায় তো আমরা এখানে বসে রয়েছি, কারণ তোমরা যদি আমাদের গল্প না শোনো, আড্ডা না শোনো, তাহলে আর কে শুনবে বলো, কাদের জন্য আমরা এখানে বসবো? তাই ছাতা নিয়ে মাতামাতিতে তোমরা থাকবে না, এটা একেবারেই হয় না। তো সেই মাতামাতিতে এই গল্প, মানে এই গানটা শুনলে আর একটা কথা মনে পড়ে যাচ্ছিল,
1: কিরকম কিরকম,
0: ছাতা ছাড়া কিন্তু প্রেমটাও খুব অসম্পূর্ণ।
1: এটা তো ভুলেই গেছি, মানে এখনকার সময়তে দাঁড়িয়ে আমরা যতই ওই ডেটিং অ্যাপে রাইট সোয়াইপ করি না কেন, ছাতা কিন্তু একটা বড় রোল প্লে করেছে
0: একদম। কারণ ডেটিং অ্যাপ ছাড়াও আমাদের ওই যে প্রেম মাখো মাখো ব্যাপারটা, এটা কিন্তু বৃষ্টি ব্যাপারটাকে, আর বৃষ্টি এই জিনিসটাকে, এই প্রেমের মাখো মাখো ব্যাপারটাকে বৃষ্টি আরো রোম্যান্টিক।
1: মনে পড়ছে না, মনে পড়ছে না।

0: আশিকি টু এর সিনটার কথা? যদিও ওখানে ছাতা ছিল না,
1: ছাতা ছাড়া মানে একটা জামা ছিল, তো সেই ছাতার থেকে একটু বেরিয়ে আসছি আমরা, কিন্তু ছাতার দিকে আবার যদি একটু টেনে আনা যায়, তো ধরো কলকাতার বিভিন্ন রাস্তা, মানে বৃষ্টি ভেজা রাস্তা, কোথাও ভিক্টোরিয়ার সামনে অথবা নন্দনের সামনে অথবা কলেজ স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে, ঠিক আছে, একটা ছাতা, দুটো মানুষ, মানে প্রেমিক প্রেমিকা, বা মানে ওই যে বৃষ্টি পড়ছে, মানে এক পশলা বৃষ্টি নেমেছে, সবে একটা ছাতায় দুজন দাঁড়িয়ে ওই যে কাঁধে কাঁধটা ঠেকছে, ভাই ভাই ভাই,
0: কাঁধে কাঁধটা ঠেকছে ঠিকই, কিন্তু অপর দিকটা একটুখানি ভেবে দেখো, ওদিকে তো অপোজিট কাঁধটা তো ভিজেই গেল, কারণ ওই একই ছাতায় যতক্ষণে ঠাসাঠাসি করে দুজন দাঁড়াচ্ছে আর প্রেমটা যতক্ষণে ওই আর কি একটু পারদটা চড়েছে, ততক্ষণে কিন্তু দেখতে দেখতে তোমার অন্য কাঁধটা ভিজেই গেছে।
1: বাবা ভিজুক না, এই জন্য না, এই জন্য ছেলেদেরকে কিছু বলতে নেই, কারণ ছেলেরা রোমান্টিসিজমটাকে নিতেই পারে না।
0: আরে না না, আমি কখনো অস্বীকার করেছি, এর মধ্যে ডেফিনেটলি রোমান্টিসিজম আছে, এই যে এক কাঁধ ভিজিয়ে আর আরেকটা কাঁধের ওই যে ঠোকাঠুকি, তার সঙ্গে একই ছাতার তলায় নিজের প্রিয় মানুষটা, তার সঙ্গে পথ হেঁটে যাওয়া, এই সবকিছু মিলিয়ে ছাতা কোথাও কিন্তু আমাদের সত্যি অনেকটা সিক্রেসি মেইনটেইন করে, তাই না?
1: সত্যি কিন্তু। আর এই যে ধরো মানে এখন এখন এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, এই জেনারেশনে দাঁড়িয়ে, কেউ বৃষ্টি হলে হঠাৎ করে একটা ক্যাব বুক করে ফেলছে, দুজনে মিলে উঠে যাচ্ছে, বৃষ্টিতে ভেজার আনন্দটাই নেই, মানে এটা খুব হারিয়ে যাচ্ছে কিন্তু। কিন্তু আমাদের মানে আমি এই ব্যাপারটা ফেস করেছি, অবশ্যই করেছি, মানে এটা স্বীকার করতে কোনো মানে বাধা নেই,
0: কিন্তু
1: হ্যাঁ, এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। তুমি ভাবো ছাতা আমাদের জীবনে কত রকম ভাবে রোল প্লে করে, মানে ধরো এই যে ধরো বৃষ্টিতে বললাম প্রেমের, তারপর বাড়িতে ফিরেই বৃষ্টি, এই বৃষ্টিতে ভেজার জন্য ওই ছাতাটা দিয়ে মায়ের কাছে উদম উদম মার,
0: সে যাই থাকুক, কিন্তু সেই উদম মারের মধ্যেও মানে হয়তো একটুখানি চোখে জল মুখে হাসি কাণ্ড হয়েই যায়, কিন্তু মনে মনে তো কোথাও ওই সুন্দর স্মৃতিগুলো জেগেই থাকে না, যেখানে ছাতাটাই কিন্তু আসলে সবথেকে বিশ্বস্ত সঙ্গী ছিল।
1: হ্যাঁ, এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এরকম অনেক রকম মিষ্টি মিষ্টি গল্প রয়েছে, অন্য রকম গল্প রয়েছে আমাদের জীবনে ছাতা নিয়ে, কিন্তু মানে ওই ছাতাটা নিয়ে মানে ধরো তুমি ধরো কলেজে পড়ো, ঠিক আছে, কলেজে পড়ছো, ফার্স্ট বেঞ্চে বসে রয়েছো, একটা মেয়ে বৃষ্টিতে ভিজে ভিজে এলো, কিন্তু যখন বেরোচ্ছে মানে প্রায় শুকিয়ে গেছে, তো যখন বেরোচ্ছে তখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, মেয়েটার কাছে ছাতা নেই, কিন্তু তোমার কাছে,
0: কি করব আর আমি বসে থাকব না কি, আমি আমার ছাতাটা এগিয়ে দেব,
1: মানে মানে দেবজিৎ পারলে, মানে এই যে বললো যে ও কি করব আমি, তো দেবজিৎ পারলে কিন্তু শুধু ছাতা কেন, ছাতার বদলে পুরো রোদ্দুর টাঙিয়ে দিতে পারে মেয়েটার মাথায়, তেমনি সেই রোদ্দুর ঝলমলে দিনের একটা গান গেয়েছে পাপন আমাদের জন্য এবং তোমাদের জন্য, গানটা না শুনে কি আমরা পারি বলো তো? তো গানটা না মানে গানটা শুনতে শুনতে তোমরা কিন্তু কানে রেখো যুববাণী, কারণ আমরা আবার এই গানটার পরেই ফিরে আসছি আজকের ওয়াইভি প্যানোরামার আড্ডায়, আর ততক্ষণ রয়েছি ফেসবুক লাইভ, ফেসবুক লাইভটা কিন্তু মিস করো না, আর যারা এই সুন্দর সুন্দর গানগুলো শুনতে চাও তাহলে অবশ্যই 107 রেনবো চলে এসো শুনতে, আর আজকের মতো গানটা শুনে আমরা আবার আড্ডায় ফিরছি, কেমন?

0: একদম আমরা রোদ্দুর টাঙ্গাতে পারবো কি পারবো না সেটা জানি না, কিন্তু তোমাদের মাথায় ছাতাটুকু ধরতে পারি, তাই না? এইটুকু এইটুকু কথা তো দিতেই পারি যে ছাতা দিয়ে তোমাদেরকে আগলে রাখতে পারি এবং যাদেরকে আগলানোর তাদেরকে ঠিক আগলে রাখি, তাই না?
1: একদমই, কারণ যুববাণী মানেই আমি যেমনটা বলছিলাম তোমাদের প্রিয় বন্ধু আমরা। তো আমাদের সঙ্গে আড্ডা যেমন চলতে থাকে তেমনি আমাদের সঙ্গে কিন্তু তোমরা তোমাদের মনের কথাগুলো শেয়ার করো, তার জন্য নানান রকম অনুষ্ঠান তো রয়েছেই। কিন্তু আজকে যদি ইচ্ছে করে যে তোমার মনের কথাটা বৃষ্টি ছাতা এই সবটা নিয়ে যদি তোমাদের কোনো ইন্টারেস্টিং গল্প থেকে থাকে, যদি যদি তোমরা চাও যে আমরাও সেটা জানি আমরাও সেটা শুনি, তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আমাদের আমরা অলরেডি ফেসবুক লাইভে তো রয়েছি, আজকের পোস্টের নিচে কমেন্ট করতে ভুলো না।

0: আর এই যে আমরা ফেসবুকে লাইভ রয়েছি, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ YUVAVANIKOLKATA জোবানি কলকাতা, সেখানে যে লাইভ রয়েছি সেখানে আমরা এই গান চলার সময়, গান যারা যারা শুনছি রে তারা হয়তো লাইভও দেখছো, লাইভে আমরা বলছিলাম আমাদের মানে জীবনের কিছু কিছু সুন্দর মুহূর্তের কথা, ঠিক আছে? সেখানে একটা সুন্দর মুহূর্ত হচ্ছে এই যে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি, আষাঢ় শ্রাবণ এই দুটো কালে যে আমাদের ভাসিয়ে দেয়, এই সময় একটা ভীষণ মিস করা মেমোরিজ হচ্ছে স্কুল কামাই করা, বৃষ্টি হলেই, এবং আমরা চাইতাম ভগবান ঠিক যেন 10টার সময় বৃষ্টি মানে নামে আর ঠিক যেন 12টার সময় আমাদের বৃষ্টিটা থেমে যায়।
1: আর এই যে ছোটবেলা থেকেই চলতে থাকে জানো তো, ছোটবেলাতেও যখন একটু বৃষ্টি পড়তো না আজ স্কুল যাব না, এইটা একটা চিরাচরিত বায়না যেটা স্কুল থেকে কলেজ, কলেজ থেকে অফিস। হোপফুলি অনেকের হয়তো এই সুযোগটা আছে হট করে কামাই করে ফেলার অফিসটা, অনেকে তো পারে না। ঠিক সেই জন্যই যারা অফিস ফেরত এসেছো এই বর্ষাকালে কাদা জল পেরিয়ে যখন তোমরা অফিস থেকে বাড়ি ফিরছ এবং যখন অফিস যাচ্ছ সব সময়তে কিন্তু তোমাদের সঙ্গী আমরাই থাকছি
0: যুবমানি, একদম। আর এই যে মানে ধরো এই যে সকালবেলা যখন বৃষ্টিটা হতো স্কুল যাওয়ার সময় তখন ঠিক মনে হতো আর একটুখানি হয়ে যাও বাবা, আর একটুখানি বৃষ্টিটা হয়ে যাও, তাহলে আমাদের আর ছাতাটা নিয়ে মা বলবে না যে এই তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ছাতাটা নিয়ে চলে যা স্কুলে। তো এই এই যে বিষয়টা মানে ছাতা আমাদের কত রকম ভাবে আগলে রাখে, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় ছাতা বিষয়টা একটু মানে একটু স্বার্থপর, তাই না?
1: কেন বলছো বলো তো?
0: কারণ ছাতার স্পেসটা খুব খুব মানে কি বলবো শিরোধার্য করা, মানে ছাতার যেটুকু স্পেস ছাতা সেইটুকু স্পেসের মধ্যেই মানুষকে আগলে রাখে। যেমন আমাদের হয় আমরা আমাদের পার্সোনাল স্পেসে খুব বেশি মানুষকে ঢোকাতে চাই না, তাই না? অনেক সময় ঢুকিয়ে ফেলি, কিন্তু ঢুকিয়ে ফেলার পর আমাদের জীবনটা কিন্তু খুব একটা একটু টালবাহানায় চলে। কিন্তু ছাতায় ধরো তুমি একটা মানে যেরকম নর্মাল সাইজের একটা ছাতা হয় সেখানে ধরো তুমি একা দাঁড়িয়ে রয়েছো, সেটা তোমার পার্সোনাল স্পেস এবং ছাতা তোমাকে সেই পার্সোনাল স্পেসটাকে এনজয় করতে দিচ্ছে। কিন্তু যখনই তুমি আরেকজনকে সেই ছাতায় ঢোকাচ্ছ তখন কিন্তু তোমার একটু হলেও সেই পার্সোনাল স্পেসটা হ্যাম্পার হচ্ছে এবং তোমার একটা কাঁধ ভিজছে, তাই না?
1: কিন্তু ভেবে দেখো প্রিয়সমা, এই ছাতার বিশ্বস্ততাটা একবার একবার জাস্ট ভেবে দেখো, মানে ও নিজে রোদে পুড়ছে, তামাটে হয়ে যাচ্ছে, বৃষ্টিতে ভিজছে, কিন্তু সবকিছুর পরেও ওর কিন্তু কোনো অভিযোগ নেই, ও কিন্তু সেই আমাদেরকে আগলে রাখার আপ্রাণ চেষ্টাটা করেই যাচ্ছে।
0: হ্যাঁ, সেটা করে।
1: এবং আর একটা জিনিস দেখো, যখন প্রয়োজনটা ফুরিয়ে যায়, আমরা আমরা শুরু থেকেই প্রয়োজন নিয়ে কথা বলছিলাম, প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা ছাতা কেন, যে কোনো জিনিসকেই একটুখানি অবহেলার চোখে দেখি বটে, কিন্তু রোদ থেকে ফেরার পরে কিংবা বৃষ্টি থেকে সদ্য সদ্য ঘরে ফেরার পরে আমরা যখন ছাতাটাকে দুমড়ে মুচড়ে ভাঁজ করে একটা ঘরের কোণায় রেখে দিই তখনও কিন্তু ও কিছু বলে না। এই ধরো কলেজ স্ট্রিট থেকে যখন সেই প্রেমিক প্রেমিকা বৃষ্টিতে ভিজে যখন টুক করে মেট্রোটা ধরে ফেলে বাড়িতে ফিরে চলে এলো, তারপরে যখন ছাতাটা ঘরের কোণায় রেখে দিল, সেই ছাতাটা কিন্তু একদম নিশ্চুপভাবে ওই গল্পটা গিলে ফেললো যে কত সুন্দর একটা মুহূর্ত সে কাটিয়েছে,
0: এবং সেই মুহূর্তটা উপহারটা দিল কিন্তু সেই ছাতাটাই।
1: অ্যাকচুয়ালি
0: মানে আমাদের জীবনেও অনেক রকম মানুষ থাকে যারা ওই ছাতার মতোই আমাদের বিপদের সময়, আমাদের প্রয়োজনের সময় ঢাল হয়ে দাঁড়ায়, সেটা বাবা হোক, মা হোক, বন্ধু হোক, বান্ধবী হোক, প্রেমিক প্রেমিকা যেই হোক, কিন্তু আমাদের যখন সেই প্রয়োজনটা ফুরিয়ে যায় মানে ভালো সময়, আমাদের ধরো কোনো একটা ভালো সময় এলো, তখন তাদেরকে আমরা খুব মানে অবলীলায় তাদেরকে ভুলে যাই, এবং ছাতা যেন একটা পরম সহনশীলতার প্রতীক হিসেবেও এখানে কাজ করে। যেমন ধরো ও কোনো প্রতিদান চায় না, যেমনটা তুমি বললে যে তার কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই, কিচ্ছু নেই, তো মানে সে কোনো মানে কোনো প্রতিদান আমার থেকে এক্সপেক্টই করে না। মানে আমাদের এটুকু শেখায় ছাতা যে জিরো এক্সপেকটেশন ইজ বেটার দ্যান হার্টিং ইওরসেলফ, এক্সপেক্টিং
1: আ লট এন্ড হার্টিং ইওরসেলফ, ডেফিনেটলি। বাট আর একটা জিনিস প্রিয়সমা, আমরা তো অনেকটা ফিলোসফিক্যালি অনেক কিছু ডিসকাস করলাম, বাট আর একটা জিনিস আমার মাথায় আসছে।
0: কি বলতো,
1: কখনো প্রিয় মানুষের সঙ্গে আবার দেখা হওয়ার জন্য ছাতাটাকে তার বাড়িতে ফেলে এসছো, মানে ইচ্ছাকৃত তার তার বিচরণ ক্ষেত্রে কোথাও ছাতাটাকে লুকিয়ে এসেছো?
0: না, এটা তো করা হয়নি।
1: আহা, মিস করে গেছো বস, মিস করে গেছো বড়। কারণ
0: কেন,
1: এই এই এক্সপিরিয়েন্সটা না অদ্ভুত জানো তো, এইভাবে মানে বলতে পারো আমি একটা গল্প শুরু হতে দেখেছিলাম কাইন্ড অফ, যে এই প্রিয় মানুষের সঙ্গে আর একবার দেখা হওয়ার জন্য কিন্তু এই ছাতাটাকে টুক করে বাড়িতে ফেলে রেখে দিয়েছিল।
0: দারুণ ব্যাপার তো।
1: হ্যাঁ, মানে এইবারে দেখো কত কতটা মজার, যাকে আমরা স্বার্থপর বলছিলাম এতক্ষণ, আবার ডেফিনেটলি আমরা এক্সপ্লোর করলাম যে সে কতটা আমাদেরকে আগলে রাখে, কিন্তু এইখানেতে ছাতা কিন্তু শুধুমাত্র আমাদেরকে আগলে রাখে না, একটা সূত্র হয়ে কাজ করে,
0: সুযোগ করে দেয়,
1: একটা সূত্র হয়ে কাজ করে,
0: মানে সেই বিনি সুতোর মতো
1: একদম।
0: তো এই যে মানে দেবজি সেই ঘুরে ফিরে কিন্তু প্রেমের দিকেই আসবে, মানে ও খুব রোমান্টিক, মানে রোমান্টিসাইজ করছে সাথে বিষয়টাকে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি।

0: জি সমাজ এও আপ লোক সমাজ এও তো এরকম একটা ব্যাপার
1: না এরকম করে বলে লাভ নেই এমন নয় যে আমি শুধুমাত্র আমারই স্মৃতিচারণ করছি আমি অনেক গল্প দেখেওছি চোখের সামনে এই ছাতা নিয়ে মানে যেখানে মেইন ক্যারেক্টারটাই ছাতা সেরকম গল্পগুলোই আর কি বন্ধুদের সঙ্গে একটুখানি ভাগ করে নিচ্ছি
0: বেশ বেশ তেমন মানে এরকম একটা প্রেমের সিচুয়েশন যদি আমাদেরকে বলা হয় বলো বন্ধুরা তোমাদেরকেও যদি এরকম একটা প্রেমের সিচুয়েশন শোনানো হয় তাহলে একটা প্রেমের গান হবে না এটা হতে পারে মানে এই বৃষ্টি নিয়ে কথা হচ্ছে ছাতা নিয়ে কথা হচ্ছে প্রেম নিয়ে কথা হচ্ছে সেখানে মিষ্টি প্রেমের গান থাকবে না সেটা কখনোই হতে পারে না তো আরও একটা মিষ্টি গান শুনে আমরা কিন্তু ফিরে আসবো আমাদের আজকের আড্ডায় রশিদ খান এবং অর্পিতা চ্যাটার্জির কণ্ঠে অর্পিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা শুনে আমরা আবার ফিরে আসবো আজকের এই ছাতা নিয়ে আড্ডায়
1: সঙ্গে থাকুন।

0: মেমোরিজ, সেই মেমোরিজ নিয়ে আমরা প্রচুর গল্প করছিলাম বটে, তবে আমরা কিন্তু চাই তোমাদের থেকেও শুনতে, তোমরাও আমাদেরকে তোমাদের মেমোরিজ শোনাতে পারো। এবং মনে হচ্ছে ফোন লাইনে কি কোনো বন্ধু রয়েছে?
1: হ্যাঁ হ্যাঁ, বন্ধু রয়েছে, বন্ধুর কথা শুনে নি। হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ নমস্কার, আমি শুভজিৎ বলছি বেলঘরিয়া থেকে।
0: হ্যাঁ বলুন।
2: আমার মনে হয় ছাতাটাকে আমরা মানে মোটামুটি শীতকালে হাইবারনেশনে পাঠিয়ে দিই, তারপর যখন গ্রীষ্মকাল বর্ষাকাল, গ্রীষ্মতে অবশ্য অনেকে আবার টুপি টুপি পরে চলে যায়, কিন্তু বর্ষার টাইমে ওই বিদেশে একটা প্রোগ্রাম হয় ইউনাইটেড স্টেটস এ, সেটাকে বলে উইটনেস প্রোটেকশন প্রোগ্রাম। সেটার মানে হচ্ছে যে যারা সাক্ষী তাদেরকে সরকার আলাদা একটা গোপন জায়গায় রেখে দেয়, যাতে অপরাধীরা ইনফ্লুয়েন্স করতে না পারে। তো ছাতার কেসটাও তাই হয়, কারণ বর্ষাকালের সময় আমরা সেই জায়গা যেখানে হাইবারনেশনে চলে গেছে সেটা খুঁজে পাই না, তাকে খুঁজতে হয়, মানে তাকে গভীর ভেতরে কোথাও রেখে দিয়ে চলে যায়।
0: বাবা, এটা দারুণ গল্প শুনতে পেলাম বটে। হ্যাঁ এটা দারুণ গল্প,
1: বেশ মানে এইরকম।
0: এটা এটাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট যে ছাতা কিন্তু হাইবারনেশনে চলে যায়।
1: এই যেমনটা ও বললো যে আমাদের বিভিন্ন সময় আমরা যেটা করি যে আমাদের ছাতাগুলো আমাদের থেকে মানে আমাদের প্রয়োজন ফুরিয়ে গেলেই আমরা সেটাকে ওই যে মুড়িয়ে এক কোণায় ফেলে রাখি, সেই বিষয়টাও কিন্তু আমাদের কাছে ওই মানে হাইবারনেশনের মতোই, মানে বর্ষাকাল হয়ে গেল আমাদের ছাতা চলে গেল হাইবারনেশনে, আবার বেরোবে কিন্তু গরমকালে, কারণ গরমকালে রোদ্রের জন্য ওই আমাদের সানস্ক্রিন হিসেবে আমরা ছাতা ইউজ করি, এবং ছাতা না থাকলে এই রোদে আমাদের যে পরিমাণ ট্যানিং হতো, যে পরিমাণ আমাদের ডিট্যান করতে হতো, তাহলে সেটা আর বলার মতো নয়, বিশ্বাস করো।
0: একেবারেই তাই। কিন্তু হ্যাঁ মানে একটা কথা তো সত্যি মানতেই হবে, এটা যে শীতকালের একটা অন্যরকম মজা আছে, ওই মিঠে রোদ কুয়াশা এই সব কিছুর মধ্যে হয়তো ছাতাটা আলাদা থাকে বটে, কিন্তু বছরের বাকি সময়টাতে ওই বিশ্বস্ততার কথা যদি বলি তাহলে কিন্তু ছাতাই আমাদের প্রিয় সঙ্গী। কারণ কারণ আমাদের এই শহরে, আমাদের এই রাজ্যে বর্ষাকাল আর গরমকালটাই কিন্তু চূড়ান্তভাবে ডমিনেট করে, যাই বলো।
1: একদম তাই। আর এই যে বর্ষাকালে ছাতার কথা আমরা বলছি, ছাতার যে বিষয়টা আমরা একেবারেই বললাম না, অনেক রকম মেমরি বললাম যে বর্ষার দিনে সেই প্রেম প্রেম ওয়েদার, তারপর বাড়ি থেকে স্কুলের জন্য ফাঁকি দিয়ে বেরোনোর জন্য ছাতা, কিংবা কোনো রকম মেমরিজের জন্য ছাতা, কারুর হয়তো খুব খুব প্রিয় একটা ছাতা সেটা সে কাউকে উপহার দিয়েছে, অথবা কোনো রকম একটা, ওই যে যেমন দেবজিৎ বললো যে কারুর সঙ্গে দেখা করতে হলে তার সঙ্গে তাকে একটাবার দেখার জন্য তার কাছে ছাতাটা ফেলে আসা। কিন্তু যেটা বললাম না সেটা হচ্ছে ছাতা হারানো, যেটা নিয়ে আজকে শোটা শুরু হলো।
0: এই নিয়ে কথা বলো না, যদি আমার মা শুনে তাহলে বাড়িতে গিয়ে আমাকে আরো অনেক কিছু শুনতে হবে, শুধুমাত্র এই অনুষ্ঠানটার কথাই নয়, আরো অনেক কথা আমাকে শুনতে হবে যদি এই ছাতা হারানোর গল্পটা উঠে আসে, কারণ আমি রীতিমতো তটস্থ।
1: এবং আমি গুনে শেষ করতে পারবো না যে আমি কটা ছাতা হারিয়েছি।
0: আজকে এনেছিলাম না, ভুলে গেছি,
1: আমি বললাম না আজকে আমি যে ছাতাটা এনেছি সেটা প্রায় মান্ধাতার আমলের ছাতা, এবং সেটা জং ধরে গেছে,
0: নিয়ে যাবে বাড়িতে।
1: বেশ বেশ, যদি বৃষ্টি পড়ে তাহলে অবশ্যই তোমাকে সেই ছাতায় আমি ঠাই দেব, এবং মানে তোমাকে আগলে গেট পর্যন্ত নিয়ে যেতে পারি, ঠিক আছে?
0: সেটাও একটা ব্যাপার, তুমি তো আর আমার বাড়ি অবধি যাবে না।
1: হ্যাঁ,
0: কিন্তু এটা সত্যি সত্যি একটা বড় ঘটনা প্রিয়সমা, ছাতা হারানো। কারণ ছাতা হারানোর সঙ্গেও কিন্তু আমাদের বাঙালিদের একটা অদ্ভুত গল্প জুড়িয়ে যে ছাতা হারানো নাকি খারাপ, মানে মা কাকিমারা সেরকমই বলে আসেন।
1: এটা বলতো কেন বলতো, এটা যদি তোমরা জানো যে কি লজিকে বলা হয় যে ছাতা হারানো খারাপ, মানে যে কোনো জিনিস হারানোই খুব খারাপ, কিন্তু ছাতা হারানো স্পেসিফিক্যালি কেন খারাপ সেটা যদি কেউ একটু আমাকে বুঝিয়ে দাও, এটা সত্যিই আমি জানি না।
0: এই গল্পটা কিন্তু আমাদের কাছে খুব একটা পরিষ্কার নয়।
1: এবং যে বিষয়টা, এই যে ছাতা হারানো, এটা নিয়ে বিভিন্ন রকম অভিযোগ থাকে। ধরো কেউ কারোর ছাতা নিয়ে চলে যায় আমাদের এই আমাদের অফিসে, অনেক একদম এটা অনেক সময় হয়, ধরো কারো মানে দুজনেরই কালো ছাতা, বেশিরভাগ সময় যেটা হয় যে দুজনেরই কালো ছাতা হয়, এবং সেটা ধরো বাইরে থেকে আমরা বৃষ্টিতে ভিজে এসে সেটা মেলে রেখেছি, দুটো পাশাপাশি কালো ছাতা, এবং সেই কালো ছাতাটা অদলা বদলি হয়ে গেল, অদল বদল হয়ে গেল, হয়ে গেল ওর ছাতা এর কাছে, ওর ছাতা ওর কাছে,
0: তারপরে যা ঝামেলা,
1: ছাতা নিয়ে কি ঝামেলা দেখেছি বিশ্বাস করো। মানে ধরো আমার ছাতার একটা শিক একটুখানি বেঁকা ছিল, তার ছাতাটা পুরো পরিষ্কার টান টান মার্কা শিখছিল, এবার সে আমাকে পরের দিন ফোন করে বলবে যে তুমি আমার ছাতাটা নিয়ে চলে গেছো, কেন আমার ছাতাটা নিয়ে গেছো, তো আমাকে ভাঙা ছাতাটা ধরে দিয়েছো। আরে ভাই ভাঙা নয়, একটু বেঁকে গেছে, কি হয়েছে? তো এই যে ছাতা নিয়ে মানে এই যে চুলোচুলি যে ব্যাপারটা, সেটাও কিন্তু ছাতার একরকম মেমরি। কারণ মানে এই যে একটা মিষ্টি ঝগড়া, সেটাও আমাদের নিজেদের মধ্যে তো কমিউনিকেশনটা বাড়াচ্ছে, তাই না?
0: একেবারেই একেবারেই, সম্পর্কের বাঁধনের জায়গাতে তো ছাতা একটা বড় রোল প্লে করছেই, সেটা তোমাদেরকে বলেছি। তবে যদি ছাতাকেও কোনো একদিন আমরা বলতে পারতাম তু জিলে যারা,

0: কেন?
1: কারণ মানে ওই আর কি, হয়তো ছাতাও হয়তো বলে যে ইন দিনও দিল মেরা মুঝসে হে কহ রহা তু জিলে সারা।
0: আচ্ছা আচ্ছা,
1: ছাতা তো দিনের পর দিন বছরের পর বছর শুধু উন্নতির জন্যই
0: বাঁচে। বুঝতে পেরেছি, হ্যাঁ মানে নিজেকে একটু ভালোবাসা দরকার, এটা হচ্ছে বিষয়। মানে ছাতাকে আমরা বলবো যে তু জিলে যারা খুদকে লিয়ে,
1: মানে সোহমই বলুক।
0: হ্যাঁ একদম, সোহমের কণ্ঠে শুনবো। এবং এই গানটা শুনে আমরা কিন্তু আবার আড্ডায় ফিরবো, আমাদের কিন্তু সময় খুব কম, কিন্তু তাও তোমাদের জন্য আমরা গান রেখে যাচ্ছি। এটার জন্য আমাদেরকে একটা ছাতা গিফট করা উচিত, কেমন?

0: একদম জিলে যারা, এই যে ছাতাকে আমরা বললাম যে ছাতাকে নিয়ে, মানে ছাতাকেও আমরা এইভাবে বলতে পারি যে তু জিলে যারা, এই যে বৃষ্টি এবং রোদ্দুর এই দুটো ছাড়াও ছাতারও যে একটা জীবন থাকতে পারে,
1: একদমই তাই।
0: সেটা তো আমরা বলতেই পারি, তাই না?
1: ছোটবেলাতে আমাদের পুতুল, আমাদের খেলনা, সেই সব কিছুর মধ্যে কিন্তু নিজেদের কল্পনার বশেই, নিজেদের ভালোবাসার জন্যই আমরা কিন্তু একটা প্রাণ সঞ্চার করেই দিতাম।
0: একদম
1: বড় হতে হতে আমাদের সেই অভ্যাসটা হারিয়ে গেল, না হলে বোধ হয় ছাতাকেও আমরা হয়তো মাঝে মধ্যে থ্যাংক ইউ বলতাম, ছাতাকেও হয়তো আমরা মাঝে মধ্যে বলতাম তু জিলে যারা।
0: একদম, কারণ এই যে যেমনটা দেবজিৎ বলল যে আমরা ছোট থেকে সব সময় কিন্তু সব কিছুকে খুব বেশি অবজেক্টিফাই না করে আমরা সব সময় সব জিনিসকে আমাদের নিজেদের মতো ভাবতে, মানে ভাবতে পারতাম যে ইস ওকে মারলে তো লাগবে। কিন্তু যত বড় হচ্ছি, যত বড় হয়েছি, তত আমাদের মনে হয়েছে যে এদের আবার লাগে থাকে নাকি।
1: কারেক্ট।
0: কিন্তু এই যে আমরা অযত্ন করি, অযত্নে মানুষ যেমন নষ্ট হয়ে যায়, ফুল যেমন মরছে যায়, তেমনি এই যে ছোট ছোট জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোও কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায়।
1: আর ছাতাকে যদি অবহেলা করি আর ছাতাকে যদি অযত্নে রাখি, তাহলে কিন্তু সেই মেমোরিজগুলোতেও কোথাও কোথাও একটুখানি জং ধরতে তো থাকে, যেমন ছাতাতে জং ধরে। তো সেক্ষেত্রে আমাদের আশেপাশে এরকম অনেক জিনিসই থাকে জানো তো, যেগুলোর সঙ্গে আমাদের দারুণ স্মৃতি, দারুণ সব মেমোরিজ জড়িয়ে থাকে। তো প্লিজ বি কেয়ারফুল, সব কিছুকেই কোনো রকমভাবে চেষ্টা করে একটুখানি সংরক্ষিত রাখার, সেই মেমোরিজগুলোকেও, সেই জিনিসগুলোকেও। আর যেতে যেতে কি তাহলে আমাদের জন্য আরেকটা গান রইল, মানে আমাদের বন্ধুদের জন্য?
0: একদমই থাকবে, কারণ আমরা যেতে যেতে কোনো সুন্দর গান রেখে যাব না, এটা হতেই পারে না। আজকের এই ওয়াইভি প্যানোরামার আড্ডায় তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমার যৌবনের বন্ধু প্রিয়সমার, আমার সঙ্গে দেবজিৎ। তো যেতে যেতে সুন্দর একটা গান কবিতা শেঠ এবং অমিতাভ ভট্টাচার্যের কণ্ঠে শুনতে শুনতে একদম একটা সুন্দর দিন কাটাও, এবং টাটা
1: আজকের মতো, টাটা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

0: আকাশবাণী এফএম রেনবোতে শুনছেন আজ রাতে সংবাদ সফর। বৃহস্পতিবার স্বাভাবিকভাবেই সংবাদ সফর, এবং সংবাদ সফর মানে রণজয় কৃষ্ণা আপনাদের সঙ্গে থাকবো অবশ্য রাত্রি 10:30 পর্যন্ত 107 এফএম রেনবোতে। রাত্রি 10:30 থেকে 12:00 পর্যন্ত থাকবো নিউজ অন এয়ার অ্যাপে। আপনারা আমাদের সঙ্গে থাকছেন তো,
1: তাহলে সকলে মিলে রাত 12:00 পর্যন্ত আধ ঘন্টা আমরা ফ্রিকোয়েন্সিতে রয়েছি 107 রেনবোতে, এবং প্রসার ভারতী নিউজ অন এয়ার অ্যাপে পুরো সময়টা একদম রাত 12:00 পর্যন্ত তোমাদের সাথে কৃষ্ণা এবং রণজয়।

0: আসলে আজকে বৃহস্পতিবার এই সময়টা আমাদের যারা নিয়মিত লিসনার রয়েছে তারা তো সকলে জানো, আর যারা নতুন তাদের আলাদা করে বোধ হয় সংবাদ সফরের কথা বলার অপেক্ষা রাখে না, কেননা এতদিনে এতগুলো বছরে নেই নেই করে 8টা বছর অতিক্রান্ত আজ রাতে এই সংবাদ সফরের। এবং সেখানে তোমরা জানো যে আমাদের কী ক্যারেক্টারিস্টিক, আমাদের অনুষ্ঠানের আমাদের প্রোগ্রামের কী ক্যারেক্টারিস্টিক রয়েছে, এবং সেই জায়গা থেকে এখন প্রচুর আমাদের নিউজ সোর্স রয়েছে যেখান থেকে আমরা বিভিন্ন রকম খবর পাই। তাই খবর পাওয়াটা কিন্তু আজ থেকে 2 দশক আগে যতটা কঠিন কঠোর ছিল খবর পৌঁছানোর যে জায়গাটা, সেই জায়গাটা একদম সরলীকরণ হয়েছে। কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা যে অনেকটা তার স্বাতন্ত্র্য রয়েছে তোমরা সকলে জানো। একদিকে যেমন বিভিন্ন রকম সোশ্যাল ম্যাটার থাকে যেগুলো নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা হয় এবং সেখানে আমাদের যারা লিসনার থাকে তাদের পার্টিসিপেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেরকম এমন কিছু বিষয় থাকে, এমন কিছু খবরাখবর থাকে, এমন কিছু অ্যাওয়ারনেসমূলক বিষয় থাকে যেগুলো আমরা তুলে ধরি তোমাদের সামনে, যেগুলো হয়তো কনভেনশনাল যে মিডিয়া হাউসগুলো রয়েছে সেখানে আমরা পাই না, সেভাবে আমরা পাই না। কিন্তু সেটা আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে আমরা নজর রাখি আমাদের লিসনারদের জন্য, যেটা ভীষণভাবে দরকার, ভীষণভাবে প্রয়োজনীয়। এমন কিছু হিউম্যান ইন্টারেস্টেড ঘটনা থাকে, এমন কিছু অ্যাওয়ারনেসমূলক বিষয় থাকে যেটা হয়তো আগামী ভবিষ্যতে আমাদের কাছে ভীষণভাবে প্রয়োজন আগামী সময়ের জন্য, সেগুলো আমরা তুলে ধরি তোমাদের কাছে। আর এই জায়গা থেকেই কিন্তু এগিয়ে চলেছে সংবাদ সফর।
1: ঠিক তাই, এমন অনেক খবর থাকে কিন্তু যে খবরটাকে আমরা তুলে আনি এমন যেমন থাকে, আবার এমন অনেক খবর থাকে যেটা খবরের কাগজ খুললেই হয়তো আপনি প্রথম পাতাতেই দেখতে পান, অথবা হয়তো সারাদিন ধরে টিভির বিভিন্ন চ্যানেলে মানে আপনি কানে আপনার কানে আসে আপনি সেগুলো শুনতে পান। কিন্তু তা সত্ত্বেও সেই শুনবার পরেও মনের মধ্যে একটা কোথাও যেন মনে হয় যে এটা এরকম হলো, আচ্ছা এটা যদি এরকম না হতো, একটা তোলপাড় করা কিছু ঘটনা, এরকম ঘটনা কিন্তু একেবারে খবরের কাগজের প্রথম পাতায় থাকে। আবার অনেক সময় এমনও থাকে হয়তো তৃতীয় চতুর্থ পাতায় সেটি এসেছে, হয়তো সেরকমভাবে গুরুত্ব পায়নি কোনো খবর, কিন্তু সেই খবরও আপনার চোখ এড়ায়নি বা সেই খবরও আপনাকে রীতিমতো ভাবিয়েছে। রণজয় কৃষ্ণা চেষ্টা করে সেই সব খবর

0: এক একটা বৃহস্পতিবার একা লাগলেও আমার মনে হয় না যারা আমাদের লিসনার তাদের কাছে একা লাগে কখনো কোনো বৃহস্পতিবার, কেননা সেই দিনটা আজ রাতে রয়েছে রয়েছে কৃষ্ণার অনুজয়, এবং সেই জায়গা থেকে একা লাগার কোনো প্রশ্নই বোধ হয় থাকে না, তাই তো?
1: একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি এবং রণজয়, মানে রণজয় কৃষ্ণা চেষ্টা করে কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে চলতে, যেমন গান তেমন খবর, আপনাদের মতামত সব কিছু নিয়ে একেবারে একটা প্যাকেজ বলতে পারেন আমাদের এই সংবাদ সফর।
0: একদম ঠিক।
1: আর সবচেয়ে বড় কথা, যখন আমরা এই বিশ্বকাপের মধ্যে রয়েছি, অনেকে বিশ্বকাপ জ্বরে কাবু, অনেকে সেই বিশ্বকাপের রাত জেগে জেগে বিশ্বকাপের খেলা দেখছেন, তখন কিন্তু বিশ্বকাপ ছাড়া সংবাদ সফর
0: ভাবা যায় না। মানে বিশ্বকাপ শুরুর আগে থেকেই আমরা একদম প্রথমে একটা নির্দিষ্ট সময় বলতে পারো যে সেই সময়টা কতটা হবে, 25 মিনিট হতে পারে, 45 মিনিটও হতে পারে, মানে বিশ্বকাপের কথা বলতে বলতে আমরা এতটাই আবেগপ্রবণ এবং এতটাই পাগল বলা যেতে পারে, অনন্ত সময় চলে যায় বিশ্বকাপের কথা বলতে বলতে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হবে না।
1: বাঙালি যেখানে ফুটবল পাগল সেখানে তো খবর থাকবে
0: অবশ্যই।
1: বছর 8 আগে রাশিয়ার মাটিতে তৃতীয় স্থান অর্জন করে বিশ্ব ফুটবলের মানচিত্রে নিজেদের সম্মানজনক জায়গায় তুলে এনেছিলেন ইডেন হ্যাজার্ডরা। আজকের এই বেলজিয়ান দল, তারাও কিন্তু সেই লেগাসি বহন করছে। যারা এই বেলজিয়াম সেনেগালের খেলাটা দেখেছেন তারা জানেন যে খেলাটা ঠিক কীরকম হয়েছিল। প্রথমে পিছিয়ে যাওয়া, তারপরে জেতা, এই পুরো ব্যাপারটা, এবং মাঝখানে রীতিমতো একটা তুমুল ঝগড়া। হ্যাঁ, ম্যাচ চলাকালীন দলের অন্যতম সেরা তারকার সঙ্গে অধিনায়কের একটা তুমুল ঝগড়া, আমেরিকার মাটিতে বিশ্বকাপে যে তথাকথিত আমরা এবার হাইড্রেশন ব্রেক দেখছি, সেই সময় বেলজিয়াম শিবির রীতিমতো উত্তপ্ত। আসলে ততক্ষণে আফ্রিকার মহাশক্তি সেনেগাল তাদের বিরুদ্ধে 2 গোলে বেলজিয়াম পিছিয়ে পড়েছে, দল তখন রীতিমতো দিশেহারা। আর সেই সময় দলের অন্যতম সেরা তারকা ইউরি টিলেমান্স, তিনি আক্রমণের ঝাঁজ বাড়াতে গিয়ে কতবার যে বলের, মানে গোলের সেই ওই 3 কাঠির মাঝখান দিয়ে যে বলটাকে ঢোকাতে হবে সেটাই মিস করছিলেন, মাঝে মাঝেই বাজে বলের দখল হারিয়ে ফেলছিলেন, যেটা একেবারেই অধিনায়ক লিন্ড্রু ট্রুসার তিনি মেনে নিতে পারছিলেন না। মাঠেই মেজাজ হারিয়ে রীতিমতো ঝগড়াঝাটি করতে শুরু করলেন টিলেম্যান্সকে, রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায় দুজনের। এবার আমরা চলে আসি 89 মিনিটস, যে ভুলটা বারবার টিলেম্যান্সকে ধরিয়ে দিচ্ছিলেন অধিনায়ক ট্রসার্ড, এবার সেটা তিনি নিজেই শুধরে দিলেন। ঠিক কিভাবে বক্সের দিকে ক্রস তুলতে হয় নিজেই যেন সতীর্থকে দেখিয়ে দিতে চেয়েছিলেন অধিনায়ক। আর মজার কথা হলো, বক্সের দিকে বাড়ানো তার সেই নিখুঁত ক্রস থেকে গোলটা করে সতীর্থ সমতা ফেরালে।

0: কে সতীর্থ? ইউরি টেলেম্যান্স। এবং তারপর কয়েক মিনিট আগের যে ঝগড়া হচ্ছিল দুজনের মধ্যে, সেই ঝগড়া কোথায় চলে গেল এবং দুজনে মিলে রীতিমতো এই এই গোলটার উচ্ছ্বাসে মেতে উঠলেন। বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব শেষ মুহূর্তে টিকিয়ে ফেলতে পারার স্বস্তি, পরে ম্যাচের 125 মিনিটে ওই টেলেম্যান্সের গোলেই বেলজিয়ামের জয় এবং রাউন্ড অফ 16-এ যাওয়া।
1: 4 বছরের অপেক্ষা, এবং তারপরে একদম বিশ্বকাপের ফুটবল মাঠে পড়তে না পড়তেই আমি মার্কিন মুলুক বা ইউরোপ বাদ দিলাম, সেখানে তো হচ্ছে, কিন্তু আমাদের শহর কলকাতায় যেখানে বিশ্বকাপের কোনো ছিটে ফোটা নেই, কে বলবে যে কলকাতায় বিশ্বকাপ হচ্ছে না? এই একটা মাস সাধারণত রাতে ঘুমোয় না বাঙালি, রাতের পাহারাদার বাঙালি। কলকাতার কোনো পাড়া হয়ে ওঠে ব্রাজিল, তো অন্য পাড়া আর্জেন্টিনা, আবার কোনো পাড়া মেসি কিংবা রোনাল্ডো অথবা নেইমার, এমনটাই কলকাতার বিশ্বকাপের ফুটবল চিত্র। এখন অবশ্য টুকটাক এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র বা হালান্ডো চোখে পড়তে পারে। এবছর যেমন পাড়ায় পাড়ায় পতাকা, প্রিয় ফুটবলারের কাট আউট, পোস্টার, ব্যানার দেখলে মনেই হবে না যে ফুটবল বিশ্বকাপ হচ্ছে সুদূর মার্কিন মুলুকে। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা যেটা, সেটা হচ্ছে যে যে ট্রফিটার জন্য 48টা দল জান প্রাণ দিয়ে লড়ছে, সেরকম ট্রফি কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের শহর কলকাতায়, গ্রাম গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। অবাক হচ্ছেন কীভাবে ছড়িয়ে পড়ছে? না না, অবাক হওয়ার কিছু নেই। আসলে এই যে ফুটবল ফিভার, ফুটবল যে উন্মাদনা রয়েছে, একদম ছোট্ট ছোট্ট খুদে শিল্পী থেকে কিশোর বা যুবক শিল্পীরা, তারা তাদের নিজের মতো করে ফুটবলের বিশ্বকাপের যে ট্রফি, সেই ট্রফি তারা তৈরি করেছেন। সেটা সুদূর কৃষ্ণনগর হতে পারে, সেটা কলকাতা হতে পারে, টালা থেকে টালিগঞ্জ, অনেক জায়গায় কিন্তু এরকম চিত্রটা ছড়িয়ে পড়ছে। বিভিন্ন যে ক্লাবগুলো রয়েছে, সেই ক্লাবেও যখন ব্রাজিলের খেলা হচ্ছে, যখন জার্মানির খেলা হচ্ছে, ফ্রান্সের খেলা হচ্ছে, সেই সময় কিন্তু এই যে বিশ্বকাপ, নিজেদের হাতের তৈরি যে বিশ্বকাপ, সেখানে হয়তো আমাদের বাংলার ছোঁয়া রয়েছে, সেই বিশ্বকাপ কিন্তু রয়েছে। এবং সেই উন্মাদনা, সেই যে ফিভার, সেটাতে শুধু মার্কিন মুলুকের অধিবাসীরাই নয়, আমাদের কলকাতা, আমাদের বাংলার সকলে কিন্তু ছাপিয়ে পড়েছে।
0: বিশ্বকাপের খবর যখন দিচ্ছি, তখন এই খবরটা না দিতে ইচ্ছে করে না, কিন্তু কিছু কিছু খবর থাকে যেগুলো দিতে হয়। কয়েক মিনিট আগে তার দলের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়েছে, ইংল্যান্ডের মতো মহাশক্তিধর দেশের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার পরও না সাফল্য আসেনি, দীর্ঘক্ষণ এগিয়ে থাকার পরও হেরে বিদায় নিতে হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ থেকে, সেই খেলা নিয়ে কাটাছেঁড়া চলছে, সাংবাদিক সম্মেলনে প্রশ্ন ধেয়ে আসছে একের পর এক, এর মধ্যেই মাথায় আকাশ ভেঙে পড়ার মতো দুঃসংবাদ, আচমকা তিনি জানতে পারলেন বাবা প্রয়াত হয়েছেন। ডিআর কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাপ্রে, আদতে ফরাসি, কঙ্গোর দায়িত্ব নেবার পর আফ্রিকার ওই দরিদ্র দেশটির ফুটবল ইতিহাস তিনি একেবারে বদলে দিয়েছেন। সেবাস্তিয়ানের অধীনেই প্রথম এই রকম সব কিছুর স্বাদ পেয়েছে কঙ্গো, 1974 সালের পর এই প্রথম বিশ্বকাপের যোগ্যতা অর্জন, বিশ্বকাপের মঞ্চে প্রথম গোল, প্রথমবার জয়, এমনকি প্রথমবার নক আউটের টিকিট পাওয়া। সেই নক আউট ম্যাচেও ইংল্যান্ডের মতো দলকে ভালো মতো বেগ দেওয়া, এসবের পরও নক আউটের হার বিমর্ষ করে দিয়েছিল কোচ সেবাস্তিয়ান দেসাপ্রেকে। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে ইংল্যান্ডের ম্যাচ নিয়ে যখন তিনি প্রশ্নের জবাব দিচ্ছেন, সেই সময় আচমকা মিডিয়া অফিসার এসে ঘোষণা করেন, আপনাদের সকলকে ধন্যবাদ, কিন্তু আমাদের একটা ঘোষণা আছে, কোচের পিতৃবিয়োগ হয়েছে, ওকে সমবেদনা জানাচ্ছি। আচমকা মিডিয়া ম্যানেজারের ওই ঘোষণায় কঙ্গোর কোচ প্রত্যাশিতভাবেই হতভম্ব হয়ে যান। কয়েক সেকেন্ড বাবার মৃত্যু সংবাদ যেন বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। কয়েক সেকেন্ড পর একটু ধাতস্থ হয়ে আমাকে ক্ষমা করবেন বলে বেরিয়ে যান দেসাপ্রে। সেখান থেকে সোজা বিমানবন্দর, দেশে ফেরার বিমান ধরেছেন দেসাপ্রে। কঙ্গোর ফুটবলার এবং অন্য সাপোর্ট স্টাফেরা সূচি অনুযায়ী

0: নিয়েই ফিরবেন, গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা তার পাশে দাঁড়িয়েছেন।
1: বিশ্ব ফুটবল নিয়ে, বিশ্বকাপ নিয়ে যেরকম চূড়ান্তভাবে উচ্ছ্বাস রয়েছে বিদেশ থেকে স্বদেশ সর্বত্র, সেরকম এর অনেকগুলো জায়গায় অন্ধকার রয়েছে, দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে। তার নাম উচ্চারিত হলেই ফুটবল পাগলদের চোখে ভাসে মেক্সিকো বিশ্বকাপের সেই গোল অফ দ্য সেঞ্চুরি। ঠিক ঠিক ধরেছেন, বলছি মারাদোনার কথা। 2018 সালে মারাদোনা যে মন্তব্য করেছিলেন, 2026 বিশ্বকাপের প্রেক্ষাপটে আবারও নতুন করে আলোচনায় তা এসেছে। রাশিয় বিশ্বকাপ চলাকালে এক সাক্ষাৎকারে মারাদোনা যুক্তরাষ্ট্রের ফুটবলের অতিরিক্ত বাণিজ্যিকীকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার আশঙ্কা ছিল মার্কিন ক্রীড়া সংস্কৃতির প্রভাব ফুটবলের ঐতিহ্য ও স্বাভাবিক কাঠামোকে বদলে দিতে পারে। এবারের বিশ্বকাপে হাইড্রেশন ব্রেকের সময় বিজ্ঞাপন প্রচারের ঘটনা অনেক ফুটবল প্রেমীর কাছে মারাদোনার সেই আশঙ্কার সঙ্গে যেন মিল খুঁজে পাচ্ছে। 1994 বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচকে 25 মিনিট করে চারটি কোয়ার্টারে ভাগ করার প্রস্তাব দিয়েছিল বলে উল্লেখ করেছিলেন মারাদোনা, যাতে বিজ্ঞাপন প্রচারের আরও সুযোগ তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত সেই প্রস্তাব কার্যকর হয়নি, তবে বিরতির সময় বাণিজ্যিক সম্প্রচারের বিষয়টি সামনে আসায় তাঁর পুরনো মন্তব্য আবার আলোচনায় এসেছে। 2026 বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর নাম ঘোষণার পরেও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। বিশেষ করে মেক্সিকোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছিলেন, মেক্সিকো এই আয়োজন পাওয়ার যোগ্য নয়, তারা যখনই জার্মানি বা ব্রাজিলের মতো শক্তিশালী দলের মুখোমুখি হয় সেখানেই তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার ফুটবল সংস্কৃতি নিয়েও কটাক্ষ করেছিলেন মারাদোনা। তার মতে মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবল নিয়ে সেই ধরনের আবেগের ঘাটতি রয়েছে যা বিশ্বের ঐতিহ্যবাহী ফুটবল দেশগুলোতে দেখা যায়। কানাডাকে নিয়েও রসিকতা করে তিনি বলেছিলেন, কানাডিয়ানরা বড় জোর, ভালো স্কিয়ার হতে পারে। মারাদোনা যে আশঙ্কা করেছিলেন তাই এবারের বিশ্বকাপে হচ্ছে, আর তারপর ফের মারাদোনার মন্তব্য নিয়েই চলছে বিশ্বজুড়ে বিশ্ব ফুটবলের জোর চর্চা।

0: 107 FM রেনবো ঘড়িতে সময় বলছে রাত 10টা বেজে 26 মিনিট হয়ে 48 সেকেন্ড। আমরা রয়েছি আজ রাতে সংবাদ সফরে, তোমরাও রয়েছ সংবাদ সফরে। 10:30 পর্যন্ত আমরা থাকব আমাদের 107 FM রেনবোর রেডিও ফ্রিকোয়েন্সিতে, এবং 10:30 থেকে আমরা চলে যাব একদম অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত। রাত 12টা পর্যন্ত আমরা কিন্তু শুনতে পাব 107 FM রেনবোর বদলে শুধুমাত্র প্রসার ভারতীর নিউজ অন এয়ার অ্যাপে।
1: সংবাদ সফরে আমরা বিশ্বকাপ ফুটবলের খবর আপনাদেরকে দিচ্ছি, যে খবর হয়তো আপনারা যখন খেলাটা দেখেন কোনো একটা গোল হলে, বা হয়তো আমরা সেভাবে কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষ নিই না, কিন্তু পক্ষ হয়তো নিই যে ভালো খেলে,
0: তাই না?
1: একদম নিরপেক্ষভাবে সেই জায়গাটায় তৈরি হয় যে দারুণ একটা গোল করেছে। আমি যখন, আমার দেশ যখন খেলছে না, তখন আমি দু দলেরই সমর্থক, যে দল ভালো খেলছে আমি সেই দলের সমর্থক। হ্যাঁ, কোনো কোনো
0: এখানে নানান রকম মতবাদ রয়েছে, মানে যে ধরো আর্জেন্টিনার সাপোর্টার সে আর্জেন্টিনা হারলেও আর্জেন্টিনা, ব্রাজিলের সাপোর্টার ব্রাজিল হারলেও ব্রাজিল।
1: নির্দিষ্ট কোনো দল থাকলে
0: আবার অনেকে রয়েছে যে যখন যেমন তখন তেমন,
1: সেটা আর্জেন্টিনা ব্রাজিল বা ফ্রান্স।
0: কিন্তু কিন্তু যেটা বলা সেটা কিন্তু ফিভার রয়েছে, ফুটবল ফিভার রয়েছে। হ্যাঁ অবশ্যই, তুমি যেটা বলছো আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স জার্মানি ইটালি, এটা আলাদা। কিন্তু অন্যান্য দলগুলোর যখন খেলা হয়, যেই দল খুব ভালো খেলছে সেই দলের সাপোর্টার হয়ে যায়, এটা হয়। মানে আমরা যারা ক্লাবে বসে সবাই একসঙ্গে খেলা দেখি, তখন এই বিষয়গুলো কিন্তু
1: নির্ভর করে। মানে
0: হঠাৎ করে দল চেঞ্জ হয়ে যাওয়া, এটাও হয়ে গেল।
1: ইংল্যান্ডের সঙ্গে কোনো একটা দলের খেলা হচ্ছে, যে দল হয়তো আফ্রিকার কোনো দলের খেলা হচ্ছে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই মনে হয় যে দলটা কমা, যে দলটা আফ্রিকার দল, সে দলটা
0: একটু ভালো খেলো,
1: এরকম একটা
0: উঠে আসুক।
1: একদম, এটা একটা সাইকোলজি।

0: ব্যাপার থাকে
1: যে আমি হয়তো সে দেশের নই বা হয়তো অন্য দেশ আমার, আমি তার বিরোধী নই, কিন্তু কোনো একটা জায়গায় একটা সফট কর্নার কাজ করে যে ওরা খুব মানে কষ্ট করে উঠে এসেছে, তাহলে ওরা ভালো খেলুক, ওরা জিতুক, এরকম একটা ব্যাপার। মানে এই যে একটা আমরা পক্ষপাতিত্ব হয়ে যায় তখন সেই দলের দিকে, এটাই বোধ হয় মানুষের মানবিকতার দিক কি বলে।
0: ভীষণ ভীষণ। এবং যেটা বললাম যে ধরো এই যে আমাদের শহর কলকাতা বলি কেন, আমাদের সারা বাংলা জুড়ে বিভিন্ন সময় এখন দেখবে যে তুমি যে পাড়ার যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলোতেও সারা রাত্রির আলো জ্বলছে, হ্যাঁ, এবং আমাদের গৃহস্থের বাড়ি সেখানেও আলো জ্বলছে, রাত জেগে যে ফুটবল খেলা, ফুটবল উন্মাদনা, সেখানে আমাদের দেশ খেলছে না, আর সেখানে তার কানাকড়ি সম্পর্ক নেই আমাদের দেশের সঙ্গে ওয়ার্ল্ড কাপ ফুটবলের, কিন্তু সেই জায়গা থেকে অদূর ভবিষ্যতে হয়তো আমাদের ভারতবর্ষও সেখানে জায়গা পাবে, সেই আশায় আশাবাদী আমরা প্রত্যেকটা ইন্ডিয়ান সিটিজেন। কিন্তু এই যে ফুটবল যে আবেগ, ফুটবলকে ঘিরে যে উন্মাদনা, যে ভালোবাসা, সেটা কিন্তু একটা অন্যরকম। ঘড়িতে সময় বলছে রাত 10:30 বাজতে যাচ্ছে, আমরা আছি, কৃষ্ণা এবং রণজয় আমরা তো আছি, রাত্রির 12 পর্যন্ত আমরা রয়েছি, শুধুমাত্র আপাততভাবে 107 FM ফ্রিকোয়েন্সির বদলে সরাসরি আমরা চলে যাব প্রসার ভারতীর নিউজ অন এয়ার অ্যাপে আজ রাতে।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

0: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
1: লিওনেল মেসির 39তম জন্মদিনে মাত্র 8 বছরের আর্জেন্টিনীয় খুদে ভক্ত মানু লিডফির লেখা একটি আবেগঘন চিঠি ঘিরে আলোড়ন তৈরি হয়েছে সমগ্র আর্জেন্টিনায়। জনপ্রিয় স্ট্রিমিং অনুষ্ঠান সেরিয়া ইনক্রেভেল, সেখানে এই চিঠিটি পাঠ করা হয় এবং তা মুহূর্তেই অসংখ্য ফুটবল প্রেমীর হৃদয় ছুঁয়ে যায়। এবার মানুর জীবনে এক অবিশ্বাস্য অধ্যায়। আর্জেন্টিনার জনপ্রিয় তারকা দম্পতি পলা চেভেজ এবং পেড্রো আলফানসো খুদে এই ভক্ত এবং তার পরিবারকে এমন একটি বিশেষ উপহার দিয়েছেন যা তাদের কাছে স্বপ্নেরও অধরা ছিল। তারা আমন্ত্রণ পেয়েছেন স্টেডিয়ামের গ্যালারিতে বসে সরাসরি আর্জেন্টিনিয়ার জাতীয় দলকে সমর্থন জানানো। স্ট্রিমিং স্টুডিওতে এই সুখবর ঘোষণার মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি মানু, চোখের জল মুছতে বাবা মাকে জড়িয়ে ধরেছে সে। মানুর এই যে যাত্রা, তার সূচনা হয়েছিল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ওলগার স্টুডিওতে মেসির উদ্দেশ্যে লেখা একটি চিঠি জমা দেয় সে। সেই চিঠিতে মানু লেখে সে নিজেও আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে ফুটবল খেলে এবং দেশের অধিনায়কের মাঠের পারফরমেন্সের পাশাপাশি তার মানবিক দিকগুলোও তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। কি লিখে চিঠিতে মানু? মানু লিখেছে, তোমার খেলার কৌশল তো বটেই, তবে একজন মানুষ হিসেবে তুমি যেমন, সেটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর 2022 কাতার বিশ্বকাপ জয়ের মুহূর্ত স্মরণ করে মানু আরও লেখে, তুমি যখন বিশ্বকাপ জিতলে তখন আমাদের মতোই কেঁদেছিলে, সেই কান্না আমাকে শিখিয়েছে যে বড় মানুষরাও আবেগী হন এবং পরিশ্রম করলে অবশ্যই সাফল্য আসে। আর এই চিঠিটি দ্রুত ছড়িয়ে পড়ে অসংখ্য মানুষের কাছে। এবং এভাবেই যখন চিঠিটি সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে, কোনোভাবে এসে পৌঁছেছে মেসির কাছেও। সব মিলিয়ে যদিও মানু এখনও নিশ্চিত নয় তার প্রিয় হিরো মেসির সঙ্গে সরাসরি দেখা হবে কি না, তবুও বিশ্বকাপের গ্যালারিতে বসে আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ তার জীবনে এনে দিয়েছে এক অবিস্মরণীয় অধ্যায়।
2: এই এই মানে তালিকায় কিন্তু আরও অনেক অনেক শ্রোতা আছেন, দর্শক আছেন আমাদের, যারা কিন্তু ওই ব্যাপারটা মানে মেসি মেসি মেসি অ্যান্ড মেসি।
1: ঠিক,
2: একটুখানি নাম করি আর একজনের, আমাদের ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল, এখন টিম ইন্ডিয়ার অন্যতম পরিচিত মুখ। কিন্তু ব্যাট বলের লড়াই থেকে সামান্য বিরতি নিয়ে এবার তাকে দেখা গেল ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে, ফিফা বিশ্বকাপের উন্মাদনা একেবারে কাছ থেকে উপভোগ করতে। নিউ ইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ভারতীয় তারকা, গ্যালারিতে বসে দেখেছেন ফ্রান্স এবং সুইডেনের শেষ 32-এর ম্যাচ। কেন এই খবরটা বিশেষভাবে দিতে চাইলাম, কারণ বিশ্বকাপের রঙিন আবহে জয়সওয়াল একেবারে মিশে গিয়েছিলেন। গ্যালারিতে তাকে দেখা যায় লিওনেল মেসির আর্জেন্টিনা দলের 10 নম্বর জার্সি পরে। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের উৎসব মুখর পরিবেশ, সমর্থকদের উচ্ছ্বাস,

0: এবং নানা আয়োজন তিনি উপভোগ করেছেন এবং সেটাই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন।
1: আসলে আমরা সংবাদ সফরে তো এমন কিছু ঘটনা তুলে আনি, এমন কিছু মুহূর্ত তুলে আনি যেগুলো সচরাচর হয়তো আমাদের চোখে পড়ে না, আর সেগুলো খুঁজে খুঁজে বার করাই হচ্ছে আমাদের আমাদের এক এবং একমাত্র কাজ। এবং সেই জায়গায় যেটা জানা যাচ্ছে এই বিশ্বকাপের নানান খবর খবরাখবরের ভিড়ের মধ্যে, বিশ্বকাপের যে জুতো সেটা অবশ্যই বলতে হয়, এবং সেই জুতোর সঙ্গে যিনি জুতোর মালিক তিনি যদি হন রোনাল্ডো তাহলে কেমন হয়। বিশ্বকাপের টানা ছটি আসরে গোল করার অনন্য কীর্তিকে সম্মান জানিয়ে রোনাল্ডোর জন্য বিশেষ গোল্ড স্কর্পিয়ন মার্কিউরাল সুপারফ্লাই 11 বুট উন্মোচন করেছে একটি জুতো প্রস্তুতকারক আন্তর্জাতিক সংস্থা। সোনালি রঙের সেই বিশেষ বুটে সাদা অক্ষরে লেখা রয়েছে রোনাল্ডোর বিখ্যাত পরিচিতি CR7। বিশেষ এই সংস্করণের গোল্ড স্কর্পিয়ন মার্কিউরিয়াল সুপারফ্লাই 11 বুটের দাম কত জানেন? $300। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে এই বুটের দাম হচ্ছে আনুমানিক ২৬,০০০ টাকা। ভাবতে পারছেন আকাশ ছোঁয়া জুতোর দাম হবে নাই বা কেন, সেই জুতো যদি হয় CR7 রোনাল্ডোর। উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডোর জোড়া গোলের পাশাপাশি নুনো মেন্দেস এবং রাফায়েল লিয়াও একটি করে গোল করেছেন। এছাড়া উজবেক গোলরক্ষক আব্দুফহিদ নেমাতভের আত্মঘাতী গোলে বড় ব্যবধানে জয় পেয়েছে ইতিমধ্যেই পর্তুগাল। এই জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও এখন কিন্তু রোনাল্ডোর দখলে। বিশ্বকাপে এই মুহূর্তেই তার গোল সংখ্যা হয়ে গিয়েছে 10। কিন্তু যাই হোক, এই বিশ্বকাপের বিশ্ববাজারে CR7-এর যে বিশেষ বুট, বিশেষ যে জুতো, সেটা কিন্তু অবশ্যই একটা বিরাট জায়গা দখল করেছে ইতিমধ্যেই, সেটা কিন্তু বলা যেতেই পারে। আর এরকম আরও অনেক কিছু রয়েছে আজকে আপনাদের জন্য, অবশ্যই থাকতে হবে আমাদের সাথে কৃষ্ণা এবং রণজয়ের সঙ্গে রাত 12টা পর্যন্ত। এই মুহূর্তে FM রেনবো প্রসার ভারতীর নিউজ অন এয়ার অ্যাপে শুনছেন আজ রাতে সংবাদ সফরে।

0: সাক্ষাৎ হতে ছোট বোন বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন আতিথ্যে মুগ্ধ জাপানের প্রাইম মিনিস্টার সানায়ে তাকাইচি। ১৬তম ভারত জাপান বার্ষিক শীর্ষ বৈঠক উপলক্ষে তিন দিনের ভারত সফরে দিল্লিতে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী। প্রথমবার ভারত সফরে আসা তাকাইচিকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী জানান, এরকম অতিথিকে বরণ করার সুযোগ পাওয়া অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার, জাপান চিরদিনই ভারতের বন্ধু। এদিন ভারত জাপান কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হল। প্রধানমন্ত্রী শুরুতেই বলেন, ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি প্রথমবার ভারত সফরে এসেছেন। তিনি আমার ছোট বোনের মতো, তাকে স্বাগত জানাই। তিনি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং একজন দূরদর্শী ও জনপ্রিয় নেত্রী। এদিন ভারতের প্রধানমন্ত্রী এবং জাপানের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে প্রথমবারের মতো প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ উন্নয়ন চুক্তি স্বাক্ষর করল। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, অর্থনৈতিক নিরাপত্তা, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, জাহাজ নির্মাণ এবং ইন্দো প্যাসিফিক সহযোগিতা সহ একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তির কথাও এদিনের বৈঠকে আলোচনা করেন তিনি।
1: শুনছেন আজ রাতে সংবাদ সফরে প্রসার ভারতীর নিউজ অন এয়ার অ্যাপে। ঘড়িতে সময় বলছে রাত ১০টা বেজে ৫৯ মিনিট হয়ে ৩ সেকেন্ড এই মুহূর্তে। আরও এক ঘন্টার মতো সময় রয়েছে, আমরা তো থাকছি কৃষ্ণা এবং রণজয় সংবাদ সফরে ঠিক রাত ১২টা পর্যন্ত। আশা করছি এই রাতে আমাদের সঙ্গী হয়েই

0: রয়েছেন আপনারা ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত, ঠিক রাত ১২টা পর্যন্ত থাকবেন আমাদের সঙ্গে।
1: গানে গানে, খবরে খবরে, এআইইউ এফএম রেনবোতে রণজয় কৃষ্ণার সঙ্গে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

0: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
1: সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: গানে বাজুক, মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
4: আজকে সংবাদ সফরে এই মুহূর্তে যেটা বলার, একদিকে বিশ্বকাপ চলছে, আমরা সবাই বিশ্বকাপ দেখছি, আমেরিকা মেক্সিকো যে দেশগুলো খেলছে তারা তো রয়েইছে, এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষও কিন্তু টেলিভিশনের পর্দার দিকেই তাকিয়ে রয়েছে। আর এই অবস্থাতেই ইউরোপে একটা বিরাটভাবে সংকট তৈরি হয়েছে। কিসের সংকট? নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহ সমগ্র ইউরোপ জুড়ে, ভয়াবহ তাপপ্রবাহের প্রকোপ ইউরোপের একাধিক দেশে, এবং অত্যন্ত খারাপ খবর যেটা, যে ইতিমধ্যে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারাও বিভিন্ন রকমের পদক্ষেপ করছে। গত রোববার দিন জার্মানি, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের একাধিক দেশে তাপমাত্রার পারদ পূর্বের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছে, যেটা অত্যন্ত আশঙ্কাজনক। আন্তর্জাতিক মহল যেটা বলছে, তাপপ্রবাহের গরম হাওয়া এখন ক্রমশই পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, এবং যেটা জানা যাচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রেউসেস তিনি জানিয়েছেন, গত 21 জুন থেকে ইউরোপে তীব্র গরমের কারণে 1300 বেশি মানুষের মৃত্যু হয়েছে। পৃথিবীর মধ্যে ইউরোপেই সবচেয়ে দ্রুত তাপমাত্রা বাড়ছে, যা বিশ্বে গড় তাপমাত্রার চেয়ে দ্বিগুণ। লক্ষাধিক মানুষ চরম তাপপ্রবাহের মধ্যে বসবাস করছেন, স্কুলগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে, বিদ্যুতের গ্রিডগুলিও ভেঙে পড়ার একটা উপক্রম তৈরি হয়েছে, যেটা কিন্তু ভীষণভাবে ডেঞ্জারাস। হিট স্ট্রেস বা তাপমাত্রাজনিত মানসিক এবং শারীরিক চাপকে প্রায়শই নীরব ঘাতক বলে মনে করা হয়। ইউরোপের বাড়িঘর, কর্মক্ষেত্র এবং স্কুল কলেজগুলোর কাঠামোই চরম তাপমাত্রা সহ্য করার মতো করে তৈরি করা হয়নি, কারণ যেহেতু একটা নাতিশীতোষ্ণ বা ঠান্ডা মূলত ইউরোপের দেশগুলোতে বছরের বেশিরভাগ সময় ধরে থাকে, সেই অনুযায়ী কিন্তু তাদের সমস্ত যে বিল্ডিং কনস্ট্রাকশন, তার আর্কিটেক্ট সেভাবেই কিন্তু তৈরি হয়েছে। গত রোববার দিন সকালবেলা ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য মন্ত্রক তারা জানিয়েছে, গত বুধবার থেকে দেশে স্বাভাবিকের চেয়ে প্রায় 1000 জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। মূলত মৃত্যুর শিকার হয়েছেন 65 বছর বা তার বেশি বয়সীরা, এমনকি বাড়িতে বসেই প্রায় 40% বেশি মানুষের মৃত্যু বৃদ্ধি পেয়েছে। কোন কোন দেশের কী কী অবস্থা রয়েছে এই মুহূর্তে ইউরোপের দেশগুলোতে, কয়েকটি দেশের কথা অবশ্যই জানাবো। যেমন জার্মানি, পূর্বাঞ্চলে তাপমাত্রা ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস গত রোববার, যা জার্মানির ইতিহাসে টানা তৃতীয় দিনের মধ্যে উষ্ণতম দিনের রেকর্ড। চেক প্রজাতন্ত্র, প্রাগের উত্তরে অবস্থিত ডক্সানি এলাকায় তাপমাত্রা 41.1 ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর পর দেশটিতে টানা দুদিনে দ্বিতীয়বারের মতো তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়েছে। পোল্যান্ড, দেশটির স্লুবাইস শহরে তাপমাত্রা 40

0: 5.5°C-এ পৌঁছেছে, যা পোল্যান্ডের সর্বকালের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে বলে নিশ্চিত করেছে সেই দেশের আবহাওয়া দপ্তর। প্রধান এই চরম আবহাওয়ার জন্য সরাসরি জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের কারণে একসময় যা প্রজন্মে একবার ঘটত সেই দাবদাহ এখন প্রায় প্রতি বছরই দেখা দিচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি ইউরোপের সমস্ত দেশকে জরুরি ভিত্তিতে হিট হেলথ অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। চরম তাপপ্রবাহের কারণে নজিরবিহীন কোড রেড সতর্কতার পর ডেফকন এক নামে একটি বিখ্যাত মিউজিক ফেস্টিভ্যাল বাতিল করা হয়েছে নেদারল্যান্ডসে। এবারে বলবো ফ্রান্সের কথা। প্যারিসে জরুরি পরিষেবাগুলোর ওপর চাপ কমাতে প্যারিসে প্রকাশ্যে অ্যালকোহল বা মদ পানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বাতিল করা হয়েছে শহরের ঐতিহ্যবাহী প্রাউড মার্চ। আবহাওয়াবিদরা কি বলছেন? তারা বলছেন, জুন মাসের এই রেকর্ড গরমের পেছনে রয়েছে হিট ডোম বা তাপীয় গম্বুজ প্রভাব। এই বিশেষ আবহাওয়া বায়ুমণ্ডলের ওপর থেকে বাতাস নিচের দিকে নামতে থাকছে। এই সময়ে বাতাস সংকুচিত হয়ে ভূপৃষ্ঠে আঘাত করার সঙ্গে সঙ্গে আরও উত্তপ্ত হয়ে উঠছে। এই নিম্নগামী বাতাস চারপাশের আর্দ্রতা শুকিয়ে ফেলছে, ফলে আকাশে কোনো মেঘ জমতে পারছে না, যার প্রভাবে তীব্র সূর্যালোক সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তুলছে। সব মিলিয়ে ভীষণভাবেই কিন্তু একটা থ্রেটের মধ্যে রয়েছে ইউরোপের দেশগুলো।
1: তীব্র গরমে জার্মানির লাইপজিগ এবং নিউরেমবার্গে ট্রাম লাইনের চারপাশের রাস্তা গলে যাচ্ছে, পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। শুধু জার্মানি নয়, সুইজারল্যান্ড এবং ফ্রান্সের বিভিন্ন রাস্তাতেও অতিরিক্ত গরমে রাস্তার উপর বিটুমিনের স্তর নরম হয়ে উপরে উঠে এসেছে, ফলে গাড়ি চলাচলে সমস্যা তৈরি হয়েছে। কিন্তু ইউরোপের রাস্তাঘাটের এই অবস্থা, কিন্তু ভারতের গরমের সময় তাপমাত্রা কোথাও কোথাও 40°C-এর ওপরে যাওয়ার পরও রাস্তার অবস্থা এমন হয় না কেন? আসলে রাস্তা তৈরির পদ্ধতির মধ্যেই এই উত্তরটা লুকিয়ে আছে। ভারত এমন একটা দেশ যেখানে প্রতি বছর অনেক রাজ্যে 40°C-48°C পর্যন্ত তাপমাত্রা পৌঁছয়, আর রোদের তাপে রাস্তার উপরিভাগের তাপমাত্রা বেড়ে কখনো কখনো 60°C-এরও বেশি হয়ে যায়। তাই ভারতে রাস্তা তৈরি করার সময় শুরু থেকেই এই তীব্র গরমের কথা মাথায় রেখে রাস্তা বানানো হয়। ভারতের যে কোনো ন্যাশনাল হাইওয়ে বানানোর সময় সাধারণত VG3 ও VG40 গ্রেডের বিশেষ ধরনের বিটুমিন ব্যবহার করা হয়। এছাড়া ভারতের গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়েগুলোতে পলিমার মডিফাইড বিটুমিন ও ক্রাম্ব রাবার মডিফাইড বিটুমিন ব্যবহার করা হয়, যেটা গরমে সহজে গলে যায় না এবং অনেক বেশি শক্ত ও টেকসই। এছাড়াও এখন অনেক নতুন এক্সপ্রেসওয়ে, যেমন দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে বা মুম্বাই নাগপুর সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের রাস্তা কংক্রিট দিয়ে তৈরি হচ্ছে, যেটা অতিরিক্ত গরমেও সহজে গলে যায় না। অন্যদিকে দেখুন ইউরোপের আবহাওয়া, সেটা ভারতের থেকে একেবারে আলাদা। এখানে বছরের একটা সময়, একটা বেশ বড় সময় তীব্র ঠান্ডা, তুষারপাত, বরফ পড়ে। তাই রাস্তা তৈরিতে এমন বিটুমিন ব্যবহার করা হয় যেটা ঠান্ডায় শক্ত হয়ে ফেটে না যায়, কিন্তু গরমের সময় একই বিটুমিন নরম হয়ে রাস্তার উপর উঠে আসে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন যে জলবায়ু দ্রুত বদল হচ্ছে, তাই শুধু বাড়ি বা শহর নয়, রাস্তা, রেল লাইন এগুলোকেও নতুন আবহাওয়ার সঙ্গে মানিয়ে তৈরি করতে পারলেই সেটা বেশি টেকসই হবে। আমরা তপ্ত কড়াইয়ের, মানে সেই ইউরোপ ফুটছে এরকম একটা বলা যায় আর কি, যে কারণে আমরা দেখলাম যে এরকম তাপপ্রবাহে 1,300-এরও বেশি মৃত্যু হয়েছে,
0: মানে যেটা আমাদের কাছে একটা বিরাটভাবে থ্রেট। মানে এই যে জলবায়ুগত যে থ্রেট শুরু হয়েছে ইউরোপে, সেটা কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছেই একটা উদ্বেগ, আশঙ্কার কথা। আজকে আমরা এই বিষয়টা ইলাবোরেটলি, মানে ইউরোপে এই মুহূর্তে যেটা চলছে সেটা রণজয় এবং কৃষ্ণা ইলাবোরেটলি আমাদের যারা লিসনার রয়েছে তাদের কাছে তুলে ধরার এটাই উদ্দেশ্য। যেখানে যেখানে রিসার্চার, যেখানে ওয়েদার এক্সপার্ট, তারা যে কথাটা বলছেন যে জলবায়ু পরিবর্তন যেভাবে হচ্ছে, যেভাবে আমরা পরিবেশের ওপর আঘাত হানছি, মূলত এই শীতপ্রধান বা নাতিশীতোষ্ণ যে দেশগুলো সেটার যে যে আবহাওয়াগত যে ক্যারেক্টারটা সেটাই সম্পূর্ণভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে।
1: একটা জিনিস দেখো,

0: এই মানে গরমে কী কীভাবে মানে মানুষ মারা গেছেন, আমরা বললাম অনেক মানুষের মৃত্যু হয়েছে। ফ্রান্সে তাপের কবল থেকে বাঁচতে জলে সাঁতার কাটতে গিয়ে গত কয়েকদিনে ডুবে মারা গেছেন অন্তত 40 জন, এবং মৃতদের অধিকাংশ অল্প বয়সী, এরকম জানাচ্ছেন ফ্রান্সের প্রাইম মিনিস্টার সেবাস্তিয়ান লুকর্নো। মানে গরমটা এমনই সাংঘাতিক, তাদের মনে হয়েছে যে তারা জলে নামছেন, তারা হয়তো সাঁতার জানেন না, সাঁতার কাটতে গিয়ে অন্তত 40 জন মারা গেছে,
1: মানে থাকতে পারছে না, একটু জল দরকার, একটু জলের ছোঁয়া দরকার। ঠিক সেই জায়গা থেকে আমরা রয়েছি, কৃষ্ণা এবং রণজয়, আমরা রয়েছি রাত 12টা পর্যন্ত। আমাদের যে অনুষ্ঠান শোনা যাচ্ছে, অ্যাপে যারা অনুষ্ঠান শুনছেন, আমাদের প্রসার ভারতের নিউজ অন এয়ার অ্যাপে এই মুহূর্তে শুনছেন আজ রাতে সংবাদ সফরে।
2: খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
5: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
6: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

0: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর,
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: সনাতন জ্বালাতন করে মারে রোজ, কেউ তো ডাকে না তবু খেতে যায় ভোজ। গুফের ওপরে লেগে ছানা কাটা দই, কেউ কে ছাপাবে কাছে কে সরাবে মই।
1: ওর কথা থাক, ওর কথা থাক, তুমি অন্য কথা ভেবো।

0: সাইবার নিরাপত্তায় এবার রাজ্যে চালু বিশেষ সাইবার হেল্পলাইন। সব থানাতেই থাকছে একক সহায়তা কেন্দ্র। সাইবার অপরাধ সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে সমস্ত অভিযোগের তদন্তে অগ্রণী ভূমিকা নেবে এই ডেস্ক। বিনিয়োগ, KYC, ডিজিটাল অ্যারেস্ট, ই কমার্স, ফিশিং, সেক্সটর্শন, সাইবার স্টকিং, অনলাইন লটারি, পরিচয় চুরি, রিমোট অ্যাক্সেস প্রতারণা সহ সমস্ত রকম জালিয়াতির অভিযোগ জানানো যাবে এখানে। অপরাধী যেখানেই থাকুক তাকে বিচারের আওতায় আনতে এই হেল্প ডেস্কগুলি যুক্ত থাকছে সাইবার অপরাধ মোকাবিলার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের সঙ্গে। জাতীয় সাইবার রিপোর্টিং পোর্টাল বা NCRP-র মাধ্যমে সমস্ত অভিযোগ জানানো, তার ট্র্যাকিং সবই করা যাবে। চালু থাকছে 1930 হেল্পলাইন, যার হাত ধরে পুলিশ, ব্যাংক এবং সংশ্লিষ্ট সংস্থার মধ্যে নিবিড় যোগাযোগ থাকবে। এছাড়াও cybercrime.gov.in সাইটের কথাও আলাদা করে সরকার প্রচারে আনছে। সোজা কথায়, সাইবার অপরাধ দমনে সরকার কিন্তু একেবারে অত্যন্ত মানে যাকে বলে বড়সড় একটা পদক্ষেপ নিচ্ছে।
1: অবশ্যই, কারণ এই পদক্ষেপের ভীষণভাবে প্রয়োজন আপনার আমার আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। কারণ আমরা জানি যে এই মুহূর্তে আমরা এতটাই আমরা মোবাইল ছাড়া, আমরা অ্যান্ড্রয়েড আইফোন ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারবো না। মানে খুব স্বাভাবিকভাবে আপনি যে খাবার অর্ডার করছেন সেখান থেকে শুরু করে আপনার রোজকার যে দৈনন্দিন জিনিসপত্র সেটা অর্ডার করিয়ে নিয়ে আসা থেকে আপনার ব্যাংকের A to Z সমস্ত কিছুতেই আমরা কিন্তু আমরা আমরা আমরা ফোনের দ্বারস্থ। ফোন ছাড়া আমরা এক মুহূর্তে চলবো না। এবং এই সুযোগটাকেই কিন্তু এক শ্রেণীর যারা প্রতারক, যারা যারা সাইবার ক্রাইম করে থাকেন, তারা সেটা সুযোগ নিচ্ছেন। এবং এই জায়গা থেকে প্রচুর মানুষ তারা প্রতারিত হয়েছেন। ডিজিটাল অ্যারেস্ট আমরা দেখেছি, সেই খবরও আমরা বিভিন্ন সময় আমাদের এই অনুষ্ঠানে রেখেছি। যারা বিশেষজ্ঞ সাইবার এক্সপার্ট যারা, তাদের নিয়ে আমরা কথা বলেছি। আমরাও চাই যে সম্পূর্ণ একদম সমূলে বিনাশ হোক এই সাইবার অপরাধ যারা করে থাকেন, এবং কড়া পদক্ষেপ নেওয়া হোক। অবশ্যই গভর্নমেন্টের তরফ থেকে এই যে প্রয়াস চালানো হচ্ছে এটা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য বলেই কিন্তু মনে হচ্ছে। যত তাড়াতাড়ি এর সমাধান আসবে, সুষ্ঠু সমাধান আসবে, সেদিকে অবশ্যই আমরা সেদিক চেয়ে আমরা অপেক্ষা করব। এবার আমেরিকার কথায় আসতে হবে। প্রবাসী ভারতীয় অনেকে থাকে এবং সেই জায়গায় একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা বলা যেতে পারে বিচার ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে আমেরিকায়। আমেরিকায় জন্ম নিলেই নাগরিকত্বের অধিকার মিলবে না, আপত্তি জানিয়ে প্রশাসনিক নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই কট্টর অভিবাসন নীতি বড়সড় ধাক্কা খেয়েছে মার্কিন সুপ্রিম কোর্টে। কী হয়েছে? গত পরশুদিন মঙ্গলবার সুপ্রিম কোর্ট সংখ্যাগরিষ্ঠ বিচারপতির রায়ে ট্রাম্পের সেই নির্দেশিকাকে অসাংবিধানিক ঘোষণা করে খারিজ করে দিয়েছে। মার্কিন সংবিধানের 143তম সংশোধনের ধারাকে বজায় রেখে আদালত স্পষ্ট জানিয়েছে যে ওই দেশের মাটিতে জন্ম নেওয়া প্রায় প্রত্যেক শিশুই জন্মসূত্রে সে দেশের নাগরিকত্ব পাবে। 2025 জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসার প্রথম দিনেই এই বিতর্কিত নির্দেশিকায় সই করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই নির্দেশিকায় কি ছিল? সেই নির্দেশিকায় জানানো হয়েছিল যে সমস্ত শিশুর অভিভাবক বেআইনিভাবে বা অস্থায়ী ভিসায়, যেমন স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা, এই সমস্ত ভিসার মাধ্যমে আমেরিকায় বসবাস করছেন, তাদের সন্তানরা ওই দেশে জন্মানোয় স্বাভাবিকভাবে নাগরিকত্ব পাবেন না। ট্রাম্পের যেটা যুক্তি ছিল সেটা হচ্ছে বর্তমান নিয়মের অপব্যবহার করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে অভিবাসন ব্যবস্থা, বাড়ছে বার্থ ট্যুরিজম, অর্থাৎ সন্তানের নাগরিকত্বের জন্য গর্ভবতী মহিলাদের আমেরিকা সফর। এই মামলাটির মূল কেন্দ্রবিন্দু ছিল মার্কিন সংবিধানের এই সংশোধনী। বিগত 150 বেশি সময় ধরে এই নিয়মে বলা হয়েছে বিদেশি কূটনীতিক বা শত্রু দেশের সেনা ছাড়া ওই দেশের মাটিতে জন্ম নেওয়া প্রতিটি শিশুই মার্কিন নাগরিক। ট্রাম্প সরকার আইনি লড়াইয়ে দাবি করেছিল এই নিয়মটি মূলত দাসপ্রথা থেকে মুক্ত হওয়া কৃষ্ণাঙ্গদের নাগরিকত্ব দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট প্রশাসনের এই সংকীর্ণ ব্যাখ্যা বা যুক্তিকে মান্যতা দিতে রাজি হয়নি। বিশেষজ্ঞরা যেটা বলছেন সেটা হচ্ছে যে ট্রাম্পের নির্দেশিকা বহাল থাকলে প্রত্যেক বছর আমেরিকায় জন্ম নেওয়া প্রায় 250,000 শিশুর নাগরিকত্ব সংকটের মুখে পড়ত। লক্ষ লক্ষ পরিবারকে তাদের সদ্যজাত শিশুর নাগরিকত্ব প্রমাণ করার জন্য চরমভাবে হেনস্থার শিকার হতে হতো। এই নির্দেশিকার বিরুদ্ধে প্রথম আইনি লড়াই শুরু করে নিউ হ্যাম্পশায়ারের এক পরিবার, এবং তারপরেই এই চূড়ান্ত সাফল্য এসেছে, এক যুগান্তকারী বিচার ব্যবস্থার রায় হয়েছে আমেরিকায়।

গন্তব্য শ্রীক্ষেত্র। পুরীতে জগন্নাথ দেবের দর্শনে যাওয়া ভক্ত এবং পর্যটকদের জন্য পূর্ব রেল সুখবর দিল। একাধিক নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 03403 মালদা টাউন পুরী স্পেশাল, মোট দুটি এখানে। আচ্ছা, এখানে একটা কথা একটু বলার দরকার, সেটা হলো যে এই যে মানে ট্রেনগুলো এক্সট্রা দেওয়া হয়েছে, 03403 মালদা টাউন পুরী স্পেশাল, মোট দুটো ট্রেন, কেমন, আগামী 14 এবং 22 জুলাই মালদা টাউন স্টেশন থেকে দুপুর 1:10 ছাড়বে, পরের দিন ভোর 5:30 পুরী পৌঁছবে। ফিরতি পথে 03404 পুরী মালদা টাউন স্পেশাল চলবে 17 এবং 25 জুলাই, ট্রেনটি পুরী স্টেশন থেকে সন্ধ্যে 6:00 ছাড়বে, পরের দিন 9:20 মালদা স্টেশনে পৌঁছবে। যাত্রাপথে ট্রেনটি নিউ ফরাক্কা, পাকুর, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর, শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেহনঝড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুর্দা স্টেশনে থামবে। তার ফলে মালদার পাশাপাশি অন্যান্য একাধিক জেলার যাত্রীরা উপকৃত হবেন। মালদা ডিভিশনের DRM মনীশ কুমার গুপ্ত জানিয়েছেন, রথযাত্রা উপলক্ষে ভক্ত এবং পর্যটকদের সুবিধার জন্যই বিশেষ ট্রেন চালানো হচ্ছে। ট্রেনটি জেনারেল, সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং AC কোচের সুবন্দোবস্ত রয়েছে। তবে কবে টিকিট বুকিং শুরু হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ হবে।

0: আমরা এসেছিলাম ঠিক 10টার সময়, আর এখন ঘড়িতে যে সময় 12টা বাজতে মাত্র 5 মিনিট বাকি রয়েছে, আমাদের যাওয়ার সময় হয়ে এলো। সকলে কেমন রয়েছেন, কেমন লাগলো অনুষ্ঠান, অবশ্যই আপনাদের মতামতের অপেক্ষায় কৃষ্ণা এবং রণজয় আমরা থাকবো, এবং পরবর্তী সময়ে পরবর্তী বৃহস্পতিবার আবার কথা হবে আজ রাতে সংবাদ সফরে কৃষ্ণা এবং রণজয়ের সঙ্গে।
1: আগামী বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা তো রইলই, গানে গানে আমরা আজকের মতো বিদায় নিই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: ঘড়িতে সময় 12:40, তুমি রয়েছো মহুলের সঙ্গে অনলি অন, শুনতে কি চাও। আর শুনতে কি চাও এখন মানে আজকের জন্য যাচ্ছে শুধুমাত্র অ্যাপে। আমাদের যে অন এয়ার নিউজ অন এয়ার অ্যাপ আছে সেই অ্যাপে শুনতে পারো, কারণ আজকের 107 FM রেইনবোর চ্যানেলে কিন্তু খেলা যাচ্ছে, খেলার লাইভ টেলিকাস্ট হচ্ছে। সেই কারণে তোমাকে শুনতে কি চাও শুনতে হবে আজকের জন্য নিউজ অন এয়ার অ্যাপে। তবে মেসেজ তুমি করার জন্য একটাই নাম্বার, 9903652992, এই নাম্বারে জানিয়ে দাও তোমার কোন গানটা শুনতে ইচ্ছে করছে এই মুহূর্তে। আর ততক্ষণ তোমার কানে থাক চন্দ্রবিন্দুর এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: আজ অমিত কুমারের শুভ জন্মদিন, আর সেই কারণে শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে মেসেজ করে শুনতে চেয়েছেন অমিত কুমারের গলায় যে কোনো একটি গান, আর তাই অমিত কুমারের গলায় এই গানটা রইল শঙ্করচন্দ্র দের রিকোয়েস্টে আর তোমাদের সকলের জন্য বালিকাবধূ সাউন্ডট্র্যাক থেকে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও only on 107 FM Rainbow. শুনতে কি চাও
1: 9903653922 তে মেসেজ করেছে রিমিতা টলিগঞ্জ থেকে। ও শুনতে চেয়েছে ফিউশনের সাউন্ডট্র্যাক থেকে মোরা সাইয়া। তুমিও যদি তোমার পছন্দের গান শুনতে চাও তাহলে চটপট মহুলকে জানিয়ে দাও শুনতে কি চাও এ তুমি রয়েছো আর মেসেজ করছো 9903653922 তে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও,
1: শুনতে কি চাও,
0: only on 107 FM Rainbow, শুনতে কি চাও,
1: শুনতে কি চাও।
2: রানাঘাট থেকে মেসেজ করেছে শুভম, শুনতে চেয়েছে রশিদ খান আর অর্পিতা চ্যাটার্জির গলায় এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: অমিত হালদার হুগলি থেকে মেসেজ করেছে, শুনতে চেয়েছে কোনো একটা বৃষ্টির গান, কারণ জুলাই মাস চলে এসেছে আর আমরা অফিসিয়ালি বর্ষাকালে ঢুকে গেছি, সেই কারণে কোথাও কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও এক পশলা, আর সেই রকমই লোপামুদ্রা মিত্রর গলায় এই গানটাতেও বৃষ্টির ছোঁয়া আছে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: কালিন্দি থেকে মেসেজ করেছে সিঞ্জিনী সেনগুপ্ত, শুনতে চেয়েছে কৈলাস খেরের গলায় তেরি দেওয়ানি।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?
1: ঢাকুরিয়া থেকে সৌভিক মেসেজ করে বলেছে যে আজ অ্যাপে শুনছি দিদি, আর ও শ্রেয়া ঘোষালের গলায় প্রজাপতি এই মন গানটা শুনতে চেয়েছে। তুমিও যদি তোমার পছন্দের গান শুনতে চাও তাহলে চটপট জানিয়ে দাও মহুলকে 9903652992 এই নাম্বারে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের মেসেজ যাদবপুর থেকে রাহুলের, শুনতে চেয়েছে ফসিলসের আরও একবার, চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের মেসেজ, চন্দননগর থেকে জয় মিত্র জানিয়েছেন শুনতে চেয়েছেন কুমার শানুর গলায় মেরা চাঁদ মুঝে আয়া হ্যায় নজর।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: চুচুড়া থেকে পরের মেসেজ করেছে মৃন্ময়ী, শুনতে চাইছে ক্রস উইন্ডসের তবু আমার পদতলে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: শুনতে কি চাও। এতক্ষণ তুমি ছিলে মহুলের সঙ্গে, আজ যেতে যেতে আজকের শুনতে কি চাও এর শেষ গান পরশ পাথরের ইচ্ছে ডানা রেখে গেলাম তোমাদের সকলের জন্য। আবারও তোমার সঙ্গে আমার কথা হবে ঠিক রাত দুটোয় আপকিলিয়েতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় 1:03। আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমেই শুনবেন তবলা বাদন রূপক তালে, পরিবেশনায় পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়।

যেমনি তিন তালের আমরা পেশকার বাজাই, সেই পেশকারের জায়গায় আমরা তাল চলনটা আমরা বাজাচ্ছি, তার মধ্যে ছোট ছোট তেহাই।

এটা তিনবার, যাকে চক্রধার তাকে পুকুর বলি আমার।

ছোট্ট টুকরো কানদা কানদা কানদা কানদা কানদা কানদা কানদা কানদা কানদা এটাই।

সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন তবলাবাদন পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় রূপক তালে। এখন শুনবেন ক্ল্যারিওনেট বাদন তপন নাট্টার পরিবেশনায় মেঘ মল্লার রাগে।

0: নেবাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়ির কাঁটায় দুটো বেজে এক মিনিট হয়ে 20 সেকেন্ড। তুমি শুনছো আপকে লিয়ে, তোমার সঙ্গে রয়েছি মহুল। আর আপকে লিয়েতে আজ শুরুতেই যে গানটা তোমার জন্য রাখছি, ক্রিয়েচার 3D সাউন্ডট্র্যাক থেকে অরিজিৎ সিং এর গলায় সাওয়ান আয়া হ্যায়।

এতক্ষণ আপনি শুনলেন সুররঞ্জনীতে ক্ল্যারিওরেট বাদন মেঘমল্লার রাগে, পরিবেশনায় ছিলেন তপন নাট্টা। এরই সঙ্গে শেষ হল সুররঞ্জনী।

2:13-এ তুমি শুনছিলে এতক্ষণ শ্রেয়া ঘোষাল আর পাপনের গলায় ববি জাসুসের সাউন্ড ট্র্যাক থেকে তু। আর এরপর যে গানটা তোমার জন্য অপেক্ষা করছে, কিক থেকে মোহাম্মদ ইরফানের গলায় তু হি তু। তুমি শুনছো আপকে লিয়ে রাত জাগছো তুমি মহুলের সঙ্গে।

2:18 তেওয়ার থেকে শ্রুতি হাসানের গলায় শুনছো তুমি যোগানি, আর এরপর শুনবে সিতিজ তারের গলায় রাগনি MMS 2 থেকে ম্যানে খুদকো। শুনতে থাকো পরপর দুটো গান, ফিরে আসছি দুটো গানের উপরে তোমার সঙ্গে নিয়ে আপকে লিয়েতে।

অঙ্কিত তিওয়ারির গলায় এবং তার সঙ্গে ছিলেন তুলসী কুমার, সিংহম রিটার্নস থেকে কুছ তো হুয়া হ্যায় শুনছিলে তুমি। আর এবার মেহরবানি শুনবে জুবিন নটিয়ালের গলায় দ্য শকিং সাউন্ডট্র্যাক থেকে।

খুবসুরত থেকে জাসলিন রয়্যালের গলায় শুনছিল এতক্ষণ প্রীত, আর এরপর গালিয়া অঙ্কিত তিওয়ারির গলায় ফ্রম দ্য সাউন্ডট্র্যাক অফ এক ভিলেন।

ঘড়িতে সময় 2:48 আর তুমি শুনছো আপকে লিয়ে রয়েছো মহুলের সঙ্গে। এখন তোমার কানে অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের গলায় হামটি শর্মাকে দুলানিয়া সাউন্ডট্র্যাক থেকে সমঝাওয়া, আর তারপর যে গানটা তোমার জন্য থাকছে কুইনের সাউন্ডট্র্যাক থেকে নন্দিনী শ্রীকারের গলায় হার যাইয়া। শুনতে থাকো পরপর দুটো গান, ফিরে আসছি দুটো গানের উপরে তোমার সঙ্গে নিয়ে।

আপকে লিয়ে প্রথম ঘন্টার একদম শেষ গানে চলে এসেছি। শেষ গান তোমাকে শোনাবো চার কদম শাহনাজ শ্রেয়া ঘোষালের গলায় পিকের সাউন্ডট্র্যাক থেকে। তবে তুমি তো জানোই যে আপকে লিয়ে থাকছে আরও এক ঘন্টা, আর সেই বাকি রাতটুকু তোমার সঙ্গে জাগার জন্য উজ্জ্বল থাকছে স্টুডিও এন্ডে। শুনতে থাকো আপকে লিয়ে, আর তোমার গানে মহুল রেখে গেল চার কদম।

107FM রেইনবোয়ে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আপকে লিয়ে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আমি উজ্জ্বল আপনাদের সঙ্গে। আন্দাজ ফিল্মের গান কিশোর কুমারের কণ্ঠে প্রথমে শুনবো।

শুনছি আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান 107 FM রেনবোয়ে। এবারে মোহাম্মদ রফির কণ্ঠে একটি গান সুরজ ফিল্ম থেকে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 এফএম রেনবো। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4টে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল নাটভৈরব রাগে, শিল্পী অর্ঘ্য চক্রবর্তী, তবলায় সুব্রত গুপ্ত, দেবাশিস অধিকারী, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী, তানপুরায়। দেব রাগ নাটভৈরব।

নাটাভৈরবের আগে খেয়াল শুনলাম শিল্পী ছিলেন অর্ঘ চক্রবর্তী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন শরৎবাদন, শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রাগ আহির ভৈরব, তবলায় পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়।

এতক্ষণ শরদে শুনলাম রাগ আহির ভৈরব। শিল্পী ছিলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। প্রভাতী আজ এই পর্যন্তই। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 3রা জুলাই, শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আজ চিরন্তনীতে আপনাদের শোনাব একজন বিদেশি গল্প লেখকের গল্প। এই জুলাই তার জন্ম হয়েছিল এবং জুলাইতেই মৃত্যু। আমেরিকান বিখ্যাত লেখক আর্নেস্ট মিলার হেমিংওয়ে, যিনি একজন মার্কিন ঔপন্যাসিক, ছোট গল্পকার, সাংবাদিক, তাছাড়াও আরো অনেক কিছু। তার যে লেখা, সেই লেখার মধ্যে একটা তার ধরনের মধ্যে একটি থিওরি তিনি তৈরি করেছিলেন, যাকে বলা হয় আইসবার্গ থিওরি। আইসবার্গ অর্থাৎ হিম শৈল, তার খানিকটা দেখা যায় আর অনেকটাই ভেতরে থাকে, অনেকটা মানে বেশিরভাগ অংশটাই। তেমনি এই হেমিংওয়ের বিখ্যাত যেসব লেখাগুলো, সেগুলো কিন্তু তার অসম্ভব নির্মেদ লেখনী,

একদম সাধারণ কথা। তিনি বিশ্বাস করতেন লেখার মূল ভাবটা ওই জলের নিচে লুকিয়ে থাকবে, উপরের ভাগটাই কেবল সংক্ষিপ্ত সরলভাবে কিছু বোঝা যাবে। যে কোনো মানুষ যিনি শ্রোতা বা যিনি পাঠক, তিনি তার মতো করে বাকিটা বুঝে নেবেন। কোথাও কোথাও তার গল্পগুলো পড়তে গিয়ে মনে হচ্ছিল এগুলো ঠিক গল্প না, এগুলো একটা কবিতার মতো এবং এগুলো কোথাও নিয়ে যাবে না, আপনাকে একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছে দেবে না, সেখানেই রাখবে আর সেখানেই আপনি আপনার নিজের অনুভূতির মাধ্যমে ধীরে ধীরে মেল্টিং হতে থাকবেন, গলতে থাকবেন। এরকমই একটা গল্প আজকে আপনাদের শোনাবো এবং তার সঙ্গে সঙ্গে আর্নেস্ট হেমিংওয়ের সম্বন্ধে কিছু কথা, কারণ বিশ্ব সাহিত্যের সম্বন্ধেও কিছু কিছু অনুভূতি আমাদের যাদের তৈরি হয় তার প্রচেষ্টাও কিন্তু আমরা করি আমাদের এই চিরন্তনীতে। তবে এই মুহূর্তে অতুল প্রসাদের একটি গান, কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে, এবং কোথাও যেন চিরন্তনী এই কথাগুলো আপনাদেরকে বলছে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজকে আমরা আর্নেস্ট হেমিংওয়ের একটা গল্প শোনাবো, তবে তার আগে তার জীবনের কিছু গল্প বলি। তার জীবনটা ভীষণ আকর্ষণীয় একটা জীবন ছিল। শিকার করা, মাছ ধরা, যুদ্ধে সাংঘাতিক হিসেবে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়া, যুদ্ধ করা, এরকম বিভিন্ন রকম। আসলে এই যুদ্ধটা ছিল হেমিংওয়ের একটা প্রেরণা। যে লেখার জন্য হেমিংওয়ে তার সবকিছুর মূলেই কিন্তু যুদ্ধের ক্ষত, মৃত্যু, বিভিন্ন ক্ষেত্রে ফ্যাসিবাদী আগ্রাসন, যুদ্ধ, আজীবন, এই দুয়ের মুখোমুখি হয়েছেন হেমিংওয়ে। যুদ্ধক্ষেত্রে কখনোই তিনি প্যাসিভ ওয়াচার হিসেবে ছিলেন না, তিনি ছিলেন বরং বলা যেতে পারে একজন সক্রিয় অংশগ্রহণকারী। কখনো সরাসরি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছেন, যুক্ত থেকেছেন, যুদ্ধ করেছেন, আবার কখনো সাংবাদিক হিসেবে রিপোর্ট পাঠিয়েছেন। প্রথম বিশ্বযুদ্ধে রেড ক্রসের হয়ে একজন অ্যাম্বুলেন্স চালক হিসেবে ইতালিতে গিয়েছিলেন, সেখানে মর্টারের আঘাতে গুরুতর জখম হয়েছিলেন। বাড়িতে লেখা চিঠিতে সেদিন তিনি জানিয়েছিলেন দেহে মোট 227 ক্ষত হয়েছে। এই হাসপাতালে ভর্তি থাকাকালীন রেড ক্রসের নার্স অ্যাগনেসের সঙ্গে তার প্রেম হয়। দুজনে বিয়ে করবেন বলে যখন স্থির, তখন অ্যাগনেস চিঠি দিয়ে জানালো তিনি অন্য কারো প্রেমে পড়েছেন। এই যুদ্ধ, প্রেম, প্রত্যাখ্যানের ধারা বিবরণী উঠে এসেছে তার বিভিন্ন লেখার মধ্যে। আজকের লেখাটাও এই যুদ্ধের প্রসঙ্গে খানিকটা বলা যেতে পারে, এবং এই যেটা তার নিজস্ব অনুভূতি, যে আইসবার্গ থিওরি, কিছুটা প্রকাশ হয়। বেশিরভাগটাই যে শুনছে তার মনন দিয়ে জারিত করে নিতে হয়। তোমায় রচেছি আপন মনের মাধুরী মিশায়, ঠিক সেই রকম করে। তাহলে শুরু করছি আজকের গল্প। একজন বয়স্ক মানুষ ব্রিজের ধারে, আর্নেস্ট হেমিংওয়ের একটা গল্প, তার বাংলা করে বললাম। সেই গল্পটা সুন্দর একটা কাব্যিক গল্প। এই গল্পটা আপনাকে কোথাওই পৌঁছে দেবে না, বরং একটা জায়গায় দাঁড়িয়ে ধীরে ধীরে মেল্টিং করে দেবে, গলিয়ে দেবে। একজন বৃদ্ধ মানুষ হাঁটতে হাঁটতে এসে বসল রাস্তার ধারে। তার চোখে স্টিলের ফ্রেমের চশমা, পরনের জামাকাপড়গুলো জীর্ণ, ধুলোয় ভরা। সামনেই নদীর ওপর একটা ব্রিজ, যার ওপর দিয়ে নদীর এপার থেকে ওপার পর্যন্ত যাচ্ছে অনেক ঘোড়ায় টানা গাড়ি, ট্রাক, পুরুষ, নারী, শিশু। ব্রিজটা পেরিয়েই খাড়া তট বেয়ে টলমল করতে করতে ওপরে উঠছে গাড়িগুলো, তারপর আস্তে আস্তে রওনা দিচ্ছে সামনের রাস্তাটা ধরে। ব্রিজ পার হতে গিয়ে কোনো গাড়ি সমস্যায় পড়লে সৈন্যরা হাত লাগিয়ে ঠেলে তুলতে সাহায্য করছে। এর পাশাপাশি গ্রামের গরিব, চাষ করে খেটে খাওয়া মানুষেরা গোড়ালি পর্যন্ত ধুলো মারিয়ে হেঁটে চলেছে সামনের দিকে। কিন্তু এই বৃদ্ধ লোকটি একইভাবে অনেকক্ষণ বসে আছে রাস্তার পাশে। মানুষটা এত ক্লান্ত যে এক পা নড়বার ক্ষমতা নেই কোথাও। আমার দায়িত্ব সবাইকে

0: পার হতে সাহায্য করা এবং শত্রুরা কোন দিক থেকে আক্রমণ করতে পারে এসবের নজরদারি করা। এইটুকু পড়ার পর যদি আমরা থামি, তাহলে দেখতে পাবো কি সুন্দর একটা ছবি চোখের সামনে ভেসে উঠল এবং এই ঘটনাটা যে একটা যুদ্ধের পটভূমিতে সেটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তারপর একটু এগুনো যাক, সেসব করে ব্রিজ পেরিয়ে সবে মাত্র এবারে এলাম। এখন আর বেশি গাড়ি নেই, মানুষজনের চলাচলও কমে এসেছে, কিন্তু বৃদ্ধ মানুষটি এখনো ঠায় বসে আছে। তেমনি নড়াচড়ার কোনো নামগন্ধই নেই।
1: কোথা থেকে আসছেন?
0: আমি জানতে চাইলাম।
1: সান কার্লোস থেকে,
0: একটু হেসে জবাব দেয় বৃদ্ধ মানুষটি। ওই শহরই তার জন্ম। নিজের জন্মভূমির নাম বলতে সবারই ভালো লাগে, সেই ভালো লাগার কারণেই তার আনন্দ, আর সেই জন্যেই তার মুখে এক চিলতে হাসি। দেখুন, এই যে হাসিটি কি কারণে তার ব্যাখ্যা ছোট্ট করে দেওয়ার জন্য তার পরের যে পর্বটা, তার মধ্যে রয়েছে অনেক গভীর ক্ষত, গভীর দুঃখ। কিন্তু ওই বিপরীতে যে হাসিটুকু, সে হাসিটুকু যেন সে কবিতার একটা শব্দের মতো ঝিলিক দিয়ে উঠল। বৃদ্ধটি বলল,
1: সেখানে আমি পশু পাখির দেখাশুনো করতাম।
0: ও আচ্ছা, নিরাসক্ত গলায় আমি জবাব দিলাম। বললাম ঠিকই, কিন্তু সঠিক বুঝতে পারলাম না মানুষটা কি বলতে চাইল।
1: হ্যাঁ,
0: সে বলে চলল,
1: আমি পশু পাখিগুলোকে দেখভাল করার জন্যেই থেকে গিয়েছিলাম, যদিও আগেই অন্য সবাই গ্রাম ছেড়ে চলে গেছে, আমি সর্বশেষ। আমি সবার শেষে সান কার্লোস থেকে ছেড়ে এলাম।
0: লোকটাকে দেখে কিন্তু কোনো ফার্মার কিংবা রাখাল কিংবা পশু খামারের লোক বলে মনে হচ্ছে না। তার কালো ধুলোমাখা জামাকাপড়, ফ্যাকাশে মুখ আর স্টিল ফ্রেমের চশমা দেখতে দেখতে জিজ্ঞেস করলাম, কি ধরনের পশু পাখি ছিল?
1: অনেক রকম,
0: মাথা ঝাঁকিয়ে জবাব দিল বৃদ্ধ মানুষটি। এখন ওদের ফেলে চলে যেতে হচ্ছে। কথা বলতে বলতেই বারবার তাকাচ্ছি ব্রিজের দিকে, আর এব্রো নদীর ডেল্টাকে আক্রমণ সাজিয়ে শত্রুদের আনাগোনা আছে কিনা তাই নজরে রাখছি। সন্দেহজনক যে কোনো শব্দেই চমকে উঠছি বারবার। যে লোকটি এই গল্পটি বলছে, সে একজন সৈন্য। সে ব্রিজের ওপর দিয়ে লোকজনদের পেরিয়ে যেতে সাহায্য করছে। এবং এই লোকগুলো কেন পেরিয়ে যাচ্ছে তাদের জন্মভূমি ছেড়ে? তার কারণ, বহির দেশের সৈন্যরা আক্রমণ করেছে। এই যে মানুষগুলো যারা নিজেদের জন্মভূমি ছেড়ে এক অনির্দিষ্টের দিকে পাড়ি দিয়েছে, তাদের জীবনের দুঃখ, ক্ষত, বেদনা তারই প্রতিভাত রূপ সমে, মানে হয়ে, রিপ্রেজেন্টেটিভ হয়ে, প্রতিনিধি হয়ে এই বৃদ্ধ মানুষটি, তার সঙ্গেই কথা বলছেন সেই সৈন্যটি যিনি এই গল্পের রূপকার। গল্পটা কয়েকটু এখি নিয়ে যাব, তবে তার আগে আর একটা গান, অতুল প্রসাদের গানই শুনবো আজকে। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা রবীন্দ্রনাথের গান শুনি সাধারণত, কিন্তু তার কণ্ঠে অতুল প্রসাদের এই গানটি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজ শোনাচ্ছি আর্নেস্ট হেমিংওয়ের একটি গল্প, এবং এই গল্পটির কথা যখনই বলেছিলাম আগেও যে অদ্ভুত একটা কাব্যিক গল্প এবং অবশ্যই যুদ্ধ বিরোধী একটা গল্প, তো গল্পকার যেভাবে গল্পটাকে বলছেন আমরা সেটাই শুনছি। টুইলিতে ওদিকটা বেশ কিছুটা সময় কেটে গেল। এদিকে ফিরে এসে দেখি বৃদ্ধ লোকটি তখনও বসে আছে ব্রিজের পাশেই। আমি গিয়ে বসলাম তার পাশে, জিজ্ঞেস করলাম, তা কি কি পশু পাখি ছিল? সে বলল,
2: সব শুদ্ধ তিনটে জন্তু, দুটো ছাগল, একটা বেড়াল আর চারজোড়া পায়রাও ছিল।
1: সেগুলো ফেলেই তো এখন চলে যেতে হচ্ছে, জিজ্ঞাসা করলাম,
2: গোলন্দাজরা আসছে তো, এজন্যই ক্যাপ্টেন বলল গ্রাম ছেড়ে চলে যেতে হবে সবাইকে।
1: বাড়িতে আর কেউ নেই? জিজ্ঞেস করলাম। কথা বলছি ঠিকই, কিন্তু আমার চোখ রয়েছে ব্রিজের ওপারে, যেখানে

0: ঢালু জমি বেয়ে তাড়াহুড়ো করে নামছে শেষ কটা গাড়ি। সে বলল, না তবু যে পশু পাখিগুলোর কথা সে বলছিল তার সম্বন্ধে বলল,
1: যে পশু পাখিগুলোর কথা বললাম সেগুলোই ছিল আমার। বেড়ালটা নিজেই নিজের খেয়াল রাখতে পারবে জানি, কিন্তু অন্যগুলোর যে কি হবে বুঝতে পারছি না।
0: কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন?
1: আমার কোনো রাজনীতি নেই,
0: জবাব দেয় বৃদ্ধ মানুষটি।
1: আমার বয়স এখন 76, এই বয়সে একটা না 12 কিলোমিটার হেঁটে পর্যন্ত আসতে পেরেছি, আর কোথাও যাওয়ার শক্তি নেই আমার।
0: এই জায়গাটা ভালো না, আমি বললাম, যদি সম্ভব হয় একটু হেঁটে এগিয়ে যান, ওই রাস্তায় ট্রাক পাবেন, তর্তুসা যাবার রাস্তা সেখান থেকেই এই মোড়টা।
1: একটু বসি তারপর উঠে যাব। তো ট্রাকগুলো কোথায় যাবে?
0: সে জিজ্ঞাসা করল। আমি বললাম তাকে,
1: বার্সেলোনার দিকে, ওখানে আমার চেনাজোনা কেউ নেই। তবু ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে।
0: মানুষটা শূন্য দৃষ্টিতে চেয়ে রইল আমার দিকে, ক্লান্ত, খুব ক্লান্ত সে। তবু নিজের উৎকণ্ঠা ভাগাভাগি করে নিতেই যেন আবার বলল,
1: বেড়ালটা নিজেই নিজের খেয়াল রাখতে পারবে জানি, তাকে নিয়ে কোনো ভাবনা নেই, কিন্তু অন্যগুলো তো আছে। অন্যগুলোর কি হবে বলে মনে হয়?
0: তারাও নিজেদের মতো ঠিক থাকবে দেখবেন,
1: তাই মনে হয় আপনার?
0: না হওয়ার কিছু নেই। আমার দৃষ্টি ওপারের দিকে, দূরের অস্পষ্ট পথটাতে আর কোনো গাড়ি চোখে পড়ছে না,
1: কিন্তু গোলাগুলি কামানের মধ্যেখানে ওরা করবেটা কি? আমাকেই যখন কামানের কথা বলে চলে যেতে বলেছে সেখানে।
0: পাখা পায়রার খাঁচার দরজা খুলে রেখে এসেছিলেন তো?
1: হ্যাঁ।
0: তাহলে ওরা উড়ে যাবে?
1: ওরা না হয় উড়ে যাবে, কিন্তু অন্যগুলো?
0: ওদের কথা এখন না ভাবাই বোধ হয় আমার জন্য ভালো, তাই না? কি জানি,
1: কি জানি কি আছে ওদের কপালে,
0: সে বলল। বিশ্রাম শেষ হলে আপনার উঠে যাওয়াই ভালো, উঠে পড়ুন। আমি তাকে তাগাদা দিই, হাঁটার চেষ্টা করুন, দেরি হলে পরে আর কোনো গাড়ি নাও পেতে পারেন।
1: ধন্যবাদ।
0: এই বলে বৃদ্ধ মানুষটি খালি পায়ে উঠে দাঁড়াল, এপাশ ওপাশ দুলল, কয়েক পা গিয়ে আবার থপ করে ধুলোর মধ্যে মাটিতে বসে পড়ল ক্লান্ত ভঙ্গিতে।
1: আমি তো শুধু পশু পাখিগুলোকে দেখাশুনো করছিলাম।
0: আমার দিকে না তাকিয়ে এই আপন মনে অবুজের মতো বিড়বির করে বলে চলল সে,
1: আমি তো শুধু পশু পাখিগুলোকেই দেখাশুনো করছিলাম, এতে দোষের কি ছিল?
0: কথাগুলো সে আমাকে বলছিল না, এতে তার দোষের কিছু ছিল না। বৃদ্ধটিকে নিয়ে আমি যে কোথায় যাব আমার সে সুযোগ নেই। আজ ইস্টার সানডে, শত্রুপক্ষ গোপনে এগিয়ে আসছে এগরা নদীর তীরে। ধূসর বিবর্ণ দিন, মেঘলা আকাশ, মেঘগুলো নিচু হয়ে ঝুলছে, তাই তাদের প্লেনগুলো আজ ওড়েনি। এইটুকু সৌভাগ্যই বৃদ্ধটির কপালে জুটবে, সেই সঙ্গে এই সত্যটা

যে 12 কিলোমিটার পেছনে বেড়ালরা নিজেই নিজেদের খেয়াল রাখছে। বৃদ্ধ লোকটির জীবনে এটাই একমাত্র সান্ত্বনা।